فنجهام حال هالان شجوع عقاش من يقط لا فن وجلد دوتي بوكشن هري حالو هاي تلني شام رنگ شال نوچن جنگ لائي في ناي شال بوم هاكي تانشا لوب مولي سمون باي تيا عبالي شکان تلني جنگ قد بات مو شالا ناي تابوب ني جراغو جي جن artificial intelligence ني هن لائي ماني ايبا جن عبو شامنگو تيابا تن لائي ماني او artificial intelligence ايبا AI short form جن سانا تاكي ابو তাবুক জড়াও চিন যত বড় রত্ন চিনি ওয়ানসু ফান এবার ওয়ানসু মানে ফান ন কমির তেমন হিনকাই চিন বুতরিক তরকে সালাইতে সালাইতে রেচাব নলক সবাই শুক্রবে সালাই ফিয়াবো অবনিশে কাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তেন এবার অবনি কক মানে খা কাইসা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংখ্যা কাইসা কম্পিউটার সায়েন্স নি বেদেক যে মেশিন বড় খাইকে সামন টাঙ্গু ফুরং যাব এবার মেশিন বড় খাইকে সামন টাঙ্গু তাবুক ওয়ান সুকমানি জঞ্জাল ফাইকে হাঁকাঙ্কে আপনি জঞ্জাল সলভ খাইনি প্রবলেম সলভিং খাইনি তেই জরা জরাও হাই ডিসিশনস নাই কাইসা সামনতি বখা পাল চাপ নাই হাই আবো মেশিন সুলাইও হাই মেশিন বি আনসার বা বি আপনি কক ফিরব রুও হাই মেশিন বড় খাইকে জেফু সামন টানগে মানো আর মেশিন হা যে কম্পিউটার সায়েন্স এবার কম্পিউটার সায়েন্স নিয়ে কাইসা বেদায় খেলি সামানি তাবুন গেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেঙাবুন মেশিন বড় খাইকে সামনে তামানি গাই চেন তাবুক যত মানে বড় না চেন মোবাইল তিয় হ্যাঁ দিবা চেন যত যত অরক লাই তাম জরাই সরিনাই তাম অকরা চাকরা গাই ওবা হাইকে চেন মেশিন বেলাই খে এবার সামনে থেপা মা বগে চিনি বড় রকমের ওয়ান সু ফান এবার ইন্টেলিজেন্স কম হবে থাকা এগে তাবুক বন্যতম গাই ফাঁদি চিং অবনতনি সালাইনে তে কিছি সা সবাই শুক্রবি ওলা সালাইনে ফাঁদি তাবুক জিন রিচার্ড মন খালাম ফাইচিং থাকলে আর

0: Harike Balte Bosom Paris Jungini Cogbotma Note Shalanin Fasin Tanga Shiwana Parabin Shikan Sentik Cogdu Cocurum Lai Nayana Kaisha Koroksabai Abunolo Hain Hakoksal Fini. Hello.
1: Hello.
0: Hello. Langsho Gofunkaham? Cogbot Mamma Tabuk J. Artificial Intelligence. Hello. Ni langsho kisa radio sebro pa dana ba?
1: Bolo kare kabe.
0: Kisa kog chhatro kisa khoran disturb tam jani kaisa khoran phai hisab un tongo gabano na network pa kamya kha.
1: To bikin kumun kam kha to kito na.
0: Ni ni topic kha je artificial intelligence eba kalasa kog bake computer wa computer machine je bora khaike shamong khlamini te je a computer mobile tongo computer tongo te abo je mobile shamong go thepa ma ba ge jin bora rakni wan shuk phan komi we thangu eba komi we tongo obonota gen le pan wan shuk jin wan shuk phan rok sen bala computer ni eba machine ni shamong go thepa ma ba ge jin jin ya wang chuk phan ro ko ro ko ni e ba jin a wen de ti chale de ta
1: a che ta ni ko chong la ni chong chong ni le nang do to ko la bu khane ta ni ja khare bu do mo ham ba ya pa ma dam kha jang khin ma la ham ba ya pa ao ni le computer bu kam la ad mi ju ka bu wa bu gan ju ao to da le na mo ni ko ma pa ko ko computer bu phai ni ji ji cham অনেক সহজ থেকে সহজ স্মরণ করা যেমন দশজন ভাষা মন্ত্রণালয় সার্বিক সংক্রমণ হবে বা বিভিন্ন উন্নত তর্ক উন্নত ইনফ্যাকেশন এবং সমাজীন সুযোগ দিচ্ছেন শিক্ষা ক্ষেত্রে চিনি বৈজ্ঞানিক ক্ষেত্রে যে সামাজিক ক্ষেত্রে ব্যাপক আকর্ষণ থাকা যার ফলে চিনি কম্পিউটার যুগ খর কম্পিউটার যুগ মাধ্যম যে চিনি বিশেষ তিন সামন তো খাইগে খাই আবার তো যত্ন সম্বন্ধে যে চিনি অগ্রসর চিনি আগত কারণ আমি তুমি যার ফলে কিন্তু ইয়ে কোনো ক্ষেত্র শুনি সমান ক্ষেত্র শুনি সাত আইন থাকে অর্থাৎ যে বড় যে জায়গার যন্ত্রণা সে যায় সামুন খাই মানুষ আরো যারা যে শাসন যে খাই মানুষ কথা তার ফলে চিনি সামুন শাস হয় অর্থাৎ চিনি বড় যেখানে আসেন না মক আস খুব বড় না মক সাথে আবার ব্যায়াম আবার চিনি জনসাধারণ বা সোসাইটিতে ভাবে ব্যয় জন বাকি কিছুটা দেওয়া করতে আমাদের যে জায়গায় সামন শাসন দশজনের সমান এবং ক্ষেত্রে তো শাসন সে খাইমানকে বা তার ফলে আরো কম নিয়োগের হিসাবকে বা সামনে সমান অনেক বড় কম থাকবো যার কারণ বড় অনেক বড় আবো হয়তো যে মাথায় তো সপ্তাহ বা ক্ষেত্রে আবো অনেক গুণ থাকা কবি থাকা যার বড় অধিকার হইতে বঞ্চিত উনি থাকা বা যার ফলে চিনি যে যত যুগে বড় কর্মসংস্থান তিনি জীবন নির্বাহক লাংমারের আশ্রয় যুবক এমন আবু কমে থাকা যার ফলে চিনি আবু থানা সামনে দিয়ে যে চিনি লোক বাকি বড় বাকি অনেক কমনীয় কব মান থাই শক্ত অধিকার হইতে বঞ্চিত হয়ে থাকা তার পরিস্থিতি এর ক্ষেত্রে চিনি দেশ জনসাধারণ বাদে মান থাই বা কম কমে থাকা থাই মান থাই কমে থাকা এবং যার ফল চিনি একদিকে তো কাম দিকে অন্যদিকে তো হামলা আবার অবস্থা অনুগুলো রাখা তারপরে আবার সাধারণ থাকা কিন্তু তাম সামনে বিজ্ঞান যে রায় যে

0: অবস্থা নিতম আপন রাজা তিত মা খাই খাই কাম কারণ বিজ্ঞান জিনি বাদে যাও গোস মনে আগত কাম কম কম হ্যাঁ হাইবা এক্ষেত্রে অনুকে দিকে দিদিকে একদিকে কাম হয় দিকে হয় মিলাম হাইবা তাই কাম সাথে বিষয়
1: কম আফাদি তাওকে বসন্তি কিসিসা আংসবাই শুক্রবাই সাওয়ানো তাবো কাইনি ফাইজিংতিনো কাহাম তামিংকাই ও কম্পিউটার ফাইমিন বাগে এবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিনে তাবো সিনতে কিসা ককথাই বেখাই অব অচিনি সামুন্ন দাকতি দাকতি ফাট ফাট খ্লাইও গায় আগে নিজরাও হঙ্গাই চেন তাবো রমদি এক্সাম্পল চেন রেজিস্টার যত রেকর্ড খাইন বাগে সিয়ে দিবা রেকর্ড খাইন বাগে অফিস রগ তাঙ্গ রগ যে সেপান তেন নক রগ ভান গে তাবুক হুঙ্কা চিং সিনাও নাইলিয়া টাইপ খাই লগি লগি নাকি চিং ইয়াক সিয়ে থেবান নাইয়া সামুঙ্গ চিং মেসেজ রক টাইপ খেলে হুঙ্কা ইয়াক বাই ইয়াক বাই টাইপ খেলে নিয়ে দিবা অবো হুঙ্কা চিং ওয়াশু উশু কক সাউব ভয়েস রেকর্ড খাই মানো হুঙ্কা আসে গে কলাই নি থাকা হিঙ্কে অবো কবা অমো হাইনো কবা মো সামুং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার ব খাই মানো তে চিনি সামুং রকন দাঁতি দাঁতি ফাট ফাট খাইও তে চুন বেলায় কিনা চুবাও চুন সিমুং বড়ো চাবুক বিজাবতে পরিমা হাইকে কম্পিউটার নি বিশেষ পরিমাণও হাইপন অবরাকা বিনি কাহাম মানমুং হামিয়া মানমুং আবুনি চিনি কক বথমাংখা চুন ভাইকে হানিয়া খাই তং এবার চিনি ওয়ান সুক ফান ভাইকে কমিয়ে তং তাম সুরঙ্গাই রং সুরঙ্গাই তাম অকরা তাবু রং দি রং সুরঙ্গাই তাম জরাও রং সুরঙ্গ রঙাই খাইকাই একশো পার্সেন্ট বিশৃঙ্গ ফিফটি পার্সেন্ট তাম সানাই অব হাইকে ওয়ান সুক ফান কমিয়ে থাং গাভাই গে তাবু নাই দি হোমওয়ার্ক রহকাঙ্কাই স্কুল বরক রং নক রগ হোমওয়ার্ক রহ জাকাঙ্কাই বরক তাম খাই বরং বুখাও পুইলা ফাইও এ আং মোবাইল নাই সিমানবলা হিনি নাই অব হাইকে কিসিসা আনসারক চাই আং খাঙ্কে ন এবার মান ইয়াং থাং কাঙ্কে ন এবার ওয়ান সুক মান ইয়াং থাং কাঙ্কে ন সুসে সুঙ্কা সুং ইন্টারনেট বিশিং তিখে চং সুসে সুঙ্কা তা কম্পিউটার ন হিঙ্কে অব হাই হিঙ্কে মানে যত সামগ সে থেপাছু তাম হোমওয়ার্ক খাইনে নি হিঙ্কাই জরা জরাও চং অবহাইকে মানুষ সংনানি যে রেসিপি এবা অবহাইকে সংনানি যে বুদ্ধি আইডিয়া রকব যত সুনলাইও এনকাই তাবুখাই বাক্সা বাক্সা বড় খাই বড় কম্পিউটার বাইসে কক সালাই বড় কক সামহাই গাই অবহাইকে গবাং মা কুয়েশন সুঙ্গ হিঙ্কাই বড় কক সামহাই নং লাইখাতা হিঙ্কা আফিয়া আবো সয় সয় বড় গিয়া হিঙ্কাই অব হাইকি কাইসা এক্সাম্পল রেখা স্টুডেন্টস রক বরক হোমওয়ার্ক রেজা খাঙ্কাই বরক সাক সাক খাইনি নাইয়াবই লগি লগি ন কম্পিউটার ন সুঙ্গো এগা অ্যাসাইনমেন্ট হিন্দি হোমওয়ার্ক হিন্দি প্রজেক্ট হিন্দি আও আগে নিজরা রক চিং বড় কম্পিউটার রক সামগ্র থেবে ফেকা ফিয়াবা তাবুক হাঙ্কাই চিং বেশি খাই নুগু এগাই জরা যা তাবুক যে চড়াই রক এবার চিং বড় রক তামং কিসিসা অ্যাপ্লিকেশন সেনা ফানুং ইয়াকবা জেসা কক সানা ফানুং যত সে সঙ্গলাইছু ইংকাই চিং তামুং আবো সাক সাক সরং ফান আবো আ সরং লগি লগি পগে থাঙ্গো হ্যাঁ দেবা চিং রিলস রক তাবুক সাবনায় তং বা মোবাইল গবাং মা নাইলাইও ও সরং মানবলা হানি নাই নাইলাইও দো ফিয়াবা কাই সাপানো দা মুটে তং তামিংকে চিং সুয়ে নারে গিয়া হিঙ্কাই চিং সুইনারি এনবাগি কাইসা নি অল কাইসা নাই হিঙ্কা আবু বিশ্ব সুরমুং বনুগ আর রিলস হিঙ্কাই চিং কিসা এন্টারটেইনমেন্ট মসামুং রেসামুং রোগ বনুগ হিঙ্কাই আজ যে সুরমান ইয়কাই পগে থাঙ্গু হে দিবা হিঙ্কা আবু বাগি ন দালক জাক দালক মিশল গঙ্গই কাইসা পানো মুইতু মান গিয়া হিঙ্কা আবু হাই ন অম হাই অব যে এক্সাম্পল সামানি রক অব হাই কেন চিং বড় রক ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার কম্পিউটার হিনানি চিং ন বুটুয়া এবার শিয়া চিনি ওয়ান সুক ফান ন সামগো থেপাইয়াঙ্গে দো তা ফিয়া চিং ব্যালেন্স ওজন খাই তানানি নাঙ্গু চিং বড় রক আও কম্পিউটার নব চিং খিবি মানিয়া চিং সামগো থেপাই তানানি নাঙ্গু ফিয়াবা আবনো বাহাইকে চিনি চিনি চিং বড় গুগনে চিনি জাগানো হাইয়াবই চিং রিপ্লেস খাইয়াবই তনি মান আবসি কক খাই আবনো খা চিং ওজন ন তনানি কন্ট্রোল তনি না নেতা মেশিন না।

0: табыксын лайбыуны шалло кепрен лайлайнын тенини шалло тамо мүйтек лайжаны тон абнырғы.
1: Дени ни шал ло лайбыуманы корыны жын лайлайна тени кайша на биши 1978 кайша чини каракорам হাই নিজতনি সিলাই কচুকুক হাইওয়ে এবার লাহার কারাকরম হাইওয়ে হিনাই অব হায়ুঙ্গনাঙ্গে সিনিজাগ ও কারাকরম থাই অংখা ইন্ডিয়া চাইনা তে পাকিস্তানি বর্ডর গলাই এব খব জগ তে কারাকরম বেলাই কুচুক কুচুক হাতে রক তঙ্গ আবনি বগে হায়ুংনি যতনি সিলাই কুচুকুক হাইওয়ে হিনাই সিনিজাগ নুঙ্গাকারী তঙ্গ 1987 বিশিব যিনি ভারত হাস্তিনি এম এস স্বামীনাথন ব হায়ুংনি পৈলা ওয়ার্ল্ড ফুড প্রাইস সকাত মানো তামনিকাই ব কাইসা হুক বা বাইক গরংজাক এবা হুক বা ও বিনি সামু বেলাইকিন কতর খাইজাক তমানি বগে ব বন ভারত হাস্তিনি হুক বাণী বুফায় বা ফাদার অব ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন হিনাই সিনি জাগ গাই অমনকারী তঙ্গ তিনি অবহাইকে চিনি ভারত হাস্তে ও এবার ভারত হাস্তে নি লাইবুমা ও খরকসা বুড়ি রকনি বিশৃঙ্গ রানী বংখা রানী লক্ষ্মী বাই জানসিনী তিনি বিনি কাইসা থেমা সালব ক্লাইও ব 1857 নিজে চিনি লাইবুমা ও গরিমজাক ভারত হাস্তিনি আরাও ব বেলাইকেন বিনি ফান এবা ন ফুনুগিনাই ব চবা খাইমানে যেন সাইমানো তে পরীক্ষা অবহাইকে তঙ্গ তিনি নি সালো 1946 বিশি ও গোয়া ও গোয়া ও হঙ্গাই তিনি নি সালো বরক কাইসা হিমলাইমু নতিনাই গপ্লাইংমানি আবংখা পুইলা কতর কুক সত্যাগ্রহা চেংজাখা তামনিহিংকে আরো যে পর্তুগিজ পর্তুগিজ নি বড়রক বরক গোয়া ও বরক ন বরক নি ফান ন কেপলে ইয়াখাবা বরক ন ফান রিয়া খ্লাইনানি বাগিনাই অ সত্যাগ্রহা চেংজাকমানি ফারি আউনকারী চেং তিনি কাইসা নামকমানি সাল নমতেই সাইমলেনি আবখা ইয়োগা তামিংকে বিশিব্রম ন জুন তালনি নৈচি সা সালমারিয়াতে সানি সাল তামিংকে ন ইয়োগা ইন্টারন্যাশনাল ইয়োগা দে এবা হায়ুং ইয়োগা সাল হেনি পালাই যাক নাই তেই অব ইয়োগা সাইমন কাইসা ব্যায়াম হাপন আব যে যে সালব্রুম্রুম ব্যায়াম খাইমানি স্লাইপন আব তেব কুথুক কুক বিনি নাহারমু আবংখা ইয়োগাংখা চিনি শাক মাংতে ফলা ও কাইথাম নতেই ন বিনি কাহাম খ্লাইমং তঙ্গ হংকাই ও বিশিব হংকাই যে চেংমানি সিনি ফিল চিনি বিশি কাশি নাই হংকাই আমি ন ইয়োগা যত উমরনি বরকনি বাগে নাংমানি তে তাকলাই বিশিনি কক বথমাংখা ইয়োগানি বিশিংতি উমর তরথানি লকথানি শাক হামই তংনানি আমসা খানা লাইকা লাইবমানি কক্র
0: আও লগি সং খানাকা ইয়োগান ইয়োগা সামল রকই কক থাজে থানি বুন লগি তাবুক শাক খংক্রনি কগ সং থলেনে
1: ফারে জেমতিনি শাক খামক্রাই হাইনি হাই খানা লাইফিনাই চরাই জরা চরাই রকনি বেকরেং তাঙ্গি রাগ রিনানি নাং তাবো বেকরেং খা কাইসা টিস্যু এবা কথাং আব যেন বেকরেং চরাই জরা নিশিমিন যেন চামু নুমু কাহাম খাইনাই নাই ফাইকা হংকাই যেফর যেন উমর অঙ্গ যিনি বেকরেং কলক জরা

0: এবার কলক উমর জরা রাকসাই তংহাঙ্কাই চিনি ফ্র্যাকচার রক তাতি ইয়া হিংকাই বেকেরেন হিংখা কাইসে টিস্যু এবার শাক বফন আবো বড় রক চেরাই নিশিমিন তরথানি লকথানি সেলাই জাগৈ মাং তঙ তাক বেকেরেন চিন উমর তরথানি লকথানি তেব তরতে তরতে হিংকাই বেকেরেন রকব বিনি আবো এক্সপানু এবার তরসাও ওয়ারো রাকসাও হিংকাই চেরাই এবার শিকলা চাষলক জরাও হিংকাই তেব কতাল বেকরেং নখর চিনি মাংখং ন মাংখং ব তরক অঙ্গ বেকরেং ব আমসুক ন কুবুং অঙ্গুই থাঙ্গু জেফু চেরাই রক বরকনি উমর নৈচিবা এবা নৈচি চুকু উমর অঙ্গ আফ্রু ন বরকনি বেকরেং গ্রাক তে কুবুন কুবুং অঙ্গুই থাঙ্গু আবনি বাগিন চেরাইনি সিমিন শিকলা জরা অ জরাও হংকাই অ উমর বরকনি বেকরেং গ্রাক খে তুবুনানি তুবুইমানকে ওল ব বরকনি বেকরেং বিশি কলক রমুই কাহাম নতংনাই এবা বেকরেং তেরানানি এবা থাইজিং ফ্র্যাকচার হেনমানি আবো বেকরেং বেমার মানজাকনানি শেপ কিসাঙ্গো বেকরেং বেমার রক ডাক্তি মানজাগিয়াঙ্গো এংকাই তাবুক চারাই রক তামু চাখে বেকরেং ক্রাক অঙ্গিমান আবংখা ক্যালসিয়াম তেই ভিটামিন ডি বরক চেরাই রক সিমিয়া তাবো অক্রা চাকরা রক নাঙ্গ ক্যালসিয়াম বাই ভিটামিন ডি বেখা বেলাইকে বিশি খাই বেকরেং বাগে কাহাম তাবো চেরাই জরাও খাইচিপনানি এবার হিমনানি ব্যায়াম খাইনানি বেলাইকে নাঙ্গ হিংকাই বুতিহাই ব্যায়াম এবার বসাক অ্যাক্টিভ খাই তনিমান আবংখা জেফ্রো চং ব্যায়াম এবার সামু ক্রাক খাই চিনি হাংকরা রাকসামা হাই এবার আবো হাই নেকরেং ব রাকসাও হাইনি বাকে চেরাই রক এবার শিকলা জরা শিকলা শিকলা জরানি উমর লাইয়া সেকাং ন বরক ফিজিক্যাল অ্যাক্টিভিটি রম দি খাইচিকনানি ব্যায়াম তে খাইচিকমা রক অবো হাই রক বরক খাইনানি নাঙ্গো খাইচি খাইব্রম থানানি নাঙ্গো খাইচি গৈ হিংকাই যে চেরাই রক ফিজিক্যালি অ্যাক্টিভ ইয়া কবা খাইচি খাইব্রম আসে খাইয়া হিংকাই বরক নি বেকরেং হিংকাই কেবেল অঙ্গি তংনা হিংকে উলো তরথানি লকথানি ব শাক হামিয়া অঙ্গি ফাইন ডাক্তিন শাক হামিয়া কলাইনাই হিংকে আমি বগিন চামুন কারি তাবো কাশি চাকা আজুক তংয়াবই খাইচি খাপন খাই ব্যায়াম রক স্পোর্টস রক থংম রক থংনানি নাঙ্গো আশু জরা খানা লাইকা ফাইডি শাক হামক্রাই
1: আও আশু জরা সং খানা লাইকা শাক হামক্রানি কক তাবো তং বিদ্রি কক কিসা মুফ্রাই কাইমেরকই কক থাইসানি খানা লাইনে মুইফ্রাই দোয়াস এবার বেলা দোয়াস এবার হা রফ রফ হাও মুফ্রাই সং কাইমেনো এবার কাহাম কুক আসাই কুগো হানো কাহামকে তাংখুরই জাবলে রক কাহামকে সাফ সুতরা খাইলাই মুফ্রাই কাইনি থাইন সামনা নামাই শতক কাইসা থায় শেরবানি সিমি শেরসি নি মুশকি সার এবার কম্পো সার থাইনি হাবাই কাহামকে সাপলৈ মা নানাই মুফ্রাইনি বসলিন সং তাবুক্তি জরার নাইমেন বসলিন সালসা জরা তৈয় চমুই কাইখানকে চারা কাহাম আসাইকুগো বতাংখ্লাই জিবা নিসিমি নিজি সেন্টিমিটার হাক সালকে বজলিন মা কাইনাই কাই পাইকানকে কসাব হাবাই আ থাইন খলবি মারনাই পইলাবো মইফ্রাই কাইমানি হানো কিসি তনানা বাগৈ তৈ হমনি ন মারনা নাংনাই তাই জাবরা রক আসায় তিখে থাইনি হা আ থাই রক ন সাফ সুতরা মাতনি না নাংনাই মুফ্রাইনি ফাং দারংনা তিকে কাইমানি সালচিবানি সিমি সাল নৈচিনি উল ইউরিয়া টিএসপি তাই এমওপি সার রক রিমানো ফিয়া হানরগৈ সার বসক নাংনাই আবো থিতিখ্লাই মানানাই মুফ্রাইনি ফাং

0: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়নি আসামের সালন পালানিয়া বাকি গবংমা পান্দানি বিশংতৈ বুনিও সালন পালানিয়া বাকি হাসতে হাফাংনি বেকতৈ লুয়া জীবন হারজাক আবু পরিণয় যে এবং পণ্য রোগনি বিশংতৈ অ পান্দারক সংসার জাগান আমন বিশং দঙ্গ কক সালাইমু তাই এসে রাইটিং এবা কক বুখাল সৈমানী বিশংতৈ বুনিও সালন পালাইনের বগে লোয়া জীবান হারজাক ফাইনাই অজুন দলনি সাল নিশিদগনি সাল কক তুম ফুকমু তানা বগতে কাহে সাকলাই মঙ্গ অ কক সাকলাই জাগ
1: জুনতাল নিচি সা সালমারি নি সাল ফুংনি দাম সিনিতামানি জরাও লেফুঙ্গা ব্লকনি বিশিঙ্গ তংনাই লেফুঙ্গা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলনি সিনথেটিক প্লেগ্রাউন্ড ব্লক বেসড ইন্টারন্যাশনাল ইয়োগা সালতে নেশা মুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পেহচান পান্দা পালাই যাকনাই ইংকাই অ সাল জুদা জুদা পান্ডা বখলাইজাক নাই আর যতই খরক চি খরক চারচি সরং সরংনাই রক বরক লেফুঙ্গা ব্লকনি জুদা জুদা স্কুলনি অ পান্ডা ও মানজাক নাই তে আবুনি লগি লগি যোগা নতুই বিনি কাহাম নতুই যোগানি কাহাম মানমুং নতুই ব আওয়াই খ্লাইজাক নাই তে ড্রাগ ফ্রি সোসাইটি এবার ড্রাগ নি ইয়কনানি আহদান তৈনাইব সালাইজাকনাই এবার আওয়াই খাইজাকনাই হিনে সাজাখা
0: আও অবতি হেন হায়ুং যুগা দিবস ন আবার সালন পালানিয়া বাকি শান্তি বাজার নি থাইব ও সালন পালানিয়া বাকি আর নি আঙ্কর বেরামনি তাংফাংর লোয়া জিমান হারজাক কক্তম ফুঙ্গু তানো বগাতে কাহে সাকলাইমু অক

0: বার্সানি বাগৈ আবংখা জুম তালনি আব মিয়ানি সিনি চেঙ্গেনাই চি সিনি সালমারিনি সিনি আব হাতি বার্সা তংনাই জুম তালনি নৈচি দক সালমারি জরা অব কাইসা ড্রাগ ফ্রি ইন্ডিয়া উইক হিনি পালাইজাকনাই ড্রাগনি ইয়াকনি ইয়কনানি বাগৈ তেই অর জুদা জুদা পান্ডা বাগিব সাজাখা আর পোস্টার মেকিং পোস্টার সিনামানি শর্ট ভিডিও সিনামানি বাতাই মব খাইজাকাই যত কাইথাম সাব ডিভিশন হাই আবন লগি লগি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব সাকা যে শিকলা রক বরকনি পোর্টাল আবংখা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ পোর্টাল বরক রেজিস্টার খাইনি বাকি ড্রাগ ফ্রি ফ্রেন্ডস এবা ড্রাগনি ইয়গৈ কিচিং খানানি অ পোর্টাল বরক থাঙ্গিনাই বরকনি বুমুং দিসাইমান অবনি উকলকনি ককংখা চিনি হদান ড্রাগনি ফিয়গিনাই গ্রাক খ্লাই তন্ননি শিকলা রকন আবনি বাকি অ সাল অ হাতি বার্সা ড্রাগ ফ্রি উইকনি পালে চাকনাই
1: সদতাই মোহনপুর হাঙ্কর ব্রেমনি ভারত বাংলাদেশ আরিনি বারামিটার থায় কেরংরাই দা বিএনএস এস সারা দকচি দক ফ্রাংজাখা অম হরনি দামসাননি সিমি তাইনি ফুংনি দাম বাজারা বক্সিজং টংনাই টংনো আগস্ট তালনি সাল জিচুকু সাল জোড়া নিশাই নিশিদক সাকলা জগ অজারব কেব কুবুক মানই লাথা তাই বদল বদলকে কুথুমলাই অ থাইতি কেব থাংলাই সুখলাই মাংলাক জেবর গোসুজ মানজক বরকসিমি অ থাইতি থাংলা চুক্লাইমানাই আজারাবো তুমি কেব অজারাবো কেরংলাইদা ন মানিয়াবই থাংলা চুক্লাইকাঙ্কে বন রাইতের গই মাজ্রা বেজ্রানি সাকলাই যাগো কক তুম হুকুম তান বগাদে কায় সাকলাইমঙ্গো অ কক সাকলাই যাগো তাবো খনালাইনে
0: সেন্ট্রেল ব্যাংক অফ ইন্ডিয়া ও অর অ্যাপ্রেন্টিস নি বুক চাচক থাই সাকলাই জাক্ষা অর বেবাক হাস্তে নরঙ্গই তিপ্রা হাস্তে ওকে কাইবাব আচক থাই তঙ্গ কোয়ালিফিকেশন এবার রং সরং তঙ্গ নামাই যে সালাইনি গ্রাজুয়েট তে অর পাইথাক রানানি সালমারি খা জুন তালনি নৈচেনি সালমারি তে অনলাইন তুই আমজক মুং অংনানি হিংকা আব জুলাই তালনি পুইলা হাতি আব পুইলা হাতি উন আঞ্জক মু উনাই হিনিব সাজাখা
1: আও জরব পাইথক পাইথক সং সপাই তমকিয়া হাইনি খরাংনি পাইথক সং নবর্তি মানে কখন আলে না নবর্তি মানে কখন সাকলা যাকো তিনিনি জমি কলব যাক নখতং নাই কাছাকানি জাগাব ফিরাং কগে বাতি রকলাই মানু হনই সাকলা যাকো তাবসু জরাতেই টুংকুক মারেও নুজাখা সাকাও থামচিব্রি ফুটা ডিগ্রি সেলসিয়াস খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস শিবুক মারেও নুজাখা চুকু চিদক পার্সেন্ট খামাও নুজাখা সিনিচি নই পার্সেন্ট তাপসে জরতেই অতি ক্লাইমেট নুজাখা চি চুকু ফুটা এমএম মিলিমিটার এবার আজরাতেই ওয়াটে কালাই যাখা খনবাখিয়া তিনি নবর্তি মানে কক হাইনু খরাঙ্গ পাইথক সঙ্গ বাজানানে সেখান সুভাষ দেবব্রহ্মণি খরাঙ্গ রেজাম খানানি তিনি অ হাইনু খরং পান্ডানো মতক লাইসিনে এবার বাজালাইসিনি তিনি হাইনু খরং পান্ডাব সঙ্গ কমথেঙ্কা আং নরোত্তম আন লগে তঙ্গ যতন সরকাহাম আগে পাইতে খানাবাই দি সুভাষ দেববর্মণী

0: ପରିବର୍ତ୍ତୀ ବୁସନ୍ ଚେନ୍ ଛାଲେ ତେ ମୁନର ପଗିଥାଙ୍କା ହଙ୍କାଇ ଚିନି ତିନି କକ୍ ବଥ ମାଙ୍କା ଆର୍ଟିଫିସିଆଲ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ଏବା ଏଆଇ ହେ ଅକେବା ତେ କେସା କଲାଇସା କକ୍ ବୈ ମୁତନାର ନେ ହଙ୍କାଇ କମ୍ପ୍ୟୁଟର ମେସିନ୍ ନି ବିସିଂ ତେ ଚେନ୍ ସାମ ଖ୍ଲାଇମାଙ୍ଗ ଖ୍ଲାଇମାଙ୍ଗ ଚେନ୍ ବରକ୍ ନି ୱାନ୍ ସୁକ୍ ଫାନ୍ ତାବ ୱାନ୍ ସୁକ୍ ଫାନ୍ ସାନା ଥାଙ୍କ ବୁତି ୱାନ୍ ସୁକ୍ ଫାନ୍ ବୁତି ଫାନ୍ ନ ଚିନି ଫାନ୍ ନ କମିରି ତନି ହଙ୍କାଇ ରମ୍ଦି ତାବ ଚେନ୍ ସାକ୍ ସାକ୍ ୱାନ୍ ସୁଗୁଇ ଯେନ୍ ଜାଲ ଫାଇକା ହଙ୍କାଏ ଆ ଯେନ୍ ଜାଲ ନି ସଲ୍ୟୁସନ୍ ତିଖଲେନି ନି ହଙ୍କାଏ ତି କୁବୁନି ରକ ଅଙ୍ଖା ଚେନ୍ ତୁମୁ କାଶା କୁଶୁ ସାମୁ ଖାଇନି ନି ହଙ୍କାଏ ଚେନ୍ ସାକ୍ ସାକ୍ ବିଜା ପିପରିଆ ଉଇ ବେଲାଇକେ ମେସିନ ଡିପେଣ୍ଡ ଖାଇମନି ହଙ୍କାଏ অবনবিশিনী তা মুগিথাং চং বড় রকমই যে স্কিল এবা রুমি ইন্টেলিজেন্স এবার ট্যালেন্ট তমানি আবো তের তের খাই কমাওই থাঙ্গো হিংকাই অব হাইকেন আর্টিফিশিয়াল এবা কম্পিউটার মেশিন দিয়ে সামন খাইমনি এবার কম্পিউটার চং বুট ওয়াশ নাম ইয়াকে বা তা খুব সামাহাই আর্টিফিশিয়াল ইংরাজি কক বাই ফিয়াবা আবন চং সেলাই নাইখানকে বুট নকল ইন্টেলিজেন্স হেনি থাইছিং ন বসাওই নব হাইকে আংব আব বখরগ মুইতু মানে থাঙ্কা হিংকাই নকল ইন্টেলিজেন্স হিংকাই হিংকাই নকল ভাইকে চং অ বড় রক ন অবনো সুনামো তেই বড় খাইকে ওয়ান সুপন মেশিন অবচং ন সুনামো হিংকাই ফিয়াবা তাবু খাই চিনি থাইছে সেগনি নাই তংখা থাইজিং চিনি তাকু সামা হাইন চিনি সেবুক জবস রক হিংকাই কম্পিউটার তাবুক অনলাইন বিশিং তিখিন রোবটস রক এআই রকসে বরক ফরনাই ফরনাইজক রকনি থাই নানানি চেঙ্খা ইয়াকবা ক্লাসে গেছিনি চাকরি জবস রক নানানি চেঙ্খা ফদবাইকে আংতে বেশি সালিয়া চঙ্করং লাইসিনাই কগদুকনি বিশিংতি হ্যালো
1: কাহাম কক রক কাহাম সিং রক বুইন সুবা মুরমা রক

0: যখন বিজ্ঞানী বাদে কাহাম সামুক খাইকা সরঙ্গানি মত যেমন ববু সামুক খাইকা নাখা আপনি আসিপাদা যেমন ও করোনা ভাইরাস যখন কোভিড নাইন্টিন ফুর রক অনেক সময় রং পয়সা রহনা নিখেতে আগে তো ব্যাংক থাঙ্গি মা থাঙ্গো হাই থাঙ্গো মোবাইলের মাধ্যমে আরো রং রহরে অবকাশি আসিপাদা আনা নাংলি আবো আর তঙ্গি মানকি অবি সামুকে বুব তাবো গ্রম দি কব যে কং সাইয়া নিহারাইয়া ও তে খরক সবাই ওয়ালাইয়া সুখানি টংমা রকাই মানে খেতাই রে রেমা রক আবো আবং খাগে নি অবি সাবংখা আবংখে নিন যাবলে নিন বাগে অবি সাবংখা অত সব বই নিন বাগে প্রসা অপপ্রসা খাই তো গাড়ি অমুক ফোনা বাহাইছে নো বলে বোন চেহারা বাহাইছে নো বলে আসলে আবলে নিন যাবো ফুটো তুলাঙ্গিনি বয়স থেপাই দিয়ে দিবো আচার যা আচার্য ব্যাপার বরং মানো ভাই সেই মানো থেপাই দি
1: মানবা
0: দিবা বসুক জরতে আবু নন ওবো খাইমা ক্রাই খানা অপমান খাইমা ক্রাই খাবো আসলে অবিশ্বাস আবু নিবাগি নই নি ও আর্টিফিস আর্টিফিসিয়াল বা নিনি যে বিকল্প নি মানে বনি সামলালাতে কাইসা নি সামুং নি লগে লগে নিজে নিজে প্র্যাকটিক্যালি আগে রঙমানি আঙাবলে সরঙ্গি তো নাংনা কাই নাই তা যেমন যোগ বিয়োগ থং বা ইংরেজি বানান সৈনা নিং থং তে খরকসা নি চিঠি সৈনা নিং থং আবো নিজে নি ইয়াদ যাই সৈনা নি আবো তাপক বিতা যেমন অফিস কাছারি হোক যেমন দ্রাত নোট সিউ আর আবো কম্পিউটার খাঁকে তো বেশি কম নাই কিন্তু নাকে বখরম থেকে বারো ফাইপির হ্যান্ড রাইটিং সুন্দর নাই যে মতাই রক তাগে রহমানি সুনামি রহমানি শিশিকাই রহমানি আবো বার সামুগ ফান দি আমাক অনেক সামুগ তো মানে যে মাই আনো তো ইয়কসমি আগে তখন ব্যবহার মা খাই নাই যেমন তাবো এক কোটি টাকা এক কোটি কয়টা শূন্য নাং সাইনি আসি রঙ নাকি কিন্তু কম্পিউটারকে আমাকে বসাই দিছি নাই আং রঙি টঙ্কা আর্টিফিসিয়াল রঙি টঙ্কা কিন্তু প্র্যাকটিক্যালি খা আং রঙিয়াবলে নয় আং যখন কক সালাইপুর বা সিমিলাইপুর ওকে আরে তিন দশম বছর মালিয়া মালালা ওখাই নাই হ্যাঁ ওখাই কুড়ি বাই তিরি জুখাইছে বছর মালিয়া মালা ওখাই খাই দংছি নাই বসাইনি আবলে কম্পিউটার বা নি ল্যাপটপ রক বা নি ক্যালকুলেটর ফাঁপা সবই নাই আগে সব সাচি উ আর্টিফিসিয়াল নি যন্ত্র সাচি উ কিন্তু
1: নাইমাইয়া
0: তাতে তামু মা কলাইছা নিনি যে আসল যে বিকাশ যে নিনি ন্যাচারেল যেটা তুই ফাইমানি আবো কমাউই টংখা আবো সিনি কমাউই
1: টংখা
0: আবো নবো চুং পুইলা আবো ন মূল্য রান দরকার নকল খাপুরম যাবই আসলে দামান দরকার তা অনেক সময় ও মেজিক রং যদি বা হান বাতাসা সোনামে চারি রু ন আসলে কি নিয়ার আটকাইছে বাতাসা
1: ফাইনি
0: বা গোটাবো যে কম্পিউটার বহামতি নুই টকা যেটা সম্ভবিয়া আপনার ক্লব ফুলগুই টকা তাও রং দি ও নি নখা লুঙ যেমন তাল তাহলে তো থাঙিনে এখন কিন্তু আর আর্টিফিসিয়াল বাই এআই বা কম্পিউটার বাই আপনি নুগুই টঙ্কা আপনাকে তো চিনে আশীর্বাদ নুখা তালো তাম টংমা করে আগে খাইমিয়া তিনি তাল মতাই রক তিনি চন্দ্র দেবতা রক টংমা দিবা প্র্যাকটিক্যালি সঙ্গাব তাও সাইমান টঙ্কা কিন্তু আপনি লগে লগে চিনি ও যে যে এআই বো দরকার কিন্তু নিনি যে বুদ্ধির বিকাশ যে জন্মগত যে তুই ফেমানি টাঙানি আপনার তাপক দি আমি তখে হাইছি তাও বিজ্ঞান যেহেতু হাইং নিনি ইয়াফা নি মুথুব সে তাও পুরা হাইং সে নিনি ইয়াফা মুথুব নগত হয়েছে নেন কিছু নুগুই টঙ্কা কিন্তু নুগুইছি টং নাম তো রমই নাই আবলে যেটা রম জানাই আর জিনিস তো অবধি সরঙ্গানি মানে তাপক দি তা তাপক দি অরিজিনাল যেমন সানা থাকা যেমন যেসে পারো নেন শিক্ষিত দি জ্ঞানিং দি গুণিং দি ইঞ্জিনিয়ারিং দি হ্যাঁ সব কিছু নি কিন্তু নিজে নি যে পরম্পরা বংশগত আনি যে বংশ পরম্পরা আনি যে রীতি নীতি মানে কালচার তমুং তামুং সৃষ্টি নিঙাব না তাপক দি ঠিক আবো আর্টিফিসিয়াল নামা নির্ভরতা খাই দিয়ে হাইতা কোন কারণে যদি নিনি কম্পিউটার অপনি থাকা নিজে

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026 যোগ দেবেন। তিনি গতরাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ G7 গোষ্ঠীর। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। বিশ্বের 13টি হটস্পটে তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে তার ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল

0: ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। জি সেভেন শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের এভিয়ন শহরে এআই সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই এআই এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে এআই এর প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। তিনি এই সংঘাতপূর্ণ বিশ্বে নাবিকদের সুরক্ষাকে অগ্রাধিকার উপরেও জোর দেন।
1: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, আর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: ফ্রান্সের এভিয়া শহরে জি সেভেন শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সিইটিএ চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামেও পরিচিত তাও একই দিনে কার্যকর হবে। ডিসিসির আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং ডিসিসির কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজবাদী এক বার্তায় তিনি উল্লেখ করেন, বিকশিত ভারত 2047 লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি। ঝাড়খণ্ডে আজ রাজ্যসভার 2টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএম এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ঝাড়খণ্ড বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং বিকেল 5টায় শুরু হবে ভোট গণনা, তারপরই ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐক্যমত এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্রের লিখিত রূপ প্রকাশও করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রফতানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়েও আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সংঘাত জল

জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের ১৩টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা ফাও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৬ কোটি ৬০ লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও ২০২২ সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় ৬০% কমে গেছে। রাষ্ট্রসংঘ সংস্থাগুলি আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। এর আগে গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ঘানার কালেব ইয়াংকি গোল করেন। অন্য খেলায় গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে তা পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুট বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। এছাড়া পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে কঙ্গোর হয়ে ইওয়ানে উইসা গোল শোধ করেন। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করেন। স্মৃতি মান্ধানা 74 এবং শেফালি ভার্মা 55 রান করেন। জয়ে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে 4 উইকেট নেন শ্রীচারণী। ম্যাচের সেরা হন স্মৃতি মান্ধানা। লখনৌতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের 154 এবং ঈশান কিশানের 125 রানের সুবাদে ভারত 49.5 ওভারে 6 উইকেট হারিয়ে 402 রান করে। জবে আফগানিস্তান 44.3 ওভারে 232 রানে অল আউট হয়ে যায়। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিলানন্দ লাকড়া, নীলকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকফ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। খবর শেষ হল, একটু পরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরের শেষ পর্বে গত রাতে প্যারিসে পৌঁছেছেন। ফ্রান্সের রাজধানীতে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক 2026 যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। বিভাটেক সামিট হল ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ ইভেন্ট, যেখানে শ্রী মোদী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবনী ইকোসিস্টেম এবং প্রযুক্তিগত অগ্রগতির উপর আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক তাঁদের পরিষেবা প্রদান করছেন। এর আগে এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন সংঘাত সহ আঞ্চলিক ও

আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানী। তিনি রাজ্যপালকে ত্রিপুরার সীমান্ত সুরক্ষা বিষয়ে বিস্তারিত অবহিত করেন। আগামী 9 ও 10 জুলাই রাজ্যে দুদিনের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সচিবালয়ে মুখ্য সচিব জেকে সিনহার পৌরোহিত্যে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের প্রস্তুতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে কনক্লেভের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10 জুলাই। উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14 জুলাই। গতকাল মধ্যশিক্ষা পরিষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী খবর জানিয়েছেন। নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে গতকাল আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সব ধরনের বর্জ্য একই ডাস্টবিনে ফেলা হয়, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করে 4টি পৃথক ডাস্টবিনে সংরক্ষণ করতে হবে। এই সম্পর্কে ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং সাধারণ নাগরিকদের অবহিত করা হয়। রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় গতকাল রাতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার করেছে শুল্ক দপ্তর। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, অভিযানে মহারাষ্ট্রের বাসিন্দা দুই যাত্রীর কাছ থেকে 1,68,27,000 টাকা উদ্ধার করা হয়েছে। মুম্বাই থেকে কলকাতা হয়ে আগরতলায় আসা দুই যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করা হচ্ছে বলে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের দুই যাত্রীর ট্রলি ব্যাগ তল্লাশিতে টাকাগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় আয়কর ও শুল্ক দপ্তর তদন্ত করছে। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ তিনটি ম্যাচে পর্তুগাল ও কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড 4-2 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ঘানা 1-0 গোলে পরাজিত করেছে পানামাকে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 7:30টায় উজবেকিস্তান বনাম কলম্বিয়ার ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল দুইটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় পান্থই স্পোর্টিং অ্যাসোসিয়েশন 3-1 গোলে ইউনাইটেড বিএস টিকে পরাজিত করে, পরে একই মাঠে জম্পুজলা ফুটবল ক্লাব 2-0 গোলে ইউথ ক্লাবকে পরাজিত করে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 19 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি নিসিমি নখা শালবাণী মধ্যপ্রদেশ বেড়াইমা ব তঙ্গানা বেড়াইমা জরা ব ব্রহ্ম কুমারী রগ্নি পান্ডা ওমকারেশ্বর মান্ডব হায়ং বেরেমনি সিকেল সেল এনিমিয়া শালনরোগী সংসাজাক পান্ডা মানজাগান রাষ্ট্রবক্ষক জুন তালনি নৈচিসা শালমারি জবলপুর হায়ং বেরেমনি যোগা শালনরোগী সংসাজাক পান্ডা মানজাকনা মানি লগি লগি ব রানী দুর্গাবতী রংনক ইউনি ফিল থামচি দ কনভোকেশন পান্ডা ব নারাই বক্রকঙ্গী মানজাকনা ককটঙ্গো আবনি আগুলো রাষ্ট্রবক্ষক কোনো ব সংপার্ক বেড়াইনায় নৈচিনি শালমারি রাষ্ট্রবক্ষক দিল্লিও কিফিলনানি ককটঙ্গো মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদি ফ্রান্স বেড়াইমানী পাই থাকবোখাগো মিয়া হর প্যারিস থাংসগৈকা ফ্রান্সনি রাজাখর ভারতনি তংনাইরক মন্ত্রীবক্ষক ন লামসকা প্যারিস ফ্রান্সনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোবাই বিবাটেক নৈ সাই নৈ চিদক মানজাগানো মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদি বিবাটেক সাবমিট ইংখা ইউরোপনি কতর তাং সেপ্তাই স্টার্ট আপ ইভেন্ট

0: আরও মন্ত্রী বক্রক ভারত নি অং থতক ইনোভেটিভ ইকোসিস্টেম তাই তাং শেফ হামসামুং নতুই কক নারকানি কক ভতঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি ফানবক্সিনী শাখা হায়ুং রাংথং নি বাকি হরমুজ প্রণালী ফিয়কজাক টংনা বেলাই নাকুকমা এবিয়ানী জি সেভেন কুচুক বেরেমনি কুথুমলাইমানী কচারো মিয়া মন্ত্রীবক্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাই বখাকনী ককলাম সালাইমাবো রুংতর থাংলাইশু কেবেং মুংকরিখে থাংলাইশু খাইনানী শাখা ফানবক্সিনকা ব শাখা তৈয়ুং বানিয়ানী বাকি হায়ুংনি জুদা জুদা আমচাইও রাশাই রাশাই ভারতনি রুংতর চালকনাই রক বরকনি সেব ইয়াফারি টংগো আবনি সেকাং এবিয়ানো সংসাজাক পান্ডানি কচারো মন্ত্রীবক্রক তাই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেস হালথাং এশিয়ানী তংহালগ্নতুই তে রাশিয়া ইউক্রেন চবা তংহালগ্ন খবৈ আমচাইতে হায়ুং বেরেমনি তংহালগ্নতুই ব ককলাম সালাইকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া লোকভবন মালাইকা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারনি আইজি প্রিন্সি রানী মালাইমা জরা হাস্তেফানু ত্রিপুরানী আরি আমচাই মডকমানী বাবাইনতুই সুবাই শুক্রবৈ সাইমান রেখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী ফুনুকজাক লাম্বাই সবকা সাত সবকা বিকাশ নরগীন হাস্তে অব হদানী গ্রীজা লোকরকনি রাং পুইসা হামকাইনি সামুং তাংজাগৈ তঙ্গো মিয়া বিশালগড় হাতি গানা আমচায় কতাল তাংজাক শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মান্ডব ন চেঙ্গৈ তে বিশালগড় বাইপাস ট্রাইজংশন দীনদয়াল উপাধ্যায়নি মাংথং চেঙ্গে রিপ্রু মন্ত্রী অক্রা মকক নসাও বতেই বসাকা বিসি নৈ সাইচি ব্রিয় নরেন্দ্র মৌদি মন্ত্রীবক্রকনি পজা ইয়াচাকমানী উলনিসিমি হাকতনি হামক্রাইনি সামুং থাকলাইয়াউই অঙ্গি তঙ্গো পান্ডাও কুবনি বিশিঙ্গ মানজাখা এমএলএ সুশান্ত দেব তেই অন্তরা সরকার দেব সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত ত্রিপুরা রংকচার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বসর বাজাও আমজকমুং বসকাং জুলাই তালনি শালদকনি সিমি চ্যাংজাগানো কাইনী চিদ কেন্দ্র ও মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বসর বাজাও আমজকমুং চ্যাংজাগানো মিয়া রংকচার নাইমথানি কাশকু ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী অকক তুমান রেখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ হুকবার খ্লাইমানী থাইও থাইনো মথাংনানী তৈ টংঘর কাহামকে নারকৈ হুকবার খ্লাইনানী শাখা ফানবক্সিনখা মিয়া ধর্মনগরনি রাগনা রেমচিনী রংনগর সংসারজাক শালসানী জিলা বেরেমনি খেতবাচাও সামুং বুতাং চেঙ্গৈ মন্ত্রী অকক নশাখা বতৈব শাখা অজুন তালনি বুসকাং শালথামচি জরা খেতবাচাও সামুং বুতাং তাংজাগানো বসকাং জুলাই তালনি চুকুতাই চি শালমারি হাস্তে ও নখা শালনৈনি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈ চিদক সংসারজাগানো আবনরগৈ তাংন কতর সচিব অক্রা জে কে সিনহানি তৈ দুলমুংবাই মিয়া যুগালিমুংনি পান্ডা সংসারজাখা পান্ডা জুদা জুদা নাইখুংনি যুগালিমুংতাই জুদা জুদা দিখিল ককলাম অংখা ককলাম সালাইমা ও স্নামখরতাই বাড়িয়া নাইখুংনি তাংরা কিরণ গীতে কনক্লেভ কনক্লেভ নতুই যুগালিমুং নখবৈ জুদা জুদা বাবাইনি ককন খুরসাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস শাখা যোগ ব্যায়াম শাকন সিমি কাহাম তনিয়া বখা স্রাংগ্রমা তৈ টংমুং চামুংনি লাম নব কাহামকে তিসাও বসকাং হায়ুং বেরেমি যোগা সালনরগৈ মিয়া আগরতলানি এনএসআরসিসি ও যোগা শিবিন চেঙ্গৈ মন্ত্রী অকক শাখা আর কুমনি বিশিঙ্গ মানজাখা আ এরিমুং মালমাতা হামক্রাই তৈ তপশিলী জাতি হামক্রাই নাইখুংনি তাংফাং দীপা দিনায়ার নৈ সাই নৈ চিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক কাইথাম ম্যাচ পর্তুগাল তে কঙ্গো রিপাবলিকনি ম্যাচ সাসা গোল বাই ড্র অংঘা তে বাবাইসা বখা গ ইংল্যান্ড ব্রুই নৈ গোলনি ফেরবাই ক্রোয়েশিয়ানো ম্যাচেনখা আবনকারিব ঘানা শাহ বুকচা গোলনি ফেরবাই পানামানো ম্যাচেনখা ভারতনি জরানো রগি তিনি ফুং দামসনি সতি থামচি উজবেকিস্তান বাই থংলায়ানো কলম্বিয়া তাবুক নবর তিবানী ককতুমা বসকাং দামনী চিব্রিয় হাস্তিনী জত তহাঙ্কর ফেরাঙ্কি কবাংখে ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুমারি শাখাও থামচিব্রি ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুবুখাগ খামানী তুমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককব্রুবাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতীব্রী চিবাও
1: আকাশবাণী আগরতলা।

নমস্কার, শুভ সকাল, অফুরান শুভেচ্ছা সহ স্বাগত জানাবো আপনাদের প্রত্যেককে আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছি আমি কোয়েল।

0: ছায়া যায়নি, তবু ক্লান্ত মানুষ তার নিচেই বসেছে। কারও প্রশংসা চায়নি, তবু পথিকরা তার সৌন্দর্য নিয়ে কথা বলেছে। সেদিন বুঝলাম, নিজেকে সুন্দর করে গড়ে তুললে সব কিছু চাইতে হয় না, কিছু কিছু জিনিস সময় নিজেই এনে দেয়। আর আমরা প্রত্যেকে বিশ্বাস করি, একজন সর্বাঙ্গীন সুন্দর ব্যক্তি কখনোই কথার আঘাতে কাউকে জর্জরিত করতে পারে না, এমন কোনো শব্দ উচ্চারণ করতে পারে না যা অন্যকে আঘাত করবে। আসলে বর্তমান বিশ্বে সামাজিক সম্প্রীতি ও শান্তির জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গের উপর ভিত্তি করে কোনো প্রকার নেতিবাচক বা বৈষম্যমূলক মন্তব্য করাই হলো বিদ্বেষমূলক বক্তব্য। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্রুত প্রসারের কারণে এই বিষাক্ত বক্তব্যগুলো এখন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি সমাজের সহিংসতা, অসহিষ্ণুতা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ভয়াবহ পরিস্থিতির জন্ম দিচ্ছে। এই বৈশ্বিক সমস্যাটির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 18 জুন, অর্থাৎ আজকের দিনটিতে আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা করেছে এই বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ করার। এই দিবসের মূল লক্ষ্য হল সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি করা।
1: বিদ্বেষমুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে আমাদের প্রত্যেকের, অর্থাৎ প্রতিটি নাগরিকের কিছু দায়িত্ব রয়েছে। যেমন ধরুন, কোনো তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিদ্বেষমূলক বক্তব্য চোখে পড়লে তা প্রতিবাদ করা এবং ইতিবাচক বার্তা প্রচার করা প্রয়োজন। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের কারণে অনলাইনে ঘৃণা ছড়ানোর গতি এবং পরিধি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অনলাইনে ছড়ানো এই ধরনের ক্ষতিকর বক্তব্য বাস্তব জীবনেও বিভিন্ন সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর আক্রমণ উস্কে দেয়।
0: তাহলে আসুন, আজ এই অভিজ্ঞাপনের পর্ব থেকে আমরা প্রত্যেকে অঙ্গীকার করি যে আমরা এমন কোনো কথা বলবো না যা অন্যকে আঘাত করবে, অথবা গণমাধ্যমে এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য উস্কেও দেব না, ছড়িয়েও দেব না, যা সমাজের জন্য, আরও 5টা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে।
1: এবারে অভিজ্ঞাপনের পর্বে নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি।

0: আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আজকের অভিজ্ঞাপন পর্বে। আজ 18 জুন। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখব আজকের দিনেই 1576 সালে রানা প্রতাপ এবং সম্রাট আকবরের বাহিনীর মধ্যে ঐতিহাসিক হলদি ঘাটের যুদ্ধ শুরু হয়েছিল। আজকের দিনে 1946 সালে ডক্টর রামমোহন লোহিয়ার নেতৃত্বে গোয়া মুক্তি আন্দোলনের অংশ হিসেবে পর্তুগিজ শাসনের বিরুদ্ধে প্রথম সত্যাগ্রহ শুরু হয়েছিল।
3: ১৯৮৭, বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার, গল্পকার, ঔপন্যাসিক, অভিনেতা হীরেন বসু আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০০৯ সালে ওস্তাদ আলী আকবর খাঁ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, প্রয়াত হয়েছিলেন আজকের দিনেই। ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ মিলখা সিং 2021 সালে প্রয়াত হয়েছিলেন আজকের দিনেই।
2: আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই। 1858 সালের আজকের দিনে গোয়ালিয়রের যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হন। তার বীরত্ব এবং আত্মত্যাগ আজও ভারতের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। আজকের দিনে আমরা হারিয়েছিলাম বিখ্যাত বাঙালি প্রকাশক এবং পুস্তক বিক্রেতা গোপাল দাস মজুমদারকে 1980 সালে। তিনি বিশ্ববাণী প্রকাশনীর কর্ণধার ছিলেন এবং বহু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম প্রকাশের সাথে যুক্ত ছিলেন। এই ছিল আজকের দিনের ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।

এবারে লিখছি তোমায় পর্ব, লিখছি তোমায় পর্বে চারজন বন্ধুর চিঠি আমরা আপনাদেরকে পড়ে শোনাব। প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি অভিযাত্রী বিষয়ের উপরে লিখেছেন বন্ধু। প্রিয় অভিজ্ঞাপন, কে গো তুমি নবীন অভিযাত্রী, পৃথিবীর পথে এলে নতুন অতিথি হয়ে? এখানে শত বাধা বিঘ্ন ডিঙিয়ে চলতে হয়, প্রথম পদার্পণে তুমি তারে কি করে কার কাছে বা বুঝে নিবে? এখানে প্রতিপদে আছে নিষ্ঠুর মৃত্যু ভয়, ভালোবেসে মানবতাকে করি আলিঙ্গন। কে গো তুমি দুর্দমনীয় প্রবীণ অতিথি, মৃত্যুর মিছিলটিরে উপেক্ষা করে নির্বিঘ্নে চাঁদের হাসি ভরা মুখে ফোকলা দাঁতে খিল খিলিয়ে হাসলে? বাসবে কি ভালো তুমি মাটির পৃথিবী, ঝড় ঝঞ্ঝা অমানিসার ঘোর পথটি বেয়ে বীরের মতো সগৌরবে দীপ্ত পদে আশার আলোক বর্তিকা হাতে নিয়ে? কে গো তুমি পৃথিবীর মিঠো পথ বেয়ে এলে? কে গো তুমি মোহন বাঁশি হাতে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এলে গিরিপথ নদী নালা সাগরের মোহনা পেরিয়ে অবশেষে মা মাটি আর এই দেশকে ভালোবেসে? মৃত্যুর উপত্যকা পাড়ি দিতে কে গো তুমি পৃথিবীর পথে নির্ভীক অভিযাত্রী? কে তুমি? তোমার কপালে অভয় জয়টিকা, হাতে নিয়ে বিজয়ের ঝান্ডা, অমর অমুখ বাণী নিভৃতে নির্জনে কানে কানে শোনাতে এলি বুঝি আত্মের প্রাণ মনে গভীর উল্লাসে আজি?

জানি না আমার মহান বিধাতা কি লিখেছেন তোমার ভাগ্যলিপিতে। কে গো তুমি জাদুকর জাদুর বাঁশি হাতে, ঘোর সংকট মুছে দিতে তুমি এলে বুঝি একা একা অমানিশার রাতে আলো হাতে। এক অন্য রকম নবীন অভিযাত্রী, কে গো তুমি নবীন কবি দেখি তোমার অপূর্ব ছবি, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দিতে কে গো তুমি স্বর্গ মর্ত পাতাল ছাড়ি, উঠো ত্রিমণ্ডল ফাঁড়ি। পৃথিবীর পথে নবীন কল্পনার পুরুষ, জানি তুমি সেই প্রবীণ অভিযাত্রী, তাপে তাপি উদ্ধারিতে মৃত্যুময় পৃথিবীতে আজি তুমি এলে হয়ে নবীন অভিযাত্রী।

এই সুন্দর চিঠিটি লিখেছেন ভারতী চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। পরের চিঠিটি কোয়েল আপনাদের পড়ে শোনাচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ, এ বিষয়ে পরের চিঠিখানে লিখেছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, জেলা পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন প্রিয় ভিকাপুন, রুক্ষ ধরণীর বুকে সরস্বত আমার এক অভিনব প্রয়াসকে স্বাগত। সবুজ হল সতেজতার প্রতিমূর্তি, এই মূর্তি পূজোয় লাগে, একটি পরিচ্ছন্ন মানবিকতা এবং জীবনের মূল্যবোধের জীবন্ত মানসিকতা। ধরার বুকে বাড়ছে জনসংখ্যার চাপ, দিকে দিকে মিথুন হচ্ছে জঙ্গল, বসত গড়ার কাজ চলছে পৃথিবী জুড়ে, সবুজে হারাচ্ছে পৃথিবী, বিশ্ব পরিবেশ হচ্ছে বিনষ্ট, সবুজের নিঃশ্বাস ক্রমশ পরিণত হচ্ছে নীল নিঃশ্বাসে। গাছে গাছালি শুধু ছায়া দান করে না, ফুল ফল দেয় না, খাবার দেয় না, এই গাছ পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে, পৃথিবীর বিষ শুষে নিয়ে পৃথিবীকে জীবিত করে তোলে। তাই তো বলি, ধুলাই ভরা ধরার ভূমি, মাটির শয্যাতল, পরম স্নেহে করছে পালন বৃক্ষ মানুষ দল। মানুষ আর বৃক্ষ, বৃক্ষ আর মানুষ, এরা সজীবতার পরিপূরক। একদল স্বার্থান্বেষী মানুষ আখের গোছাতে ধ্বংস করেছে সবুজ, আর একদল সবুজ ফেরাতে চালাচ্ছে নানান প্রচেষ্টা। এরা শুভবুদ্ধির জনক, এই শুভবুদ্ধির হাত ধরেই আবার সবুজ হবে ধরার প্রাণ। তাই আমাদের সমবেত আহ্বান, সতেজ প্রাণে সবুজ হয়ে উঠবে আমার দেশ।

বনসৃজনে আসুক উজান, বাঁচবে বিশ্ব পরিবেশ। একরাশ সতেজ শুভকামনায় গোপা সরকার। ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, জেলা পশ্চিম বর্ধমান।

0: এরপরে চিঠিটি কলমে কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া। সবুজ বন্ধু অভিজ্ঞাপন। অত্যাধুনিক সভ্যতার সূর্যোদয় এবং স্বার্থান্বেষী কিছু মানুষের কর্মযজ্ঞে জর্জরিত বিশ্ব বসুন্ধরা। এখন তো ধরার শরীরে ভীষণ জ্বর। তবে এ কথাও সত্য, সৃষ্টির উষা লগ্নে ধরার বন্ধা দশা ভেদ করেই বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত রবিকে। আবার সেই সবুজ বৃক্ষরাশির শীতল স্নিগ্ধ ছায়ায় ধরিত্রীর মানব জাতিকে প্রথম আশ্রয় দিয়েছিল। আমাদের এই সবুজ ধরা জন্মকালে অর্ধেক ছিল অরণ্যাবৃত, কিন্তু প্রযুক্তি, নগরায়ণ, রাস্তাঘাট ও কংক্রিটের জঙ্গল গড়ে তোলার কারণে লক্ষ লক্ষ বনস্পতিকে হত্যা ও জলাশয়ের অপমৃত্যু ঘটিয়েছে নিষ্ঠুর, নির্মম, কাণ্ডজ্ঞানহীন মানবরূপী কিছু মানব দানবের দল। তাঁরা অবলীলায় প্রকৃতিকে ধ্বংস করার উৎসবে হাত পা লাগিয়েছে, যার ফলশ্রুতিতে জলবায়ুর এমন ছন্দপতন ও বিশ্ব উষ্ণায়ন। আমাদের ভুললে চলবে না, গাছ আমাদের উপকারী পরম বন্ধু, পরম আত্মার আত্মীয়। একটি গাছ লক্ষ প্রাণ, হয়তোবা তার চেয়েও আরো বেশি। রবি ঠাকুর বর্ষার শুভারম্ভে শান্তিনিকেতনে বৃক্ষরোপণের সূচনা করেছিলেন, যা আজ বনমহোৎসব রূপে সারা ভারতবর্ষে পালিত হয়। তবে বর্তমানে বিজ্ঞানের নানান অগ্রগতি সত্ত্বেও পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য আজও অরণ্যই একমাত্র ভরসা। বন্ধুরা, বিনা শপথে নিয়েছি অঙ্গীকার, বসুন্ধরাকে সুস্থ, সুন্দর ও চিরসবুজ করে তুলব। তাই তো নিজের বাড়িতে বিভিন্ন গাছের চারা তৈরি করে একটু বড় করে পরম আদরে ও যত্নে তুলে দিচ্ছি বিভিন্ন স্কুল পড়ুয়ারা ও পরিচিত মানুষের হাতে। পাশাপাশি বিশেষ বিশেষ দিনে বসুন্ধরার বুকে গাছ রোপণ করে চলেছি। পরিশেষে সর্বস্তরের মানুষের কাছে এই আবেদন, শুধু পাঁচই জুন নয়, যদি আমরা সারা বছর জুড়েই অন্তত এক দুটি করে গাছ লাগিয়ে পরম যত্নে বাঁচিয়ে রাখতে পারি, তবেই সবুজ হবে ধরার প্রাণ, আর আমরা সবাই পাব প্রাণবায়ু, পরম শান্তি ও বাঁচার রসদ। কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া।
1: পরের চিঠিখানি লিখেছেন অম্বিকা মণ্ডল, বোলপুর বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে। লিখছেন, সুপ্রিয় বন্ধু অম্বিকাপুন, জুন মাসে তোমার প্রথম বিষয় সবুজ শোক ধরার প্রাণ। পাঁচই জুন আমরা মহাসাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালন করি। আচ্ছা বন্ধু, শুধু একটি দিন কেন, প্রত্যেকটি দিন নয় কেন? শুধুমাত্র একদিনই আমরা যদি পালন করি, তবে কি করে সবুজ হবে আমাদের এই ধরাধাম? আসলে আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, এটা করা দরকার, সেটা করা দরকার, আদৌ কিন্তু আমরা সেগুলো করি না। আজ আমরা যেভাবে বৃক্ষচ্ছেদন করার ঝুঁকি নিতে উঠেছি, সেখানে সবুজ কোথায় আমাদের সকলের অঙ্গীকার হোক, এসো বৃক্ষ লাগাই, প্রাণ বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচায় আমাদের প্রত্যেককে সচেতন করতে হবে, রাসায়নিক সার ব্যবহার কমাতে

হবে, তার পরিবর্তে নিজেরা বাড়িতে জৈব সার তৈরি হবে, যতটা সম্ভব কৃষিকাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করতে হবে, তবেই তো আমাদের পৃথিবী শস্য শ্যামলা হয়ে উঠবে। আরো অনেক ব্যাপার আছে, প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, অকারণ গাছ না কেটে গাছ লাগাতে হবে, ভুলে গেলে চলবে না, একটি গাছ একটি প্রাণ। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এটি অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ।

0: এতক্ষণ লিখছি তোমায় পর্বে, চারজন বন্ধু চিঠি আমরা একে একে আপনাদের পড়ে শোনালাম। এবারে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার থেকে জানিয়েছে, ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে তুলে ধরার উদ্দেশ্যে দিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 27 থেকে 29 জুন 2026 তিন দিন ব্যাপী এই উৎসব দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের মূল ভাবনা ও থিম রাখা হয়েছে আনানাসে আত্মনির্ভরতা, ত্রিপুরা ইন্ডিয়াস গোল্ডেন হারভেস্ট। তথ্যটি শুনলেন।
1: কখনো গ্যাস, কখনো পেট ফাঁপা, কখনো না হজমের গোলমাল, বা কখনো বুক জ্বালা, এই সব সমস্যার নেপথ্যে শুধু বাইরের খাবার নয়, প্রতিদিনই ছোট ছোট খান্তা বাসেও বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন চিকিৎসক থেকে পুষ্টিবিদরা। আজকের অভিজ্ঞান পর্বে জানব এই পেটের সমস্যা নিরাময়ে কী কী ব্যবস্থা আমরা নিতে পারি। পেটের সমস্যা এখন অনেকেরই নিত্যসঙ্গী, কখনো গ্যাস, কখনো পেট ফাঁপা, এগুলো কিন্তু চলতেই থাকে। সম্প্রতি এইমস প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক এমন পাঁচটি সহজ খাবারের কথা বলেছেন যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে, কিন্তু তার জন্য ডায়েটের কিছু খাবার অদল বদল করা প্রয়োজন। সাদা পাউরুটির বদলে হোল গ্রেন সাওয়ারডো বা হালকা টক স্বাদের পাউরুটি খেতে হবে। সাদা পাউরুটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে চট করে, কিন্তু টক স্বাদের পাউরুটি বা সাওয়ারডো প্রাকৃতিকভাবে মজানো বলে অন্ত্রের জন্য তা স্বাস্থ্যকর। অন্ত্রের উপকারী, ব্যাকটেরিয়াকে পুষ্টির যোগান দেওয়ার জন্য এটি উপযুক্ত। ফ্লেভারযুক্ত ইয়োগার্টের বদলে খড়ে পাতা টক দই খাওয়া শুরু করতে বলেছেন চিকিৎসক। অন্ত্রের জন্য ফ্লেভার দেওয়া বা চিনি দেওয়া দই বা ইয়োগার্ট আদপে অন্ত্রের জন্য কিন্তু ভালো নয়। হজম এবং পেট সুস্থ রাখার জন্য খড়ে পাতা টক দইয়ের থেকে উপযুক্ত কিছু হতেই পারে না। তবে গ্রিক ইয়োগার্ট এবং ক্যাফিরও কিন্তু অন্ত্রের জন্য ভালো। হালকা কাঁচা বা কম পাকা কলায় থাকে রেজিস্ট্যান্ট স্টার্চ যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি এটি রক্তে দ্রুত শর্করা বাড়ার ঝুঁকিও কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তাই একেবারে পাকা কলার বদলে হালকা সবুজ রঙের কলা খাওয়া কিন্তু উচিত। মিষ্টি দেওয়া সোডা জাতীয় পানীয় অন্ত্রের জন্য ক্ষতিকারক হতে পারে। কৃত্রিম মিষ্টি অন্ত্রের মাইক্রোবায়োমের উপর প্রভাব ফেলতে পারে। তার বদলে লেবু মেশানো সোডা জল বা সাধারণ জল ভালো বিকল্প কিন্তু হতেই পারে। তবে দীর্ঘদিন পেট ব্যথা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা থাকলে শুধু কিন্তু টোটকার উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাও জরুরি, কারণ সব সমস্যার সমাধান কিন্তু একরকম খাবার বদলে হয় না।
0: এবারে কয়েকটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। এসিসিআর রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 যা আবেদন করার আজকেই শেষ তারিখ। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সংস্থা, পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, মোট শূন্য পদ 1079টি, কর্মস্থল নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ, আবেদনের শেষ তারিখ 18 জুন 2026 অর্থাৎ

আজকের দিন। যোগ্যতা মাধ্যমিক দশম পরীক্ষায় অন্যতম 50% নম্বর, বয়সসীমা 15-24 বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। নির্বাচন পদ্ধতি হচ্ছে মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে, মেরিট লিস্ট, লিখিত পরীক্ষা নেই। স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করতে হলে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে অনলাইনে http://secrindianrailways.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অফিসার, শূন্য পদের সংখ্যা 9। এয়ার সেফটি অফিসার, শূন্য পদের সংখ্যা 15। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্য পদের সংখ্যা 1 এবং অপারেশন অফিসার, শূন্য পদের সংখ্যা 19। দরখাস্ত জমা করার শেষ তারিখ 3রা জুলাই। বিস্তারিত তথ্য জানতে দেখে নিতে পারেন এই ওয়েবসাইটটি https://upsconline.nic.in। শুনলেন কর্মখালি বিজ্ঞপ্তি। সময় বলছি, এবারে জানিয়ে দেবো আপনাদেরকে আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 72%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 19 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। আবহাওয়ার খবরের সঙ্গেই আজকের বিজ্ঞাপন পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চন্দ্রিমা এতক্ষণ উপস্থাপনায় ছিলাম, আর আমি ছিলাম কোয়েল ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ।

নতুন আরও একটি সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল। আমাদের আজকের 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্তের তোমায় গান শোনাবো পর্বে

আজকে আমরা পৌঁছে যাব এমন এক সময়ে যখন গান মানে ছিল কাব্য আর সুর মানে ছিল হৃদয়ের স্পন্দন। আজকে কথা বলবো আমাদের সবার চেনা অথচ আড়ালে থাকা এক জাদুকর, গীতিকার এবং সুরকার প্রণব রায়কে নিয়ে।

বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম কান্ডারি তিনি। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, কার কণ্ঠ তাকে ছাড়া পূর্ণতা পেত? আজ আমরা সেই মানুষটির জীবন আর কাজের সফর করব যার কলম থেকে বেরিয়ে এসেছিল কালজয়ী সব গান। প্রণব রায় বাংলা আধুনিক গানের জগতের এক অত্যন্ত উজ্জ্বল এবং শক্তিশালী নক্ষত্র। তিনি কেবল গীতিকার ছিলেন না, ছিলেন একাধারে সুরকার, চিত্রনাট্যকার এবং একজন সুনিপুণ শব্দশিল্পী। প্রণব রায়ের জন্ম 1911 সালে। তিনি বড় হয়েছিলেন এক সাহিত্যিক পরিবেশে। তার পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার এবং সাহিত্যিক ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। বাবার কাছ থেকেই তিনি সাহিত্যের প্রতি ভালোবাসা এবং সৃজনশীলতার অনুপ্রেরণা পেয়েছিলেন।

আজকে কথা বলছিলাম প্রণব রায়কে নিয়ে। প্রণব রায়ের মানেই একরাশ সুরের সৃষ্টি। তিনি এমন এক সময়ে কাজ করেছেন যখন গানে শব্দের কারুকাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার গানের কথায় একদিকে যেমন ছিল বিরহের গভীরতা, তেমনি কিন্তু ছিল ভালোবাসার স্নিগ্ধতা।

ভেতর সুরের ঢেউ কীভাবে শক্তিশালী এক লেখনীতে রূপ নিল সেটাই কিন্তু আজ বলবো। তার শৈশব, তার বেড়ে ওঠা, সব কিছুই যেন এক একটি সুরের নোটের মতো। প্রণব রায়কে মূলত বলা হয় আধুনিক বাংলা গানের রূপকার। তিনি এমন এক সময়ে বাংলা গানের ধারাকে পরিবর্তন করেছিলেন যখন বাংলা গানে ধ্রুপদী প্রভাব এসেছিল। তিনি তার সহজ সাবলীল অথচ গভীর ভাবপূর্ণ কথায় শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন। বিখ্যাত গীতিকার হিসেবে প্রণব রায়ের লেখা গানগুলো বাংলা গানের স্বর্ণযুগের প্রধান ভিত্তি। তিনি সেই সময়কার প্রায় সকল বড় মাপের শিল্পীদের জন্য গান লিখেছেন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, তেলাত মাহমুদ এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে তার গানগুলো পেয়েছে অমরত্ব।

0: তার গানের বিশেষত্ব ছিল সহজ কথায় গভীর দর্শন। জীবনবোধ, প্রেম, বিরহ এবং প্রাত্যহিক সুখ দুঃখকে তিনি গানে তুলে আনতেন চমৎকার সব রূপকের মাধ্যমে। প্রণব রায়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি ছিল শিল্পীদের সাথে তার বোঝাপড়া। তিনি যখন গান লিখতেন তখন যেন শিল্পী আর শ্রোতার মনের কথাগুলো বুঝতে পারতেন।
1: রাগ যে তোমার মিষ্টি,

দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে 9:34। কথা বলছি আজ প্রণব রায়কে নিয়ে। প্রণব রায়ের অনন্যতা ছিল তার আধুনিক চিন্তাধারায়। তিনি বুঝতে পেরেছিলেন যে সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলাচ্ছে, আর সেই বদলকে তিনি গানের কথায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বাংলা গানকে ড্রয়িং রুমের আভিজাত্য থেকে বের করে নিয়ে এসেছিলেন সাধারণ মানুষের হৃদয়ে। প্রণব রায়ের গানের ভাণ্ডার পুরনো নয়। তিনি শুধু একজন গীতিকার ছিলেন না, তিনি ছিলেন আমাদের আবেগের কারিগর। আজ যখন ঘরে ফিরবেন, হয়তো কোনো পুরনো গানের রেকর্ডে তার নাম ভেসে উঠবে, তখন একটু থেমে ভাববেন একজন মানুষ কত সুন্দর করে আমাদের জীবনটাকে সুরের মাধুনে বেঁধে দিয়েছেন। Mm-hmm.

1979 সালে এই মহান শিল্পীর মহাপ্রয়াণ ঘটে, তবে তার লেখা গান আজও সমানভাবে জনপ্রিয়। বর্তমানে নতুন প্রজন্মের কাছেও তার গানগুলো কিন্তু সমান আবেদন রাখে, যা তার সৃজনশীলতার অমরত্ব প্রমাণ করে।

দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে সময় 9:06 হয়ে 3 সেকেন্ড। আজকের মতো এই তোমার গান শোনাবো পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার অন্য কোনো কিংবদন্তিকে নিয়ে কথা বলবো। ততক্ষণ কিন্তু ভালো থাকবেন, গানের ছন্দে মিতে থাকবেন।

0: এবারে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক তাদের পরিষেবা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের সফরের শেষ পর্বে গত রাতে প্যারিসে পৌঁছেছেন। ফ্রান্সের রাজধানীতে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিবাটেক 2026-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন BSF ত্রিপুরা ফ্রন্টিয়ারের IG প্রিন্স ইরানি। তিনি রাজ্যপালকে ত্রিপুরা সীমান্ত সুরক্ষা বিষয়ে বিস্তারিত অবহিত করেন। নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 সম্পর্কে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সচেতন করতে গতকাল আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় গতকাল রানীরবাজার গীতাঞ্জলি হলে সদর গ্রামীণ জেলার কার্যকর্তা সম্মেলনের উদ্বোধন করেন। আগামী দিনে দলীয় কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি। আগামী 9 এবং 10 জুলাই রাজ্যে দুদিনের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সচিবালয়ের মুখ্য সচিব JK সিনহার পৌরোহিত্যে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের প্রস্তুতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ বলছি তো বায়ু অনুষ্ঠানের। আমাদের প্রত্যেকের বাড়িতে বা প্রত্যেকের পুরনো আলমারিতে একটা জিনিস, কিছু স্মৃতির ভাণ্ডার সযত্নে তুলে রাখা থাকে, সেটা হলো অ্যালবাম। আজকের বলছি তোমায় পর্বের বিষয় অ্যালবাম। অ্যালবাম নিয়ে আমাদের প্রত্যেকের ছোটোখাটো মেমোরিজ, ছোটোখাটো স্মৃতি কিন্তু জড়িয়ে আছে। শুনব সেই সব স্মৃতিগুলির কথা। ফোন করবেন 03212-326-253 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি রয়েছি আপনাদের সঙ্গে আর জে গোয়েল। আজকে কথা বলব অ্যালবাম নিয়ে। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না। আজকের প্রসঙ্গ অ্যালবাম। কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাগাজাত মাঠ থেকে বলছি।
0: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: অ্যালবামের প্রতি একটা দুর্বলতা প্রত্যেকটা মানুষেরই থাকে। অ্যালবামটাই একমাত্র স্মৃতিটাকে ধরে রাখার একটা বিশাল আঙিনা বলবো আমি। বিষয়টা আপনি দেখুন, ছবি বাঁধিয়ে রাখলে কথা বাঁধিয়ে রাখবেন। আমি আজ থেকে ধরুন 12-14 বছর আগে 500 টাকা দিয়ে একটা অ্যালবাম কিনেছিলাম।

0: আচ্ছা,
1: তখন ভাবলাম যে আরো দুইটা কেন কিনে রাখলাম না। আসলে এত সুন্দর একটু বড় মাপের অ্যালবাম সচরাচর দেখা যায় না। এই অ্যালবামটাকে বসে খাটের মধ্যে থেকে রেখে সুন্দর করে খুলে খুলে দেখতে হয়। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, স্মৃতি সতত মধুর। ছোটবেলায় আমরা কেমন ছিলাম, আমরা ভাই বোনরা কে কতটা কিরকম ড্রেস পরেছিলাম, আমাদের অভিব্যক্তি কি ছিল, এক্সপ্রেশন কি ছিল, সেটা কিন্তু পুরোপুরি ধরা পড়ে যায়। আমার মেয়েদের ছোটবেলার বা আমাদের আপনার কাক বিদায়ের মুহূর্ত গুলি বা বৈবাহিক মুহূর্তের গুলি পুরোটা কিন্তু আমরা ক্যামেরাবন্দি করে রাখি এটাকে স্মৃতি মন্থন করার জন্য। আসলে বিষয়টা হচ্ছে যে শুধু আপনি দেখবেন সেটা নয়, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এলেই পরে দেখবেন আপনি এই অ্যালবামটার কথা মনে পড়ে।
0: সত্যি
1: একটু আড্ডা আড্ডা মেলার মারার পরেই কিন্তু উঠে অ্যালবাম প্রসঙ্গ। ওর মনে না থাকলেও কিন্তু আমরা ইচ্ছে করে অ্যালবামটা সামনে ধরে তুলে ধরি। এটা একটা আনন্দ বিষয়ের ব্যাপার। সুতরাং অ্যালবামের মধ্যে দেখুন, অ্যালবাম এমন একটা জিনিস সেটার মধ্যে আপনি অনেক স্মৃতিকে একসাথে জড়িয়ে রাখার মতো একটা বিরাট সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে এটাকে দেখে আপনি অতীতের বিষয়টাকেও কিন্তু রোমন্থন করার
0: সুযোগ করা যায়।
1: ওটাকে নিয়ে গল্প গুজব করা, হাসি ঠাট্টা করা এবং জীবনটা কিভাবে যে পরিবর্তন হচ্ছে তার তথ্য প্রমাণ সহ আপনি পেশ করার ক্ষেত্রে অনেক কাজে লাগে। নমস্কার ম্যাডাম,
0: ধন্যবাদ,
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন। আসলে আমাদের জীবনের পথে আমরা প্রতিদিন অসংখ্য মুহূর্তের মধ্য দিয়ে যাই। কিছু মুহূর্ত আমাদের মনে থাকে আর কিছু সময়ের স্রোতে হারিয়ে যায়, কিন্তু অ্যালবাম এমন এক আশ্রয় যেখানে হারিয়ে যাওয়া সময়গুলো নিজের অস্তিত্ব ধরে রাখে। অ্যালবাম শুধু ছবি নয়, এক একটা অনুভূতির ভাণ্ডার, এক একটা জীবন্ত গল্প, এক একটা অসমাপ্ত কথোপকথন। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি কৃষ্ণদেবনাথ। আমার ছোটবেলার অ্যালবামের অনেক ফটো আছে। আমার মামার বাড়িতে গিয়ে মেলাটাতে গিয়ে দেখা হয়েছে, আমার বাবার বাড়িতে দেখা হয়েছে।
0: কৃষ্ণবাবুর সঙ্গে কথাটা ঠিকঠাক হচ্ছিল না। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি অ্যালবাম। পুরনো অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমরা বর্তমান থেকে অতীতে চলে যাই, তা টেরই পাই না। ছবির সেই ছোট্ট শিশুটি হয়তো আজ বড় হয়ে গেছে, সেই বন্ধুদের অনেকেই হয়তো দূরে সরে গেছে, সেই প্রিয় মানুষটির কেউ কেউ হয়তো আজ আর আমাদের মধ্যে নেই, তবু ছবিগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে। তারা সময়ের কাছে হার মানেনি, বরং সময়কে বন্দী করে রেখেছে নিজের ভেতরে। কে রয়েছেন দেখব। হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ আগরতলাতে।
0: স্বাগত রবীন্দ্রবাবু, বলুন।
3: আচ্ছা, প্রথমেই তোমাকে বলি, তুমি যে সকালের অনুষ্ঠানটা কি নাম এটা, তোমায় গান শোনাবো না? দারুন। আর আমি ব্যক্তিগত ভাবে মান্নাদের ভক্ত, তো আর সন্ধ্যার সন্ধ্যা মুখার্জির ভক্ত। গানগুলি বড় দারুণ লাগছে, দারুণ অনুষ্ঠান, সকাল অনুষ্ঠান। আচ্ছা, প্রসঙ্গে আসি, অ্যালবাম না, অ্যালবাম তো স্মৃতি ধরে রাখার জন্য অ্যালবাম, ফটোগুলি বাঁধিয়ে রাখার জন্য অ্যালবাম। অ্যালবাম সবার কাছে একটা না একটা থাকে, একাধিকও থাকে অনেকের কাছে। যখন অ্যালবাম দেখতে বসি না, তখন মনে হয় ছোটবেলার কথা বা অন্যান্য ঘটনা, কোথায় গেলাম, বাইরে গেলাম, কি গেলাম, এই সমস্ত কথা সব মনে হয়। স্মৃতি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে।
0: হ্যাঁ, আসলে অ্যালবাম হচ্ছে স্মৃতিকে ধরে রাখার একটা মাধ্যম।
3: হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো কুয়েল, ঠিক বলেছো। এবং অ্যালবাম সবার কাছে থাকে এবং সবার কাছে আসে, এবং অ্যালবাম দেখার একটা মজাই আছে, অন্যরকম অন্যরকম মজা পাই অ্যালবাম যখন দেখি। এটুকুই বললাম,
0: অনেক অনেক ধন্যবাদ।

0: ভালো থাকবেন। স্মৃতি রোমন্থন করতে বা কোনো মুহূর্তকে আবার মনে রাখতে অ্যালবাম কিন্তু একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম। কে রয়েছেন দেখব? হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: স্বাগত অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা নও তুমি ছবি, শুধু নও তুমি ছবি, ওই যে অ্যালবাম যে বিষয়টা দিয়েছেন দিদি, তখন আমার মানে ক্যামেরা কিন্তু রঙিন ছিল না, সব ছবি ছিল সাদা কালো। তো আমার যখন মানে আমি মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখনকার সেই ছবি যখন তোলা হয়েছিল সেটা আমি সযত্নে অ্যালবামের ভেতর ভরে রেখেছিলাম। অ্যালবাম ছিল তখন দিদি ওই প্লাস্টিকের মোড়া, তার মধ্যে ওই ইয়ে বক্স করা থাকতো, সব বক্সে সব ছবি ঢুকতো না, তো কাঁচি দিয়ে কেটে সেই ছবিগুলোকে সেটের আকারে করে তবে অ্যালবামে ঢোকাতে হতো। তো সেরকম এখন যখন ধরুন নস্টালজিক হয়ে পড়ি, যখন মাঝে মাঝে মন খারাপ হয় তখন সেই সাদা কালো ছবিটা বার করি দিয়ে, হ্যাঁ সেই যে সিঁদুর দানের ছবি যেখানে চিরস্থায়ী বন্ধন অর্থাৎ তুমি আমি একই পথে চলবো একসঙ্গে শপথ করেছিলাম, যখন সেই ছবি দেখি হ্যাঁ তখন মনে হয় আরে বাবা কত বদলে গেছি আমরা, কোথায় সেই শপথ। আজ দেখি মাঝে মাঝে যখন মানে কিছু সামান্য বিষয় নিয়ে যখন মন কষাকষি হয় তখন মনে পড়ে সেই কথা, মানে যিনি আমাকে বলেছিলেন আমি সব সময় তোমার পাশে আছি। আর যেটা বলার সেটা দিদি হচ্ছে যে ধরুন আমার মানে স্বর্গত মা বাবার ছবিও এখানে রাখা আছে, হ্যাঁ কিন্তু তাদেরকে যখন আমি স্মরণ করি প্রত্যেক দিন, এই ছবিটা আমি বাঁধিয়ে রেখেছি এখন অ্যালবাম থেকে খুলে আমার সেলফের মধ্যে, এবং তাদেরকে প্রণাম করে আমি সব জায়গায় বের হই কোনো শুভ কাজে, এবং সেই উদ্দেশ্যে যাতে সফল হয় সেই জন্যই তাদের প্রণাম এবং তাদের আশীর্বাদ নেওয়া। তো অ্যালবাম সবসময় কথা বলে, ছবি কিন্তু কথা বলে দিদি, সেই পুরোনো স্মৃতি যখন উস্কে দেয় মনের মধ্যে ভিড় করে আসে অনেক মজার ঘটনা, সেগুলো কিন্তু স্মৃতির পাতায় যখন মনে পড়ে তখন কিন্তু একদিকে যেমন হাসি পায় তেমনি আবার অনেক সময় দুঃখও লাগে। একটা সামান্য কারণে যখন ধরুন কোনো মনোমালিন্য হলো, সেই ছবিটার দিকে যখন তাকালাম তখন বললাম ওরে বাবা, এতে এই যে এত মানে যে বিবাহটা আমরা সেরেছি, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেখান থেকে এই জিনিসটা না হলেই বোধ হয় ভালো হতো। কিন্তু
0: অনেক অনেক ধন্যবাদ অমিতাভ বাবু, ভালো থাকবেন।
1: হ্যাঁ ভালো থাকবেন দিদি, নমস্কার।
0: কথা বলছিলাম অ্যালবাম নিয়ে। অ্যালবাম মানেই শুধু ছবি নয়, অ্যালবাম মানেই সময়ের কাছে হেরে যাওয়া কিছু মুহূর্তকে আবার একবার ছুঁয়ে দেখার সুযোগ। একটা সময় ছিল যখন ছবি তোলা মানেই ছিল বিশেষ কোনো দিন, জন্মদিন, পিকনিক, পারিবারিক অনুষ্ঠান কিংবা স্কুলের শেষ দিন, সব কিছুরই একটা আলাদা গুরুত্ব ছিল। আর আজকের মতো হাজার হাজার ছবি কিন্তু ফোনে জমা থাকত না, তাই অ্যালবামের প্রতিটি ছবির পেছনে লুকিয়ে থাকত একটি গল্প, একটি অনুভূতি, একটি সময়।

0: ঘড়ি জানান দিচ্ছে 9:21 হয়ে 44 সেকেন্ড। আর আজ কথা বলছি অ্যালবাম নিয়ে, দেখবো কে রয়েছেন এবারে। হ্যালো হ্যালো হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
1: হ্যাঁ দেখুন, আজকে অ্যালবাম নিয়ে কথা হচ্ছে। তো আমার কাছে একটা অ্যালবাম আছে, একটা পুরোনো দিনের অ্যালবাম। সেই অ্যালবামে আমার ঠাকুমা এবং আমার মা, ছোটবেলাকার যে আমার মা তার ছবি আছে, এবং বাবা মা তাদের ছবি আছে, আর আমার ছোটবেলাকার ছবি আছে কালো সাদা। সেটাও কিন্তু যত্ন করে এখনো অ্যালবামে লিখে দিয়েছি। আর আমার মা বাবা ঠাকুমা যেসব ছবিগুলো আছে সেগুলা বানিয়ে রেখে আমি বাড়িতে টাঙিয়ে রেখেছি, এবং তাদেরকে সকাল সন্ধ্যে প্রণাম করি এবং তাদেরকে ভক্তি করি, স্মরণ করি। তো ধরুন আগেকার দিনে তো সাদা কালো ছাড়া

0: ছবি ছিল না, হ্যাঁ রঙিন ছবি ছিল না তখন, তো সেই সাদা কালো ছবিগুলোকে আমি পেন্টিং এ দিয়ে সেটা রঙিন করিয়েছি এবং সেটা খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছি, তাদের যত্ন করে রেখেছি এবং সকাল সন্ধ্যে তাদেরকে প্রণাম করি এবং ভক্তি করি। নমস্কার,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে অ্যালবাম হচ্ছে স্মৃতিকে ধরে রাখার বা স্মৃতি রোমন্থন করার একটা প্রক্রিয়া বা একটা মাধ্যমও বলা যেতে পারে। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: আমি
1: হ্যাঁ একটু জোরে বলবেন শ্যামল বাবু।
2: হ্যাঁ, অতীতের স্মৃতি চালনার শ্রেষ্ঠ উপায় হলো অ্যালবাম। আমার অ্যালবাম, আমারও একটা অ্যালবাম আছে। সেই অ্যালবামে আমি যখন ছোট ছিলাম, কত দেড় থেকে দুই বছর, বাবার কোলে বসে আছি, পাশে মা আছে, এই ছবিটা যখন আমার ছেলে মেয়েকে দেখাই তার হাসে এবং বলে, বাবা তুমি এরকম ছোট ছিলে, বলে হ্যাঁ রে, সবাই আমরা ছোট ছিলাম, এই ছোট থেকে দেখতে দেখতে আস্তে আস্তে বড়। এই যে অতীতের স্মৃতিচারণা, অতীতের কথাগুলি মনে করা, এটা একমাত্র উপায় হচ্ছে অ্যালবাম। আজকে মা বাবা কেউ নেই, বোনদের মধ্যে আমার ছোট বোনও মারা গেছে, কিন্তু যারা আছে বা অতীতের সব সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু ঘটেছিল সেগুলি যে ছবি আকারে অ্যালবামের মধ্যে রাখা আছে, সেগুলি দেখে ওই অতীতের কথাগুলি মনে করি। আর এটাও একটা সত্য দরকার আছে, প্রয়োজন আছে, যে আমরা একটা পরিবার, হ্যাঁ আমাদের জেনারেশান যে এক একটা পরিবার আমরা আছি, সেটা আমাদের বর্তমান জেনারেশান এবং পরবর্তী জেনারেশানটাও জানতে পারবে এই অ্যালবামের মাধ্যমে। এবং এই অ্যালবামের মাধ্যমে মানে সব ঘটনাগুলি সেগুলি ইতিহাস আকারে আমরা একে অপরকে আমরা, যেমন আমি আমাদের পরিবারের ঘটনাগুলি আমার ছেলেমেয়েকে জানাই, এবার ছেলেমেয়েরাও ঠিক একইরকমভাবে তাদের পরবর্তী জেনারেশানকে এই অ্যালবামের এই ছবির মাধ্যমে জানিয়ে যাবে। এটাই তো একটা শ্রেষ্ঠ উপায় যে অ্যালবাম কত যে সুন্দর স্মৃতিচারণা করে, এটার মানে মাধুর্য বা এটার উপকারিতা বা এটার ইয়ে আর ভাষায় প্রকাশ করা যায় না।
1: আজকে
2: যে প্রসঙ্গটা এনেছেন এই কারণে অত্যন্ত ধন্যবাদ দিই।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন।
2: ভালো থাকবেন, নমস্কার।
1: আপনারা মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। আজকের বলছি তোমায় অনুষ্ঠানে আজকে স্মৃতি রোমন্থন করছি অ্যালবামকে নিয়ে। আজ আমাদের ফোনের গ্যালারিতে হাজার হাজার ছবি থাকে, ক্লাউড স্টোরেজে জমা থাকে অজস্র মেমোরি, কিন্তু ফোনের স্ক্রিন স্ক্রল করার মাঝে কিন্তু কোনো গভীরতা নেই। অন্যদিকে আলমারির এক কোণ থেকে ধুলোবালি মাখা সেই ভারী অ্যালবামটা কোলে তুলে নেওয়ার অনুভূতিটাই আলাদা। ওই প্লাস্টিকের কভারটা সরানোর সময় যে মৃদু শব্দ হয়, পুরনো কাগজের যে একটা নিজস্ব সুবাস থাকে, তা আমাদের মুহূর্তের মধ্যে অনেকটা পেছনে ফিরিয়ে নিয়ে যায়। ফোন করবেন 03212326253, স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে আর জে কোয়েল। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি অ্যালবাম। ছোট্ট একটা শব্দ কিন্তু অনেক মেমোরিজ, অনেক স্মৃতি যা হয়তো আর কখনো ফিরে পাবো না, অনেক হারিয়ে যাওয়া মানুষ আমরা সেই অ্যালবামের মধ্যে খুঁজে পাই। পরন্তু বিকেলে বা মন খারাপের দিনগুলোতে আমরা সেই স্মৃতিগুলিকে আবার রোমন্থন করার চেষ্টা করি, তাই না? আর অ্যালবাম হচ্ছে সেই একটা মাত্র মাধ্যম। ফোন করবেন 03212326253, এই নম্বরে কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কি বলছেন?
1: আমি বীরভূম জেলা নলাটি পাইকপাড়া গ্রাম থেকে শীষ মোহাম্মদ বলছি।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
1: আজকের বিষয় দিয়েছেন অ্যালবাম। আসলে অ্যালবাম পুরনো জিনিস মনে রাখার, পুরনো দিনের ছবিগুলো আমরা অ্যালবামে ছাঁটিয়ে রাখি, যখন প্রথমে থাকে তখন সেগুলো নতুন, পরে স্মৃতিগুলো রোমন্থন করার কাজে এই অ্যালবাম খুব কাজে লাগে। পুরনো ছবিগুলো আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে সে কেমন দেখতে ছিল, আর কিরকম ভঙ্গিমা সেগুলো বোঝা যায়, এবং আমরা অ্যালবামের মধ্যে দিয়ে পুরনো যুগে ফেরত যাই।
0: সত্যি তাই,
1: তাই কিনা বলুন?
0: একদম সত্যি কথা।
1: আমি ছবি তুলতে ভালোবাসি, আমি ক্লাস 6 থেকে ছবি তুলি, তখন আমার একটা ক্যামেরা ছিল, নাম বলতে পারছি না, তবে নাম বলবো না আসলে, আমি মানে অন এয়ার বলা উচিত নয়। তো সেই ক্যামেরায় আমি ফোনে 3 টাকা দিয়ে, 2 টাকা বারোনা দিয়ে ফিল্ম আর 3 টাকা ধোলাই দিয়ে ছবি তুলতাম। পরবর্তীকালে আমার রিল ক্যামেরা হয়, তারপরে তো এখন ভালো ক্যামেরা আছে, ছবি তুলি, ছবি তোলা আমার নেশার মধ্যে।
0: সেই ছবি সংরক্ষণ করার মধ্যেও কিন্তু একটা দারুণ স্মৃতি কাজ করে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ, ছবি তো সংগ্রহ করতেই হবে, ছবি সংগ্রহ করাটা নয়, আসলে কোথাও গেলে সেখানকার স্মৃতিগুলো সেই ছবির মধ্যে ধরে রাখা সম্ভব হয়। যেমন আমরা একবার দার্জিলিং গেলাম, পুরী গেলাম, দীঘা গেলাম,

0: মন্দারমণি গেলাম বা নর্থ বেঙ্গল গেলাম, নর্দার্ন ইন্ডিয়া গেলাম, ছবিগুলো কিন্তু ওইখানে তোলা থেকে যায়।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের যুগে আমরা এক মিনিটে 100টা ছবি তুলতে পারি, আর নিজের মনের মতো করে ফিল্টার দিয়ে সাজাতে পারি, আবার এক ক্লিকে কিন্তু ডিলিটও করে দিতে পারি। ফোনের গ্যালারিতে হাজার হাজার ছবি আজ পড়ে থাকে, কিন্তু এই অ্যানালগ অ্যালবামের যুগটা কিন্তু ছিল অন্যরকম। তখন একটা রোলে মাত্র 24 বা 36টা ছবি তোলা যেত, তাই প্রতিটা ছবি তোলার পেছনে থাকত একটা নিখুঁত পরিকল্পনা, গভীর অপেক্ষার সীমাহীন আকুলতা। ছবি তোলার পর স্টুডিওতে নেগেটিভ ওয়াশ করতে দেওয়া এবং তারপর সেই ছবি প্রিন্ট হওয়ার পর হাতে পাওয়া, তার ভেতরে যে আনন্দ তা কিন্তু আজকের এই ইনস্ট্যান্ট দুনিয়ায় আমরা কোথাও খুঁজে পাই না। কে রয়েছেন দেখব? হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
1: স্বাগত লীলাদেবী, বলুন।
2: তো অ্যালবাম আজকে প্রসঙ্গটা খুব সুন্দর একটা প্রসঙ্গ রেখেছে। সেই যে অ্যালবামের স্মৃতি, অ্যালবামের মধ্যে যে কি পরিমাণ অসংখ্য স্মৃতি ধরে রাখা, সে একটা গুরুত্বপূর্ণ একটা মানে নিদর্শন স্বরূপ থাকে। সে প্রত্যেকের বাড়িতে মোটামুটি ভাবে অ্যালবাম কিছু না কিছু থাকে,
1: সেই ব্ল্যাক এন্ড হোয়াইট।
2: আমার বাড়িতে কিন্তু অনেক অ্যালবাম আছে, সেই যে সেই ব্ল্যাক এন্ড
1: হোয়াইট,
2: আমাদের যখন বিয়ে হয়েছে তখন তো ব্ল্যাক এন্ড হোয়াইট এর সেই ছবি, সেই ছবিগুলো রাখা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা। তারপরে পরে তো রঙিন ছবি ছবি হলো, তারপর আমার ছেলে বিয়ে হলো বা না এনা নাতি সেটার, সেইভাবে যে রঙিন ছবি এই অ্যালবামে 1966 দেখো আমার বিয়ে হয়েছে, সেই ছবি অ্যালবামে এখনো সুরক্ষিত আছে। এবং তখনকার মানে কাগজগুলো ছিল মানে অনেক ভালো, জানো বর্ষায় ইয়ে হয়ে যেত না, কি বলে নাম কি বলে অনষ্ট হয়ে যেত না, কি সুন্দর এখনো আছে। এখন বার্ধক্যে পৌঁছে সেই সমস্ত ছবিগুলো দেখলে না নিজের কাছে কেমন যেমন আনন্দ হয়, নিজের কাছে কেমন লাগে, কি ছিলাম দেখতে,
1: এই কারণেই তো
2: গেছি,
1: এই কারণেই
2: নাতি নাতিদের,
1: এই কারণেই অ্যালবামে আমরা ছবি সংরক্ষণ করি।
2: আমার নাতি নাতিদের দেখাই, ওরা ভাবতেই পারে না একসময় এমন ছিলাম দেখতে, কত পরিবর্তন হয়েছে না। এই অ্যালবামের গুরুত্বটা এখানেই মেইনলি না,
1: এখানেই।
2: তারপরে আমার ছেলে যখন অন্নপ্রাশন হয় এই নিমন্ত্রণ কার্ডটা উনি নিজে হাতে লিখেছিলেন, হ্যাঁ লিখে সেটার মধ্যে আবার ছেলের আমার ছেলের ছবিটা দিয়ে সেই কার্ডটা ছাপানো হয়েছে, সেই ছবিটা এখনো পর্যন্ত আমার ঘরে আছে। এবং আমার নাতি নাতিরা কি করে, এগুলো আমার মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ ছবিগুলো আছে না, ওরা মোবাইলে আবার তুলে নেয় যে কখন দেখবে এই অ্যালবাম হারিয়ে গেছে বা আমরা কোথায় কবে কোথায় চলে যাবো, আবার আমাদের সঙ্গে থাকুক। আমি দেখলাম যে সত্যি চট করে দেখতেও পায়, আর অ্যালবাম তো নামা ওরা আসো এখানে আসলে দেখতে পাবে, সববার বাড়িতে বাড়িতে তো পাঠানো সম্ভব নয়। তারপর দেখো দেশ ভ্রমণ করতে গেলে যে কত সুন্দর মন্দির, ভারতের কত কত মন্দির বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, কত কত ভালো ভালো জায়গা দেখা আছে, সেই ছবিগুলি ধরো আমরা ছবিতে যে তুলে রেখেছি সেটা একটা কত পুরনো স্মৃতি, সেটা মনে পড়ে যায়, ভালো লাগে যে আমরা বেড়াতে গিয়েছিলাম এই জায়গাগুলো দেখেছি।
1: আসলে ওই স্মৃতিগুলিকে রোমন্থন করা
2: মানে এর বিকল্প নেই আমার মনে হয় অ্যালবাম।
1: অনেক অনেক ধন্যবাদ লীলা দেবী, ভালো থাকবেন।
2: পুরনো স্মৃতি চারণায় অনেক সময় তো ভীষণ ভীষণ আনন্দ লাগে, আবার অনেক সময় আবেগ এসে পড়ে না,
1: সত্যি তাই।
2: সেই যে আমার মা বাবার ছবি দেখলে বা পুরনো অনেক ছবি দেখলে সেটাই, সে মানে এত সুন্দর একটা আজকে মানে প্রসঙ্গ এনেছো না, সত্যি মানে মনে হয় আজকে আমি নামিয়ে আরেকবার দেখবো।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন,
2: ধন্যবাদ তোমাকেও।
1: আসলে অ্যালবাম হলো মানুষের এমন একটা মুহূর্তের সাক্ষী যখন বাইরের পৃথিবীর কোলাহল আমাদের ক্লান্ত করে তোলে, যখন চারপাশের মেকি সম্পর্কের ভিড়ে দম আটকে আসে, তখন মানুষ বা আমরা একলা ঘরে বসে অ্যালবাম খুলি। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে মানুষ নিজের অচান্তেই স্মৃতির সাথে কথা বলে, কোনো একটা ছবিতে আঙুল বুলিয়ে বলে ওঠে তোর কথা খুব মনে পড়ছে, কিংবা সেদিনে সেই বিকেলবেলাটা যদি আরেকবার ফিরে পেতাম। আসলে অ্যালবাম হলো অনেক মুহূর্তের সাক্ষী যেখানে সময়

0: থমকে যায়, কেড়ে আছেন দেখব। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত সুশীল বাবু, বলুন আজকের অ্যালবাম নিয়ে কি স্মৃতি রয়েছে আপনার জীবনে?
1: আচ্ছা, অ্যালবাম তো একটা গুরুত্বপূর্ণ জিনিস।
0: অ্যালবাম
1: হচ্ছে আসলে কোনো কিছুর অর্থাৎ ছবি, গান, স্মারক ইত্যাদি সুসংগঠিত ভাবে সংগ্রহের একটা নথি। ছবির অ্যালবাম যার মধ্যে অনেক ছবি সাজিয়ে রাখা যায়, কখনো কখনো এটা কিন্তু বছর হিসাবেও কেউ সাজিয়ে রাখে, কোন বছর কি হলো না হলো সেভাবে সাজিয়ে রাখা হয়, কিংবা ডাক টিকেট বা কয়েন বা পুরাতন কোন টাকা কেউ কেউ কিন্তু আবার প্রিজার্ভ করে রাখে। পূর্বে কিন্তু আগে ছিল যেটা সাদা কালো ছবি দিয়ে করা হতো, কিন্তু বর্তমানে রঙিন ছবির অ্যালবাম অনেকেই রাখে বা রাখা হয়, বর্তমানে তো আর সাদা কালো গুলি কেউ ইউজ করেই না। তো পুরো এই যে সঙ্গীতের অ্যালবামের মধ্যে যার মধ্যে অন্তত 10-15টা গান সিডি রাখা হয় তাকে আমরা বলি মিউজিক অ্যালবাম, এগুলি কিন্তু আগের থেকে রাখা হতো। বর্তমান কালে যেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠানে দেখা যাচ্ছে ফটোশুটের মাধ্যমে অ্যালবাম রেকর্ডিং করে রাখা হয়, বর্তমানে প্রজন্মের কিন্তু কাছে এইগুলি সংরক্ষণ করার একটা মাধ্যম, যা পূর্বে এইগুলি ছিল না। আমাদের সময়ও ছোট আকারের অ্যালবাম ছিল, বর্তমানে তো ফটোশুট করিডোরে তারা দেখতে পাচ্ছি, আমার ঘরেও আছে তেমনি রেখেছে, এতে টাকা পয়সা অনেকই লাগে এগুলি শুটের মাধ্যমে করলে পরে। প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে আবার কিন্তু আপনি যে কথাটা বলেছেন একটু আগে, মোবাইলের মাধ্যমে কিন্তু ছবি রেখে মাঝে মধ্যে গুলি দেখে পুরানো স্মৃতিগুলি রোমন্থন করা যায়। কারণ ওই যেটা বললেন যে 1 মিনিটে সবটা অনেকগুলি ছবি ডিলিট করে দেওয়া যায়, যেগুলি প্রয়োজন নেই এগুলি রাখবে না, আর যেগুলি দরকার হয় সেগুলি রেখে দিল, এইভাবেও কিন্তু রাখা যায়। কোথায় কোথায় শুধুমাত্র প্রয়োজনীয় গুলি একটা অ্যালবামের মতন করে রাখা হয়, আবার কিছুদিন আগে দেখলাম একটা অ্যালবামের মধ্যে সুন্দরভাবে মহাভারত কিংবা রামায়ণ কোন একটা ধর্মগ্রন্থেরও অ্যালবাম বেরিয়েছে, এটার মধ্যে থেকে উল্টালে গানও আসবে, একটা পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে গানও আসবে বা অনুষ্ঠানটাও দেখা যাবে, কখন কিভাবে প্রথম থেকে শুরু করে বাল্মীকি কিভাবে শুরু করেছিল, একটা একটা করে পাতা উল্টালে গানও আসছে, আবার গুলো ওইগুলো আসছে।
0: অনেক অনেক ধন্যবাদ সুশীল বাবু, ভালো থাকবেন। ভালো থাকবেন,
1: খুব সুন্দর প্রসঙ্গ আনলেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন একটা গান শুনছি, গানের পর আবার ফিরে আসবো আজকের প্রসঙ্গে।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের প্রসঙ্গ অ্যালবাম স্টুডিওর ঘড়ি কিন্তু জানা দিয়েছে 9:46 হয়ে 7 সেকেন্ড, 10টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে, তারপর রয়েছে তুমি অনন্যা অনুষ্ঠান, আর আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM উচ্চান্ততে। কে রয়েছেন দেখব, হ্যালো, স্বাগত মণি দেবী, বলুন।
1: আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা FM রেডিওতে উপস্থিত হয়েছি, এটা না আমার যখন মন খারাপ লাগে তখন অ্যালবামটা দেখি, ছবিগুলো দেখি, কিন্তু দেখার পরে মনটা বড় ভারাক্রান্ত হয়ে যায় আমার, তখন যে কেমন হয় ভেতরটা আমি যে ভাষায় প্রকাশ করতে পারি না। তবে অ্যালবামটা আমি খুব কমই দেখি, মাঝে মাঝে একটু দেখতে হয়, কেননা ওগুলোকে আবার একটু চাঙার নাড়াচাড়া করি, যে জীবনে যে পৃথিবীতে এসে কি করলাম, সাংসারিক জীবনে কি করলাম, বাপের বাড়িতে কি করলাম, বাপের বাড়িতে অনেক ছবি আছে আমার, শ্বশুর বাড়িতে আছে, তো এগুলো দেখলে না মনটা যে কেমন কেমন হয়ে যায় আমি নিজে ভাষায় এটা প্রকাশ করতে পারছি না। অ্যালবামটা আছে আমার, সব ছবি আছে, আমাদের ছবি আছে, বিভিন্ন জায়গায় গেছি সেই ছবি আছে, আমাদের বিয়ের ছবি আছে, কিন্তু এটাকে নাড়াচাড়া করলে আমার শরীরটা খারাপ হয়ে যায়, আমি বুঝি না, এটা হয়তো আমি বুঝতে পারছি না কোনো যে কত কিছু এর মধ্যে হয়ে গেছে, এটাকে আমি ঠিক নিজে নিতে পারছি না, তবু স্মৃতি রাখতে হয় তাই রেখেছি। তো যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট, এখন বৃদ্ধ বয়স, এখন না ওই আঘাতটা সহ্য করতে পারি না, যে কোনো আঘাত সহ্য করতে পারি না আমি, কথা বলে সেটা মনের মধ্যে গেঁথে যায়, আমি এটা পারি না সহ্য করতে, ইয়াং বয়সে পারতাম, বৃদ্ধ বয়সে না পারা যায় না। যাই হোক, অ্যালবামটা খুব মূল্যবান জিনিস সবার কাছে, আমাদের সব স্মৃতি রয়ে গেছে, বছরে একবার নাড়াচাড়া করি, দেখি সবসময় দেখি না, দেখলে আমার নিজের খুব অসুবিধা হয় এবং শ্বাসকষ্ট হয় এবং খুব বেদনাদায়ক ব্যাপারটা। রাখলাম, নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। অ্যালবাম নিয়ে আজকের শ্রোতা বন্ধুরা নিজেদের স্মৃতি রোমন্থন করছেন। আসলে ওই বলছিলাম যে আমাদের আজকের এই ডটকমের যুগে দাঁড়িয়ে আমরা মোবাইলে ছবি সেভ করে রাখি,

0: গুগল স্টোরেজে, ক্লাউড স্টোরেজে আমরা ছবি সেভ করে রাখি বা রেখে দিই। কিন্তু এই রেখে দেওয়ার চাইতেও আমাদের প্রত্যেকের বাড়িতে যে সাদা কালোর অ্যালবামগুলি রয়েছে, সেইগুলি কিন্তু বেশি আবেগী। সেগুলোর মায়া বা সেগুলোর গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনে অনেকটাই আলাদা। কেউ রয়েছেন একজন, হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: বলছি আখরোড থেকে।

0: ইয়াশিকা 65 অথবা ডি, তারপর তো আরো নতুন ক্যানন সমস্ত কিছু এলো।
1: কিন্তু
0: তারপর দেখলাম ডিজিটাল যখন হয়ে গেল, তারপরে ধীরে ধীরে মোবাইলে সেট করার প্রসঙ্গ, কিন্তু অ্যালবামে আমাদের ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত সিরিয়াল ছবি আছে। অ্যালবাম তখন ছোট ছিল, 15 বা 20 পাতার, তারপরে বিয়েতে গিফটও দেওয়া হতো অ্যালবাম বেশি। এছাড়া বড় বড় অ্যালবামও আছে, কোনো প্রতিষ্ঠানে সম্মেলনে সমস্ত কিছু সেট করা। কিন্তু এখন দেখলাম মোবাইলে যে সেট করা ছবিগুলো, ডিভাইস যদি কোনো না হয় তখন এগুলো উড়ে যায়। আমরা প্রথম কালার করতাম, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তুলতাম, তো ব্ল্যাক এন্ড হোয়াইট এর পর করতাম ফুজি। ফুজি একটা পার্মানেন্ট কালার, যে কালারটা হলো কি কফি, আর যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, স্যাফরন এন্ড হোয়াইট, এই ছবিটা কিন্তু সহজে নষ্ট হয়। এরপরে এলো কালার, কালারের পাতা দিয়ে ছবি করতাম। এই ছবিগুলো যে নিজে হাতে কালার করতে হতো, আপনারা যে দেখেন ডিজিটাল, এগুলো সব আমরা হাতে করতাম। সেই যে হাতে করার থেকেও অ্যালবামে যে সেট করা, আমাদের স্মৃতি সব মুছে গেল, ডিজিটাল দুনিয়া এলো, আমাদের অ্যালবাম আমাদের স্মৃতি রোমন্থন আর করে না, এটাই বলা।
1: অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধা দেবী, ভালো থাকবেন। ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 9:51 হয়ে 15 সেকেন্ড, অর্থাৎ আর অল্প কিছুটা সময় হাতে রয়েছে আপনাদের অ্যালবাম নিয়ে স্মৃতির গল্প শোনার জন্য, স্মৃতি রোমন্থন করার জন্য। ফোন করবেন 03-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে আরজে কোয়েল। আর চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গটি নিয়ে।

গানের পর আবার ফিরে এলাম আজকের প্রসঙ্গে। যদিও সময় বলছে, খুব একটা সময় কিন্তু হাতে নেই। 9:55 হয়ে 38 সেকেন্ড রয়েছে আজকের এই বলছি তোমায় অনুষ্ঠানে। আর আজকে কথা বলছি অ্যালবাম নিয়ে। কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখছি না। তাহলে চলুন একটা গান শুনছি, আর গানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করবো।

0: What's your name?
1: Hi, Shalini.
0: Should you act like it?
1: Adios.
2: অন্যপদে
3: অটোনা জানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: I love my eco because it's got more power.
6: And it also comes with all new safety features.
7: We love our eco because we can bring all our friends.
8: We love our eco because it's made every journey special. Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The eco family is growing. Also available attractive offers up to ₹33,000. Clean supply.
9: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K Series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
10: Get attractive offers up to ₹83,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
11: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Artemis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
10: Get attractive offers up to ₹45,000.
0: বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্য অনুষ্ঠানে। আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা সময়কে বা একটা মুহূর্তকে বা হ্যাঁ সময়কে খুব বেশি মিস করি বা মনে পড়ে। আজকের প্রশ্ন, আপনার জীবনের কোন সময়টাকে, কোন মুহূর্তটাকে আপনি বেশি মনে রাখেন বা মিস করেন? শুধুমাত্র কিন্তু অনন্যাদের জন্য এই প্রশ্নটি। এই প্রশ্নের উত্তর এক একজন নারীর কাছে এক এক রকম হতে পারে, কারণ প্রত্যেক নারীর জীবন, অভিজ্ঞতা এবং স্মৃতি কিন্তু আলাদা। তবে অনেকের কথায় একটা বিষয় বারবার উঠে আসে, শৈশব এবং কৈশোরের দিনগুলো। শৈশবে সেই নিশ্চিন্ত সময় যখন কোনো দায়িত্ব ছিল না, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ছিল না, ছোট ছোট আনন্দেই দিন কেটে যেত। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, পরিবারের সবার আদর, উৎসবের অপেক্ষা, এসব স্মৃতি কিন্তু অনেক নারী আজও মনে মনে আগলে রাখেন। তুমি অনন্য অনুষ্ঠানে রয়েছেন আপনারা আর সে কোয়েলের সঙ্গে, 11টা পর্যন্ত থাকছি অনুষ্ঠানটি নিয়ে। আর আজকের প্রসঙ্গ, আপনার জীবনের কোন সময়টাকে আপনি বড্ড বেশি মনে পড়ে আপনার, আমাদের নারীদের জন্য আজকের প্রসঙ্গ। ফোন করবেন 03212326253 এই নম্বরে, তবে শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন।

0: কে রয়েছেন দেখবো সঙ্গে। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি রীনা পাল বলছি, আগরতলা থেকে।
0: স্বাগত রীনা দেবী, বলুন।
1: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: আজকের বিষয় হলো স্মৃতি,
0: জীবনের কোন মুহূর্ত বা

0: আর কোন সময় কালটাকে খুব বেশি মনে পড়ে?
1: আচ্ছা আচ্ছা, বেশ, আমার সবচেয়ে মনে পড়ে ক্লাস 5 to 9 এটুটুকু, এই স্মৃতিটি আমি বেশি মনে করি। কি মনে পড়ে, আমার পড়াশোনা ভালো লাগতো না, ঠিক আছে, আর এখন ছাত্র পড়াইতে পারে যে আমার মাথা ব্রেন খারাপ হয়ে গেছে, পড়াশোনা আমার ভালোই লাগতো না। আমি কি করতাম জানেন, খেলবির সাথে ওই গুলি মার্বেল মার্বেল গুলি ওগুলো খেলতাম, বন্ধ করে,
0: আচ্ছা,
1: তাই স্কুল বন্ধ করে এগুলো খেলতাম। খেলতে খেলতে আমি কারণ মার খেতাম স্কুল বন্ধ করে এগুলো খেলতাম, অভ্যাস এগুলো খেলতে খেলতে খেলতে খেলতে একদিন আমাদের একটা হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা এখানে কাকে নিয়ে গেছে, বলছে আমাকে বলছে ওগুলো ওগুলো দেখে রাখবি, জন্য যাস ওগুলো দেখে রাখবি। আর আমি করছি ছেলেদের ডেকে এনে গুলি খেলতাম, আমার সময় বয়সী দেখ ছেলে যা মেয়েদের না,
0: বুঝতে পেরেছি।
1: খেলতে হাঁসের বাচ্চা গুলো নিয়ে গেলে তো আর আমার কাছে কি মারতাম না, মারলো আমার পড়াশোনা ভালোই লাগতো না, স্কুলে যেতে আমার ইচ্ছেই করতো না। এই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে। আর 10 অব্দি আমি একটু বুঝছি, পড়াশোনা করছি, পাশ করেছি, এখন আমি ছাত্র পড়াচ্ছি, সেই ছোটবেলার মারের কথা তুলি গেলে তো বলছি, তারপর
0: ভালো থাকবেন আপনিও। নারীরা বা মেয়েরা হয়তো কোনো নির্দিষ্ট সময়কে মনে করেন না, তারা মিস করেন সেই মানুষটাকে যিনি একসময় ছিলেন, সেই হাসি খুশি মেয়েটাকে, যে ছোট ছোট কারণে আনন্দ পেত, যে ভবিষ্যৎ নিয়েই হাজারটা স্বপ্ন দেখত, যে ভাবত জীবনটা অনেক সুন্দর হবে। অনেক নারী আবার শৈশবকে বা ছোটবেলাকে মিস করেন, কারণ তখন পৃথিবীটা ছিল অনেক সহজ, অভিমান ছিল কিন্তু মন ভাঙার মতো কষ্ট ছিল না, চোখে জল আসতো কিন্তু সেই জল মুছে দেওয়ার জন্য মায়ের আঁচল ছিল। তখন জীবন মনে ছিল বিকেলের খেলা, নতুন জামার আনন্দ আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া। আজকের অনন্যাদের কাছে আমার প্রশ্ন বা বিষয়, আপনার জীবনের কোন সময়টাকে আপনি মিস করেন? ফোন করবেন 03212326253 নম্বরে, তবে শুধুমাত্র কিন্তু অনন্যাদের জন্য এই একটি মাত্র ঘন্টা।

0: একজন রয়েছেন ফোন লাইনে, কি রয়েছেন দেখব। হ্যালো,
1: স্বাগত
0: মনিদেবী, বলুন।
1: পুরোনো কথা তো মনে পড়ে, বিশেষ করে যখন যদি ছোটবেলায় ছিলাম, যৌথ ফ্যামিলি ছিল, কাকা জ্যাঠা বাবা সব একসাথে, তো আমরা সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। কাকারা বাবারা সব অফিস থেকে আসতেন, মা সেই চায়ের একটা বড় কেটলি নিয়ে সবাইকে চা পরিবেশন করতেন, এই জিনিসগুলো মনে পড়ে। তারপরে বাবা যখন রোববার ছুটি থাকতো, সেদিন আমাদের একটা মজার একটা হাট বসতো বাড়িতে, কাকার ফুটতো বোন জ্যাঠতো বোন, আমরা সবাই মিলে কি আনন্দ করতাম, এই স্মৃতির মতো ভোলা যায় না। কাকা জ্যাঠা সব চলে গেছে, যার যার পরপারে বোনরাও কিছু, দুটো বোনও চলে গেছে, ভাই একটা চলে গেছে, যাক স্মৃতি তো নিবেদনা। ও আমরা পুরোনো কথা তো ভোলা যায় না, বিশেষ করে বাপা বাড়ির কথা তো ভোলা যায়ই না। পিতা মাতা ভাই বোন ঠাকুমা, ঠাকুমাও ছিলেন আমার, আমার ঠাকুমাও অনেক কাজ করতেন সংসারে, কেটে কেটে দিতেন মাকে, এই দৃশ্যগুলো এখন চোখে ভাসে। তারপরে স্কুল লাইফে, স্টুডেন্ট লাইফে যে স্কুলে যাওয়া দিদিদের, সেই সব দিদিদের নাম মনে আছে এখনো, সেই স্কুলে যেতাম কি একটা আনন্দ হতো। তারপর শনিবার আমরা বলতাম শনিবারে আপ, রবিবারে মাপ, সোমবারে বাপ রে বাপ, আমরা এই কথাটা বলতাম ছোটবেলায়। যাই হোক, এই স্টুডেন্ট টাইপের স্কুলে যাওয়ার কথা স্মৃতিগুলো মনে পড়ছে। আর বাড়ির কথা হচ্ছে রোববার দিনকে, বিশেষ করে রোববার দিন সবাই ছুটি থাকতো, এই দিনটা কথা মনে পড়ছে। আর মা ঘুম থেকে উঠে একটা 5 কেজি চালে হাড়ি বসাতেন, আমরা অনেক লোক ছিলাম ফ্যামিলিতে, মা রান্না করতেন, বাবা কাকা জ্যাঠা সব অফিসে যেত, তো তারপরে আমরা যার যার খেতে বস, ঠাকুমাটা থালার মধ্যে বড় আগের দিনে

0: বিরাট বড় কাঁসার থালা ছিল আমার মার বিয়ের, ওর মধ্যে ভাত মেখে ঠাকুমা আলু সেদ্ধ, তারপর কাঁচা হলুদ বাটা, তখন তো বুড়ো হলুদ ছিল না, কাঁচা হলুদ বাটা আলু সেদ্ধ দিয়ে মা হাত একটা মাখতো, ভাগ ভাগ করে দিত থালার মধ্যে। আমরা সেই বসে সব ভাই বোনরা বসে পাঁচজন সাতজন বসে থালার মধ্যে আমরা ভাত খেতাম। একটা মজা যে ছিল এই স্মৃতিটা, হয়তো এটা সবার পরিবারেই আছে, আমার পরিবার একা নয়, সব পরিবারেই আছে, তবে তাদেরও মনে পড়বে ছোটবেলার কথা আমার মতন। যাক, আর শ্বশুরবাড়ি এসে, শ্বশুরবাড়ি এসেও আজকে 40 বছর ধরে এসেছি ত্রিপুরাতে, এখানেও পুরনো অনেক স্মৃতির কথা মনে পড়ছে। 18টা বিয়ে পেয়েছি আমাদের বাড়িতে, এই বিয়েতে অনুষ্ঠান যোগ ছবিগুলো এখন 40 বছরের আগে 45 বছরের ছবি এখনো আছে তাদের ঘরে, তো এই ছবিগুলো দেখলে মনে হয় এই আমি, আমি কি এরম ছিলাম, আমি তো এরম ছিলাম না, আমি এখন বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু ভাটা পড়ে যায়, এটাই স্মৃতি হয়ে রয়ে গেছে, স্মৃতি তুমি বেদনা। তার পুরনো সেদিনের কথা বলবি কি রেহাই, ওই যে সুখের কথা প্রাণের ব্যথা সে কি বলা যায়। রাখলাম,
1: অনেক অনেক ধন্যবাদ মনি দেবী, ভালো থাকবেন। আজকের প্রসঙ্গ আমাদের অনুবাদের জন্য, যে আপনার জীবনের কোন সময়টাকে আপনি মিস করেন বা আপনার খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা, কে রয়েছেন দেখবো। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
1: বলুন।
2: জেলা কর্মকার, তো আজকে তো আমাদের তুমি অনুনা পর্বে রেখেছো, কোন সময়টা মানে
1: জীবনের কোন সময়টা বেশি মনে পড়ে?
2: তবে ভালো মন্দ মিলিয়ে তো কতই আছে, দেখ ভালোটাই বলবো। আমরা না 15 জন ভাই বোন ছিলাম।
1: আচ্ছা,
2: তো আমরা এই যে বৃষ্টির দিনে পুকুরে গিয়ে ধুপাধুপ করে স্নান করতাম ভাই বোনরা মিলে, সে যে আনন্দ, সে ছিল ভীষণ লম্বা লম্বা ঘন কোকড়ানো, আর এইভাবে মানে জল ঘোড়া করে চোখ রাঙ্গা করে সেই যে স্নান করতাম, সে যে আনন্দ, সেই মানে সেই আনন্দের কথা বলে বোঝানো যাবে না। তারপরে তোমার বকুনিও যেতে হয়েছে, কারণ জল উঠে যায় যদি বৃষ্টিতে ভিজে, তো হিসেবে বৃষ্টিতে বৃষ্টির দিনে স্নানটা যেন আরো বেশি আনন্দের ছিল। তারপরে তো একবার তো জলে ডুবেই যাচ্ছিলাম, ডুবেই যাচ্ছিলাম, তখন খুব বেশি ভালো করে সাঁতার শিখিনি, তো পাড় থেকে এক ভদ্রলোক দেখেছে, হ্যাঁ দেখে তাড়াতাড়ি করে নেমে, ভাই বোনরা তো সবাই ডেজার নিয়ে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত, সবাই চুপচাপ করে স্নান করা সাঁতার কাটে। উনি এসে তারপরে নীতি করলেন, আমার হাত ধরে নেই, চুল ধরে হালকা ভাবে, তারপরে উনি আমাকে মানে ধরে নিয়ে আসলেন। এটা খুব মনে পড়ে যে আমি যে ডুবেই যাচ্ছিলাম, তো ভাই বোনরা তো সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। এটা একটা, আর একটা হচ্ছে যে ছোট্ট করে বলছি, আমার ভাই বোন বেশি ছিল, সংসারও বিশাল বড় ছিল, তো রান্নাবান্নার কাজে মাকে কিন্তু খুব সাহায্য করতাম।
1: আচ্ছা,
2: পড়াকালীন আমি খুব কম দিনই স্কুলে যেতে পারতাম, মাকে কাজে সাহায্য করতে হতো, কাজের লোক ঠিক না, বাবা কাজের লোক রেখে দিতেন, উল্টে মেরেই কাজের লোক থাকতো, কিন্তু বেশি দিন বড় পরিবার তো একদম কাজের লোক ঠিক না, তখন কি হবে, মাকে তো কাজে সাহায্য করতে হবে। ছিল কাঠের উনানে রান্না, বড় উনুন, সে সেই উনুনের মাকে বিভিন্ন কাজে মাকে, এবং সেই যে এখন মনে হয় এই যে স্কুলে না গিয়ে অনেক সময় যে মাকে কাজে সাহায্য করেছি, তাতে যে মানে কখনো মনে হয়নি আমি যে স্কুলে যেতে পারছি না, আমি কিন্তু পড়াশোনা খুব ভালোবাসতাম, মাকে সাহায্য করছি, অত বুঝ তখন ছিল না, মাকে সাহায্য করছি, মার কাজে সাহায্য করছি, এই যে এক সেই অনেক সময় কাঠের উনানে কাঠে উনুনে বুঝতে বুঝতেও কিন্তু বই পড়তাম, এইটুকু মনে আছে আমার। আর সবাই আমার বাড়িতে ভাড়াতে ছিল অনেক, এরা দেখে অবাক হয়ে যেত, ওর কি পড়ার নেশা, ও রান্না করতে করতেও কি সুন্দর পড়ে, ভাতের গাড়ি আমি নামাতে পারবো না, মা নামাবে, এত বড় গাড়িতে নামাতে পারি না, এইভাবে এইভাবে মাকে কাজে যে সাহায্য করতাম সেই স্মৃতিগুলো কিন্তু এখন আমাকে সত্যি ভাবায়, মানে খুবই আনন্দ দেয় যে না কি মার জন্য তো কিছু ডিউটি করতে পেরেছি, এই আর কি।
1: অনেক অনেক ধন্যবাদ মনি দেবী, ভালো থাকবেন এভাবেই। ঘড়ির কাটা জানান দিচ্ছে 10:24 হয়ে 29 সেকেন্ড। আজকের প্রসঙ্গ আমাদের অনন্যাদের জন্য, জীবনের কোন সময়টাকে মিস করেন বা খুব মনে পড়ে সেদিন।

0: নমস্কার।
1: নমস্কার, আমি শিউলিদেব বর্মা বলছিলাম।
0: হ্যাঁ বলুন শিউলিদেবী।
1: কোনো এক সময়ের মানে ছোটবেলার 6-7 যখন পড়তাম, মাকে দেখতাম এত বেশি কঠোর পরিশ্রম করতো, তখন আমি মাকে সাহায্য করতাম আমার সাধ্য মতো আর কি। আমার দায়িত্ব ছিল সন্ধ্যাবেলা ছোট ভাই বোন তিনজনকে, আমরা 6 ভাই বোন, ছোট ভাই বোন কে রাত্রিবেলার খাবারটা দেওয়া আমার দায়িত্ব ছিল আর কি। তখন এই দায়িত্বটা পালন করতাম আর বিভিন্ন ভাবে মাকে সাহায্য করার চেষ্টা করতাম আর কি। মানে এত বেশি কঠোর পরিশ্রম করে আমাদের 6 ভাই বোনকে মানুষ করেছিল, এখন যদি মাকে পেতাম তাহলে বসে বসে অনেক গল্প করতে পারতাম। প্রায় স্মৃতির কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে। হ্যাঁ, কত পরিশ্রম যে করতেন সেটা বলে লাভ নেই, তখন তো আর কোনো এখনকার মতো হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। একজনের রোজগারে সংসার চলতো, মানে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছে, এইসব কথাগুলি মনে পড়ে আর কি। তারপরে তো এর মধ্যেও গান বাজনা, তারপরে সাঁতার কাটা, তারপরে বড়শিতে মাছ ধরা। মা যদি কোনো সময় বলতো আর কি রান্না করবো, তখন আমি বলতাম, বলে ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি বড়শিতে মাছ ধরে নিয়ে আসবো। ওই বড়শি করে পুকুর থেকে, 2টো পুকুর ছিল তখন, মাছ ধরে নিয়ে আসতাম, তারপরে মাছ রান্না করা হতো। আর এইসব স্মৃতিগুলি মনে পড়ে আর কি। যখন বর্ষা হতো তখন কই মাছ উজিয়ে যেত, মানে উজাতো আর কি উপর দিয়ে, তখন এই মাছগুলি ধরতাম। সন্ধ্যাবেলা বিকেল বেলার দিকে বড়শিতে মাছ ধরে ধরে রাখতাম অনেক পুকুরের মাছ। এই স্মৃতিগুলি মনে পড়ে আর কি। এই সব কথাই বললাম আর কি, আর কি বলবো।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: এখন যদি পেতাম মাকে, তাও মানে স্মৃতি রোমন্থন করি মাঝে মাঝে একা একা বসে বসে। আমার তো অনেক বয়স হয়ে গেছে, একা একা বসে বসে মা বাবার কথা, শাশুড়ির কথা, এইসব স্মৃতি রোমন্থন করি আর কি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: এর আগে যে অ্যালবামের কথা হয়েছিল, আমার কাছে অনেকগুলো অ্যালবাম এখনো আছে, মাঝে মাঝে এগুলিকে মানে প্রিজার্ভ করে রেখেছি। এদের এই অ্যালবামগুলি ভবিষ্যৎ যে কি আমি কিছুই বুঝতে পারছি না। এই আর কি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।

0: স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 10টা বেজে 36 মিনিট হয়ে 30 সেকেন্ড। 11টা পর্যন্ত থাকব অনুষ্ঠানটি নিয়ে। আর অনন্যাদের জন্য আজকের প্রশ্ন রেখেছিলাম, নারীরা জীবনের কোন সময়টাকে বা আপনারা আপনাদের জীবনের কাটানো কোন সময়টাকে বেশি মিস করেন। আসলে জীবনের পথে চলতে চলতে একজন নারী অনেক রূপে নিজেকে কিন্তু আবিষ্কার করে। কখনো তিনি মেয়ে, কখনো বোন, কখনো প্রেমিকা, কখনো বন্ধু, কখনো স্ত্রী বা কখনো মা। প্রতিটি পরিচয়ের সঙ্গে যুক্ত হয় নতুন নতুন দায়িত্ব, নতুন নতুন সম্পর্ক। কিন্তু এই দীর্ঘ যাত্রাপথে কোথাও না কোথাও তিনি একটু একটু করে হারিয়ে ফেলেন নিজের পুরনো সত্তাকে। আর তাই যখন প্রশ্ন করা হয় নারীরা জীবনের কোন সময়টাকে সবচেয়ে বেশি হারিয়ে ফেলেছেন বা মিস করেছেন, তখন হয়তো উত্তরটা কোনো নির্দিষ্ট সময় নয়, বরং একটা অনুভূতি। অনেক নারী তার হারিয়ে যাওয়া শৈশবকে মিস করেন। মেয়েবেলায় কত ছোট ছোট স্বপ্ন ছিল, কেউ ডাক্তার হতে চাইত, কেউ শিক্ষক, কেউ শিল্পী, কেউ হয়তো শুধু পৃথিবীটা ঘুরে দেখতে চাইত। সেই স্বপ্নগুলো নিয়ে কত গল্প, কত কল্পনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বাস্তবতা এসে দাঁড়ায় সামনে। সংসার, দায়িত্ব, সম্পর্ক, কর্তব্য সবকিছুর ভিড়ে অনেক স্বপ্নই আর নিজের মতো করে বাঁচতে পারে না। তখন কোনো এক দুপুরে মনে হয়, যদি আরেকবার সেই দিনগুলো ফিরে পেতে পারতাম। কেউ কি রয়েছেন সঙ্গে? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখছি না। ফোন করবেন 03212326253 এই নম্বরে। আসলে আমরা যে সময়টাকে পিছনে ফেলে আসি, যে সময়টাকে হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সময়টাকে আমরা বেশি মিস করি। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি নাগরজলা থেকে রেখা রায় বলছি।
0: বলুন রেখা দিদি।
1: হ্যাঁ বলছি, ছোটবেলা তো অনেক স্মৃতি মনে পড়ে। হ্যাঁ, কয়েকটা কথা না বললেই পারছি না, কাঁদেছিলাম তাই ফোন করছি। ছোটবেলায় আমার তখন হয়তো 7-8 বছর। হ্যাঁ, দোকানে সকালবেলা প্রায়ই যেতাম, দোকান থেকে অনেক জিনিস বাবা পাঠিয়ে পাঠাতো, কিনতাম আর কি। তখন একজন লোককে আমি তাই দেখতাম, মাথার সামনের দিকে চুলগুলি নেই। মাথার সামনের দিকে চুলগুলি নেই, তখন ওইটাকে যে টাক বলে, টাক মাথা, এটা আমি জানতাম না। আমি ভাবতাম যে এইটা কি সুন্দর, পিছনে চুল সামনে নেই। আমি বাড়িতে এসে দুপুরবেলা কাচি দিয়ে মাথার সামনের চুলগুলি সব কেটে ফেলেছি, কেটে ফেলেছি। কেটে আমার মা তখন ভাত খাচ্ছেন আর বাবা দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছে।

0: তখন ওই মাকে দুই হাত দিয়ে হাতটা মাথাটা ঢেকে মাকে বলছি, মামা একটা জিনিস দেখবে। মা বলছে, কি তোর মাথায় হাত দিয়েছিস কেন? আমি বলছি যে মা, কেয়া পিয়া আছে না, কেয়া পিয়া বাবার মতো করেছি। এই কথা বলে আমি হাতটা ছেড়েছি। আমার খুব ঝাঁকড়া চুল ছিল। মা তখন ভাত খেতে উঠে মা আমাকে বাবার কাছে নিয়ে গেছে। বাবা তখন ঘুমিয়ে বাবাকে ডাক দিয়েছে, দেখো দেখো ও কি করেছে। আমার বাবা যে ঘুম থেকে উঠে একটা থাপ্পড় মারলো গালে, এই জীবনের প্রথম থাপ্পড় খেয়েছি। বাবা বলছে যে এইগুলি কি করেছিস। তারপরে বিকেলবেলা উঠে, বিকেলবেলা সন্ধ্যার সময় ওই যে উন্নয়ন সংঘ শঙ্করাচার্য বিদ্যানিকেতনের কাছে সেলুন ছিল, তখন এত সেলুনও ছিল না আশেপাশে, ওইখানে নিয়ে আমার সব চুল কেটে এনেছে। এই কথাটা আমার প্রায়ই মনে হয়। আরো অনেক দুষ্টানি করেছি এখন বয়সে, মানে অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, ছোটবেলায় সাইকেল চালিয়েছি। আমি যখন সাইকেল চালিয়েছি তখন সারা আগরতলাতে মনে হয় কেউ সাইকেল চালাতো না। যখন চালাতে এমনকি মানে লুকিয়ে লুকিয়ে বাবার একটা সাইকেল নিয়েছি, আর আমার ছোট ভাইকে নিয়ে বটতলা তারা সাইকেল স্টোর ছিল ওইখান থেকে 25 পয়সা, 1 ঘন্টায় 25 পয়সা ভাড়া ভাড়া করে আমরা সাইকেলে ধরে ভাই বোন আমরা সারা আগরতলা ওই ধলেশ্বর এই বিভিন্ন জায়গা ঘুরেছি। ঘুরতে ঘুরতে ঘড়ির কথা আর মনে নেই, 1 ঘন্টায় 25 পয়সা। আমাদের হাতে তো দুইজনের দুইটা সাইকেলের 50 পয়সা আছে। অনেক 1 ঘন্টার উপরে হয় মানে হয়ে গেছে। তখন আমরা কি করব আমরা বুঝতে পেরেছি। সাইকেল যখন জমা দিতে এসছি তখন আমাকে বলছে লোকটা দাঁড়িয়ে মানে চোখ বড় বড় করে বলছে, জানো কয়টা বাজে, তোমাদের আরো পয়সা দিতে হবে। তখন আমি বুদ্ধি করে আমি কি বললাম, আমি তখন ছোট কিন্তু আমি বুদ্ধি করে বললাম যে দাদা, আপনি যে একটা সাইকেল দিয়েছেন আমার ভাইয়ের সাইকেলটা তো ভালো না, বারবার রাস্তার মধ্যে চেন খুলে যায়। হ্যাঁ, তখন আমি চেনটা লাগিয়ে দিই, তার জন্য আমাদের দেরি হয়ে গেছে। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে।
1: বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: চলে এসেছি, এখন স্মৃতি সততই মধুর, খুব মনে পড়ছে।
1: ভালো থাকবেন,
0: ঠিক আছে, হ্যাঁ
1: ভালো থাকবেন। আজকের প্রসঙ্গ, জীবনের কোন সময়টাকে বেশি মিস করেন? অনেক নারী তাদের কৈশোরকে মিস করেন, কারণ সেটাই ছিল এমন এক সময় যখন জীবনটা ছিল সম্ভাবনায় ভরা, ভবিষ্যৎ নিয়েছিল উত্তেজনা, অজানা পথ নিয়েছিল কৌতূহল, আর বন্ধুদের সঙ্গে কাটানো বিকেল স্কুল বা কলেজের হাসি। তারপর আসে জীবনের সেই অধ্যায় যেখানে একজন নারী অন্যদের জন্য বাঁচতে শেখেন, পরিবারের জন্য, সন্তানের জন্য, প্রিয়জনদের জন্য। ধীরে ধীরে নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে সরিয়ে রেখে অন্যদের সুখকে প্রাধান্য দেন। একসময় হয়তো খেয়ালই করেন না কত বছর হয়ে গেছে নিজের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর তারপর আসে জীবনের সেই অধ্যায়, কিন্তু রাতের নীরবতায় যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তার মন ফিরে পায় অনেক দূরে, সেই পুরনো বাড়িতে, সেই স্কুলের মাঠে, সেই বন্ধুদের আড্ডায়, সেই দিনগুলোতে যেখানে তিনি একজন মানুষ ছিলেন, কোনো দায়িত্বের ভার ছিল না, কোনো প্রত্যাশার বোঝা ছিল না। আপনার ক্ষেত্রে কোনটা জানান আমাকে 03212326243 53 এই নম্বরে।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো
0: নমস্কার
1: দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ বল।
1: চিনতে পারছো?
0: যমুনা
1: নাম বলতো, নাম বলতো হবে।
0: হ্যাঁ বলো।
1: যমুনা বলছিলাম।
0: যমুনা? হ্যাঁ যমুনা বলো।
1: তোমার খয়রপুর থেকে?
0: হ্যাঁ বলো।
1: হ্যাঁ বলছিলাম কি, তুমি বলছো না স্মৃতির পাতার কথা?
0: হুম হুম।
1: আমি সত্যি কথা অনেক স্মৃতি মনে পড়ে যায় যখনই বলো, তখন বিশেষ করে আমার না বর্দার কথা বিশেষ করে মনে পড়ে। কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে বলছি, স্কুল লাইফের কথা বলি, ঠিক আছে? স্কুল লাইফ ছিল খুব দারুণ ছিল, জানো তো। আমি যখন ক্লাস সিক্স এ প্রথম গার্লস স্কুলে ভর্তি হয়েছিলাম, গার্লস স্কুলে, তখন আমার হাফ ইয়ারলিটা ছিল ভালো ছিল না, কারণ আমি কথাবার্তা ভালো ছিল না, আমার লেখা সুন্দর ছিল না, বা আমি যেটা মনোযোগী ওটা ছিলাম না, একটু বাদরটা ছিলাম তো, তো এগুলোর মধ্যে বিষয়টা মনোযোগী ছিলাম না আরকি। কিন্তু কি হলো যে একটা সময় যখন আমি বাংলাতে কত পেতাম, জানো তো বাংলা আমি কত পেতাম, 26-25 পেয়েছিলাম। তারপর ম্যাডামে আমাকে কথা বলে আমাকে তোমার এক মানে দেখবো এক বেড়েছে, মানে 26 হয়েছিল আর কি। আমাকে বললো তুই বাঙালি হয়ে তুই বাংলার মধ্যে এ নাম্বার আনিস, তুই বাকি পড়ে কি দিবি, কিন্তু বাকিগুলো ভালো, ঠিক আছে? তখন আমাকে অন্য ম্যাডাম ছিল, আমাকে সুন্দর করে বুঝিয়ে সেইখান থেকে শুরু হলো আমার একটা আলাদা রকম জার্নি। তখন আমি সবার অঙ্কে স্যার বলো, ইংরেজি স্যার বলো, সবাই আমাকে অনেক সাপোর্ট করতো, মানে বুঝতো যে আমাকে বলতো মা বাবা কি করে, তখন বলেছিলাম আর কি এরকম। যখন আমি ক্লাস সিক্স এ রেজাল্ট,
0: তাহলে তুমি তোমার স্কুল জীবনটাকে মিস করছো তাই তো?
1: হুম
0: বুঝতে পেরেছি যমুনা, ভালো থেকো। আজকের প্রসঙ্গ আমাদের অনুনাদের জন্য আমাদের নারীদের জন্য রেখেছিলাম, জীবনের কোন সময়টাকে বেশি মিস করেন, যে আসলে আমরা যে সময়টা কাটিয়ে আসি বা যে সময়টা আমাদের জীবন থেকে চলে যায়, সেই সময়ের মধ্যে কিছু কিছু মুহূর্ত থাকে, কিছু কিছু সময় থাকে যে সময়টাকে আমরা খুব মিস করি। কেউ রয়েছেন? হ্যালো।
2: হ্যালো নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি রুবি চক্রবর্তী বলছি, চন্দ্রপুর থেকে।
0: স্বাগত, বলুন।
2: প্রথম ফোন করেছি আমি, কইলি আপনি
0: বলুন।
2: তো বলছিলাম যে সত্যি ছোটবেলার কথা সত্যি মনে পড়ে, শুন যখন রাত্রে শুতে যাই তখনও মনে পড়ে। ছোটবেলায় আমরা কত কতই না খেলাধুলা করেছি, এখন তো বাচ্চারা খেলেই না, প্রস্তুত খেলেছি, রান্নাবাটি খেলেছি, পুতুল খেলেছি, তারপর মানে কতই না খেলা, দাড়ি বান্ধা খেলেছি, হ্যাঁ, তারপরে দড়ি লাফানো খেলেছি, মানে কত খেলা, একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা খেলতাম আমরা। তো এইগুলি কথা এখন মনে পড়ে, সব মানে এখন মনে পড়ে সত্যি। আর মার হাতের রান্না, মা যখন বলতো, আমরা যখন রান্নাবাটি খেলতাম তিন চারজন মিলে, বান্ধবীরা মিলে, বলতো তোরা এই রান্নাই খাবি নাকি।

0: বিনয় বাদ খেতে আমরা আমার ভাই বোন মিলে আমার বান্ধবীরা মিলে আর আমার ভাইয়েরা কি করতো ওরা মানে দোকান দিত আর কি, মানে দোকান করতে গাছের পাতা লতা নিয়ে মানে ইয়ে করতো, এইসব সত্যি মনে করে। আর আমরা কি করতাম খাতার কাগজ কিনে কিছু নিয়ে বলতাম যে টাকা হ্যাঁ আমাদেরকে চাল দে ডাল দে এসব বলতাম, তো এসব সত্যি এখন হ্যাঁ মনে পড়ে, মানে আর বড় ইয়ে নেই, মা ও নেই এখন বাবা ও নেই কেউ
1: নেই,
0: ভাই বোনেরা সব বিয়ে টিয়ে হয়ে গেছে বিয়ে করে নিয়েছে, সত্যি এগুলি মনে পড়ে। আর সবাই একসাথে বসে মানে ভাত খেতাম ইয়ে করতাম, তার ওর পার থেকে ও মাছ মাছ নিয়ে যেতাম ডিম নিয়ে যেত এসব করতাম আমরা, মানে সব এখন মনে পড়ে দিদি ভাই। আর রাত্রে যখন শুতে যাই না তখন আর বেশি করে মনে পড়ে, মানে আপনি যে সব প্রসঙ্গটা এনেছেন আর আসলে মানে এখনো মনে পড়ে গেল আর কি, রাত্রিতে তো মনে পড়ে
1: সত্যি
0: এখন আর বেশি করে মনে পড়ে গেল।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
2: বেগুন পোড়া করে দেব।

0: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আরজে কোয়েল। আজকের মতো কিন্তু আমার সময় শেষ, ওই কবির ভাষায় বলতেই হয়, বিদায় মানে বিচ্ছেদ নয়, বিদায় মানে প্রস্থান, আবারও ফিরে আসার জন্য যাওয়া। আপনারা উপভোগ করুন এফএম উত্তরান্তের নানা রঙের অনুষ্ঠান, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন এফএম উত্তরান্ত থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো দিনে।
1: বলছিলাম, আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসছেন, তাই না?
2: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
1: থাকুন তাহলে কিছুদিন।
2: কিছুদিন, তাই তো?
1: আমার তো ওটাটাই আর কিছুদিন।
2: তাহলে থেকে যাই কিছুদিন।

Klumka, Sarasa Poindok, Megahars, Pimujento, Jotono, Lam Shogo, De Punkaham, Noroknitini Nishal, Jotoni Bageno, Kaham, Lineni Untun, okay? Ojaraochini Studini Jorakago, Tamitongo, Pungni, Dam Jishatamu, Shotika Sangi, Mupli, Breti, Jar, okay? Ojarao Norok Jotono, Sarani Muchungo, Noroknitini Nishal, Kaham, Line Untun, okay? Studio, Paisho Paikang, Arzebinota, Gai Kanalainai. Hatsik need a chapmong panda oak, not a togra chapmong tini, shangrong shal, ting, jotano shaman, unite, unite, jun, tali shal, jijar, ungino tanka, bishini, tal kaksha, unka, de tal kaksha, tonko, zing, jora, kubino, bahike, lai tong, batagitong, yani bagino, lai botongo, tangi botongo. Drukai. A jungbo jora by bakshano jotono jani jani shamung by no kaprum zap by lay ungzak. Okay. Hasigni rechapung pandao kanalaine kanata tok rechapung logitong dinarok tapuk nisimi diboni damni tamui shuti tamchi jara dun kaitung di 101.6 megahertz eba sarasa point dog megahertz logiotong di পায় শাক জরানো খনাই তং দি গে তিনি সাংরং সারা তো চং পুইলাও হাচক নি রে চাপং পান্দারো তুই দুলো আপনি ইয়াগুলো মুইতো মানো পান্দা তেই পাই থাকো খনা তো খরাং পান্দা অবাহাই কেন পান্দানো তুই দুলনানি বাগ স্টুডিও আং ভাই সব পাই যাকনো গে ভাই দি রে চাপং খনা লাইসিনাই সিং খনা তো রে চাপং খনা লাই চিনি তিনি নি পান্দানো চং চেং লাই নাই গে জরা ও রে চাপং নরক জতনি বাগে শান্তি চিরান নি খরাং বাইকে খনা তো রে চাপং

ननो बाबु ओ बाबु मालाया मसो सका बाबु नंबर कमाई तंख बाबू

বাবু, ও বাবু, তক চালে নিল কবল তক ফাইব মায়ক বাবু, ও বাবু দঙ্গলে কোথাও দা কলক তক বা

한약 봐 실랑리야 내니라 사박사 베라 정파요 어바부.

바디 높아지 나는 바보. 라말레 하들링 마니 깔레 바보는 나이트 가면 바보.

गुरैला जाय गोनां मामानि तेलाय हायंगला खामो बाबो।

रंगसक रंगसक ओयांग निले दरमा खेरंगो बेरु थाना नुसांग याको

দেশ নকর বিদেশ থাঙ্গ দেশ বিখারি খৈন থাঙ্গমানি বিখাসি মিলি রংসাক দেশ নকর বিদেশ থাঙ্গ বড় দেশ তৈ রংসাক

awa sukjura jeng hachik ni de chamong pandau khana lai kya mol somkok thai bai ra chap chak ra chamong ka phadi tabuk jeng nai lai nei tabuk sukjura man mani ko pro kok tuma bobak ro rashtra bukhrok drupadi murmu tini ni simi nokha shalbani madhya pradesh berai mawo tongana mantri bukhrok narendra modi phan bokshini shaka hayung rang thong ni bagai hormuch pranali phiyokjak tongna belai nangkukma মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ফ্রান্স বেড়াইমা পাইথাক বখাগ মিয়া হর প্যারিস থাঙ্গি সগিকা হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া লোকভবন মালাইখা বিএসএফ ত্রিপুরা ফরন্টিয়ারনি আইজি প্রিন্সি রানী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিনী ফুনুকজা ফুনুকমুং বাই সাবকা সাথ সাবকা বিকাশ ন রুগী ন হাস্তেও ব হদানি গরিজা লুকুরকনি রং পুষা হামক্রাইনি সামং তাঙ্গি দঙ্গ হুকবার মন্ত্রী রতনলাল নাট হুকবার খ্লাইমানি থাই মথাংনাতেই তংখর কাহামকে না রুগী তনিনাব হুকবার খ্লাইনা সাকাও ফান বক্সিন খা বুসকাং জুলাই তালনি চুকুতেই জি সালমারি হাস্তেও নখা সালেনি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নিচিদক সংসদ জাগানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস শাখা যোগ ব্যায়াম শাকনু সিমি কাহাম তনিয়া বুখা স্রাংমা স্রাংরমা তেই তমুং চামুংনি লামানব কাহামকে দিশাও ত্রিপুরা রংকচার নাইমো থাবাই নাইকলচাক মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বর্ষর বাচাও আমজকমুং বুসকাং জুলাই তালনি শালদক নিসিমি চেঙ্গানো নৈশাই নিচিদক ফুটবল হায়ুং কাপ নি পাইথাক কাইথাম ম্যাচ পর্তুগাল তেই কঙ্গো প্রজাতন্ত্র নি ম্যাচ সা সা গোল ড্র ংখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি যত জেলাও ফেরাঙ্ক গৈ কুসু কবাং খে ওয়াতেই ওয়াওয়ানো হনই নবার দৈবার নাইকুং হজাখ্লাই রেখা তিনি সালনি তুংমারি সাকাও থামচিব্রৈ ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও টঙ্গানো আশোক জোড়া খোনাবাইকা তাবুসুক জোড়া মানমানি কক বড় কক তুমা বুবাক্র গেছেন হাচুক নিরে চাপং পান্দানো তুই দুলই টংলাইও অজরাবো

রুকনাই তঙ্গু সারাসা পয়েন্ট মেঘাহার সাইফে মঞ্চিয়ন্ত হাজারা স্টুডিও আসুক সাকা আর যে বিনতা নরকাই মুই তোমার পান্দান তৈ দুলানি বাদে কাজারা স্টুডিও চিনি জরা খগতা মুই তঙ্গু দিবরনি দাম চিনি তামুই সতী থামচেন গে মুফলি নেচি নেই অংজা গাজারাও নরক যতন দিবর কাহাম তে নরক নি তিনি নিশাল যতনি বাগিন কাহাম লাইনানি অংথুন গেচং মুইতুমান পান্দাও মুইতুমান মানে কবাং মা কক রক সালাইনাই তেই রচা পুংব চং হাইন খনালাইনাই গাফিয়াবা মুইতুমান মানে কক তো চং বড় রকনি কবাং মনে তঙ্গ হায়াদা চং সাবই সাবাইয়া মুইতু খাইডের তেব মুইতুমান তেব কক রক ফাইরের খায়াদা গেলাই থাকজাক জরানি যে কক আবো বেবাক নো চিনি মুইতুনি মারি গে তরগো গেচং মুইতু মানজাকাই কক রক গবাং মানো তঙ্গো চিনি লংমা ও লাই থাকজাক জরানি মুইতুমানো পান্দাও অবহাইন চং মুইতুমান মানে কক রক চং তিনি সালাইনে তিনি সাংরং সাল চং যতন সাউই মানো গাই ব মুইতুমান মানে কক রক ন চং সালাইনাই আব আং রকন সানাই আর চ বড় রক যতনি লগিন অবহাই ওয়াশে ওয়াশে অঙ্গ এবার চ চিনি থাংসুং নি যে লংমা আর চ আচাই দ্রব নি সিমিন চ আচাইকা কেন লাই থাংজাক যে জরা আবো বেবাক নমুইতো হুকাই চ খাশে পুরু হুকাই তো সাবই মানিয়া হায়াদা আচাই দ্রব রগত চং সাই মানিয়া হাইপানো আবো রকনব চ বোমা বোফা এবার যে নুগি তংনাই যে আচাই দ্রব নি সিমি চালাই রকন নুগি তংনাই বরকনি খুক্তি রক কবাং মা কক রক চ খানাও হায়াদা নরক আগে অমহাই তংমানি নরক আগে অবদি ইংখা নং আগে চালাই পুরো অবদি তংমানি অমাহাই কবাং মা কক রক চ খানাও পিয়াবা চ নুগিয়া ফানো চ খানাও চিনি গ্রং এবার চিনি চং বসুক মিরিক চং বসুক থং চং বসুক বই বাই ববাহাই কে তো আবার বে বাক নো চেসক পানো চ খাশিয়া সাইমানিয়া হনফানো চ উলো গাঙ্গে চ অগ্রা রকমের খুগো খানাও হায়াদা অঙ্গে চ যে যে সাবর রকমের লংমাও ফানো চেরাইনি জরানি মুইতুমান মানে ইংখা যতনি সেলাই তং থ মুইতুমান মানে হায়াদা চ আজরাও কবাং মা বড় রকনো কিফিলে থাকি মুচুং জাগো তামনি হিংকে আজরাও অংখা তং থক মু তাইসা জোদানো চ বখা খুলগৈ তং থক লাইও হায়াদা হিংকে চ অবাহাইনো মুইতুমান মানে কক রকনো চ তিনি সালাইনাই ফিয়াবা চেরাই ফুরু রগ চ থাইও টং থকলায়ো তা বুকনি থাইসুকনি জরা রগ এবার যত জরাও ফানো চ টং থকো হায়াদা হিংকে চ গানা গিনি এবার নক গানা রগ তৈসা রক তৈ গেরেন রক টংকা হিংকে চ আরো রগ থাঙ্গে থাইও টুকুলায়ো বুজাগ অকরা চাকরা রক বাই লুমখা কাই হনজাগ হায়াদা বা হাইফানো চ টং গিয়া হাইসি হাইফানো চ বা থাকিয়া চ থাইও হাইসি কুসুক সাকানি তলাও তৈ তৈও বাকলাই থাইও আবো হাই রক চ থাইও চিন তিনি মুইতুমান মানে কক চ সালাইনাই অবহাইন তৈ ন কিসা নরকনি বিশৃঙ্গ খরক বসক তং কুবই নৈসাও তৈ টুকুনা থাকানি কচকখা এবার মজম কচকই দংখা সাইমনিয়া অঙ্গি দংখা ইয়াং আরাম নাজি কচকই নতঙ্গ কচকই নতঙ্গ অবহাই রক নরকনি লংমাও উদাংখা আর রমদি কবাং মা বড় রকনি লংমাও অবহাই রক অঙ্গ তৈ তৈসা রগ তৈ টুকুনা থাঙ্গি ও ওয়াতেনি জরা রগ হে তো তৈ বেলাইন স্পিড অঙ্গ হায়াদবা তৈ কচকমানি গাই আর আফ্রু রগ কচকমানি রগ তঙ্গ কচকই রগ থাংমানি রক তঙ্গ উলো সতন জাগে রগ তিসামানি তিসা জাকমানি আমহাই রক তঙ্গ হায়াদা গেন রকনি বিশৃঙ্গ অবহাই খরক বসুক তং তমুং না তঙ্গি তং হাঙ্কে নরক অজারাও মইতো মানে না থাকা হাঙ্কে কক দুক খাই দিয়ে চিনরণী কক দুক নম্বর 0381232-6253 ও কক দুক নম্বর ও কক দুক খাই সাহর দি হিংটা ফাই দি চিং অজরাও তাং সাকনা তত চামুং খানা লাইনে আবনি উলো খাইন আং কক দুক ইয়া সাকনা হিংকে নরক যতন সাহর দি নরক অমাহাই তৈসা রগ সাইদ্রা রগ টুকু তৈ টুকু ফুরু রগ কচকই থাংমানি অবাহাই মুইতুমান মানে কক এবার খাইবা কুচুক সাকানি তলাও তৈও বাখলাই টুকু ফুরু রগ দুকুমান মানে কক রক এবার অমাহাই কক রক নরক তমুং ন অজরাও নরক নিলগি ইংগি দংখা এবার মুইতু মানি দংখা হাঙ্কে কক দুক খাই হর দি হিংকে ফাইদি অজরাও অর চাপুং নরক যতনি বাকে খাই তং দিয়ে লগি তং দিয়ে বেলাইন খোলা তো রুচাপ মুখ

0: Kanaidongo Sarasa Point Dog Megahars, Epimujin, Dozero Studio Azuksaka, Garze Binota, Gitsing Salatongo Mutumano Panda, Mutuman Mani Cockrock. Gafadi Cock to Gasakne Shabaton Cock to go. Hello.
1: Hello, Dibor Kaham.
0: Dibor Kaham, the Cook Bridges, na? And the Lam Sagono, get a Sagari. Hello. Hello. Dibor ka ham lam sogo. Doshini muri ka desa bunga. Toma kari ni donon joy na. Inge dosa di.
2: Aji tawane subat char ka angka. Abo to aji ni je kriti ko kray khanti ni tong. Aye ko tongwa roksila na.
0: Sung tini sai tongwa ni inge tui tu kulai tui roko kocogui thang lai mani kocog lai mani abo rokno tui sai tongwa ni. Mui tu man mani to ko bang mana tongwa haya daba.
2: I love the Avenue. I didn't go.
0: There
2: is a 지금 고속 탐험차 인연 아마 와부성 등어 관심은 모두 뭐 파우카 그 여두구이 동만이 마 와부성 당의 나르카 그니까 앞으로 এমন অবস্থা ইরান থাকে বল পর্যন্ত ইহা ওর মানুষ কি কর্ম কাজ অবস্থা বল কর কর পঠ কর পঠ রাই শুরু হব এমন ইয়ান খাল সংসার তঙ্গ তুমান জাগাহিনী কুঠু পাশে বাকলাইলে টুকলাই দল দল রাই শুরু হব যে তঙ্গ আবার সাইলা পরে তাছে তুই রোগাই সাকা বসে চর থাকে কথক থাকা আংখাই চাইবা ফানসরই আজিবার নাইলা বলো কত খাইবে অপুরুম বুরুম আজি নি দিন কক রং থাকে সময় থাকা আবু আর দিন খাই দিন ও ইয়াং ও এমন অবস্থা তুই আর রং তিনি কাছা এমন উফাং ও ইয়াক কাতাই ওয়াজিন ইয়াং সাইতর মাস বুকুং তুই হামা হর মারি আপুকুং ও বক্র প্রমুই টনিতে আইতে আমা হরি গুরু কুই তুই ছাড়ই ওয়াইসবাই ন পাতারি না হারাই উপনা হারাই আবর মা বাকি কিছু এমন একটা বিল আনি ডুবে খন
0: খাটা
2: খাই পুপাগ্রমায় আইটা এই আপুরু একদম
0: টংখ
2: বকা আনি লু পাই আর হাক খনমা খনমা ইয়াক পুমালি আঁকাই হাই বাকি খবে পার আসে বড় গুরু গুই ওয়াইছে
0: যতন মা ফাইবে কেতা না
2: চাও খানে চাও বাটলি দে ইয়াক মা কারি খালি
0: আতি
2: গট নাং থাকা আতি দব
0: ওকে এই দ বেলাই হাম বাই কে
2: খানা গাই তো
0: আও আও সাবাইয়া সারর মুই তো মান রক্সি আও দ বেলাই হাম বাই তে কোবনি সাল রব হেন হাই সার ফের দি দ বেলাই হাম বাই আও গাই মুই তো মান মানি কক তো সাউ সাবাইয়া হায়া দা হাইনি বাকি নো হাপ্তা ব্রুম ব্রুম ন তাবক সাংরং সালো জং মুই তো মান মানি কক রক জং সালায়ো মুই তো খলাইলায়ো জং হা জরানো জে জরাও জং টং থগই টং মানি আ জরানো হায়া দা গাই তরুক তরুক জরা তো থাঙ্গি দঙ্গ ফাইডে জরাবো কক দু সাবতং হ্যালো হ্যালো সাইমালিয়া সাবজানি খাঙ্কাই রোচাপং খালায় নজরাবো খোনা তো রোচাপং নরক জতানি বাকে খাই দি লগি দি

0: আসং মুই তোমারা পান্দাও রেজাব খালাইকে আঙ্কে তাবো খুঁকে কক দু গিয়া সাকাই সাবতম কক দুগো হ্যালো হ্যালো
1: দীপর কাহাম পাই আনি মোয়াইন
0: দীপর কাহাম তাম সাকা
1: আনি মোয়াইন কেল আংরাই নানি কে তিনি তুমি তোমানো পান্দাবা
0: এ এ
1: কে লাই সামা কোরং নো সানা সাঙ্গে তো লাঙা দিগরা তঙ্গু জি থাঙ্গা নো হাইপন নং জরা জি পাই থাঙ্গা নো বং কক সামা জরা পাই গলা আপুনি বাগে সরকার চিমি কক ফাজে ওয়ান দাও
0: এ সাদি
1: এ ও মুই তোমান মনো হামতক মা ও হামতক মনো মুই তোমান মানে হে দিবা
0: আঙ্কেল সাহরকা মৈতুমান মানি ন হামজাকমা হামজাকমা ন মৈতুমান মাহিনী আও যেন মৈতুনি মারি সব সময় ন টং থক মং যেন তুবো হায়দাবা আঙ্কা ফাইদি কক দুগিয়া সাকাই সাবো দং কক দুগো হ্যালো হ্যালো দীপর কাহাম নন বল আমসগো সিনেমুড়ি কাটে সাবঙ্কা
2: বুঝাফা

0: বুজাক বা তো কিছা কাম কেন বুজাকা মাধ্যমিক এক্সাম তখন তারপর মানে একদম গান আদ্রবতা আমি ক্রিকেট নি কিছা কবরবলা ক্রিকেট থাকি যে বাবু আনো নাচুক সুখা মায়া প্রাইভেট মাস্টার নগো ফাইজাক মায়া নেই আনো নাইটুক থাকে ব মায়া নিয়ে হরংকে মাইচানা ফুলগে মাইচার লি আনো বুক খাতা ব আপনার ফার্স্ট টাইম আনবো স্যার নিশ্চিত আঙা তো বুঝাই কথা
1: মাধ্যমিক এক্সাম রে না ফুরুমকে বোঝা খাতা না
0: কিন্তু কামকে নাই তোমানে নতুন কপড়াবে তঙ্কে দিবা খাসি নতুন
1: মলাই
0: আরো অটো কাউ নাই মরে থাকি নাই

আপনার নুন তো সাইয়া দেবা আংবাসীপন বুঝাই এখন আপনার পুলিয়া বুঝাগো হিনি না ক্লাস টেন মেট্রিক রেনা ফুরু নাবুনি বুঝানো মেট্রিক রেনা ফুরু পানো বুঝাকি ইংমান বলে দিবর কে হাম বেলাকে হাম বাই আও গে নাইতে নাইতে জরা পাইথাকো ফাইশক পাইকা মৈতো মানো পান্ডানি হুকে পাইথাক রচাপন খালাই নাই চিং চিনি তিনি নি মৈতো মানো পান্ডানো পারি লাইছনে যতন ন বেলা খেন হামবাই অবাহাই কেন মৈতো মানো পান্ডা মৈতো মানমানি নরক কবাং মা কগলাম রক সাকা আংবাই নরক নি মৈতো মানমানি কক রক সাকা তে কবনি তেওয়াইসা মৈতো মানো পান্ডার অপ নরক সাদি অবাহাই কেন নরক নি মৈতো মানমানি কবাং মা কক রক নো হুকাই সালব্রম ন চিনি পান্ডানো খনাই তংদি তে কক দুক তো তে আসাগলা খাতামনি হিংকে জরা ক্রিখা হুকে তমুক ন যে বড় রক তিনি কক দুঃখ লাই কক দুঃখ মানলিয়া এবার কক দুঃখ ইয়াসাক জাগলিয়া বরং ন বেলা কেন না কার মূসানো নেক্সট টাইম এবার তাই কবনি পান্ডা ও নরক কক দুঃখ দিগ্রেন দি চিং যে মানসাক চাই তো খাং নরকি কক দুঃখ ইয়াসাক নানি হুকে পাই থাকো ওর চাপং সঙ্গ খালাই চিনি তিনি নি মৈতো মানো পান্ডানো চাই লাইনে আবার ইয়াগুলো চিং খনাতো তখন পান্ডাও খনাতো তক্র চাপং সঙ্গ খালাই নেয়

Rokhnaithongo 101.6 MHz FM ujian to jara studio asuk sakang arje binota ke tabuk cine studio ni jara khogo dimoni damni tamu isote thamange mupli bachine unja ka jara onorok jotono no dibor ka ham tene rokni tini ni shal jotoni bage no ka ham line ne unthun ke damni to ka uithang ka ba maiti rok to chabai khana tabuk dibor rokni haya da gai khana to to khorang pando chung khana to to recha pongsung khana line awani bage no rok panda pa shak jara no logi tongdi khnai tongdi khana to to recha pong তেই সতী থামচিত কাকলাখা পিয়াবা তেই সতী নিচিবা নরকি কাচারং তং নাই হিংকা ফাইদি অজরাও বেলাই নুখনাথ তং রুচাপুং নরকি বাকে খনাই তং দি লগি তং দি

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নেশাই নিচিদক সংসদ জাগানো আশোক জোরাতিক নাবাইকাত আবুসুজারা মানমানিক অকবর কক্তমা বোবাগরা হুঁকে মারা গেছেন তিনি নিবাগে আশোক রংশিত আশোক জোরাতি ধরমনিক চারা তংমানি আং আর জে বিনতা তাবুক মা বাসা সিনে যতন ও কাহাম তং দি তে শালব্রুম ন চিনি পান্দানো খনাই তং দি তে ও জোরা ও চিনি পান্দানো খনাই তংমানি বাকি নরক যতন ন পাইফ্লাই হামবাই পাইথাগো ও রচাপং খনালাই চং চিনি পান্দানো পাইলি লাইসিনে যতন হামবাই খুলুমকা ফাইনে পান্দারগো হাইন হাই মালাই ফিনে আশোক জোড়াতে কাহাম তং দি লগি তং দি সাকবো কাহাম তং দি বুইনব কাহাম তনি না চাই তক দি এঙ্কা অরুচাপ মুং নরকনি বাগাই।

রেডিও শোনার আমেজ হলো এক অদ্ভুত নস্টালজিয়া, বর্তমানের আধুনিক প্রযুক্তির ভিড়েও অনন্য। যন্ত্রের খসখস শব্দ, প্রিয় আর্যের কণ্ঠে মুগ্ধতা, গভীর রাতের গান কিংবা বৃষ্টির দিনে ভেসে আসা পুরনো সুর, এসবের মিলবন্ধন শ্রোতার মনে এক অন্য রকম মায়া, একাকিত্বের সঙ্গী। আর যারা উপস্থাপক উপস্থাপিকা রয়েছেন, তাদের প্রাণবন্ত কণ্ঠস্বর আর ব্যক্তিগত আলাপচারিতা কখনোই শ্রোতাকে একা বোধ করতে দেয় না। মনে হয় যেন ঠিক পাশের ঘরে কেউ কথা বলছে। আজকের দিনে রেডিও শোনার জন্য আলাদা কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। স্মার্টফোনের মাধ্যমে অনলাইনেই বিশ্বের যে কোনো প্রান্তের রেডিও স্টেশন খুব সহজেই উপভোগ করা যায়। আমাদের অনুষ্ঠান আপনিও শুনতে পারেন। নিউজ অন এয়ার অ্যাপ ডাউনলোড করুন, অথবা গুগলে গিয়ে টাইপ করুন FM যন্ত্রলায়। বাস, হয়ে গেল।

আজকের দ্বিপ্রহরের অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের বন্ধু আনন্দিত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আর এটা থেকে তো চিরায়ত পারব, তারপর রবিকিরণ অনুষ্ঠান, যেখানে অবশ্যই আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত আপনি অনুরোধ করবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত আপনাকে শোনানোর। তারপরে 3:58 যথারীতি সংবাদ শিরোনাম, 4:00 থেকে শুরু রাখা শর্তে অনুরোধের আসর, 5:00 থেকে 6:00 পর্যন্ত ঈদ মাঝারে। এভাবেই আমাদের আজকের অনুষ্ঠান মালা গাথা রয়েছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গ।

আজকে এক অবাঙালি লেখকের গল্প আপনাদের পাঠ করে শোনাব, সূর্য সুরেলিয়া। তার লেখায় এত মুগ্ধতা, আশা করি আপনার নিশ্চয়ই ভালো লাগবে। বাঙালি না অথচ অবাঙালি হয়ে এত ভালো বাংলা লেখেন, এত সুন্দর গল্প বলেন। যখনই তার গল্প পাঠ করি বা পড়ি বাড়িতে, একরাশ মুগ্ধতা ছেয়ে যায় মনে। আশা করি আজকের গল্পটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। শুরু করছি সূর্য সুরেলিয়ার লেখা ছোট গল্প।

গাঁয়ের লোক ডাকে হারাম জাতে, আত্মীয়রা ডাকে মুখপুরি, মা সোহাগ করে ডাকে কাজল লতা, বাবা ডাকে সই আজন মুকাল বাউন্ডুলে, চৌধুরী বাগান থেকে খেরসাপাতি আম কিংবা মল্লিকদের বাগানে বাঁকুল চুরি হলে দুই বাড়ির গিন্নি মিলে গাল পাড়ত এই বাড়ির উদ্দেশ্যে। দিনভর মাঠে ঘাটে বৌদিদির হাটে সর্বত্র একখানা আখ চিবুতে চিবুতে ঘুরে বেড়ায় এমন বাউন্ডুলে মেয়ে। গায়ে সহসা একদিন এমন বাউন্ডুলে মেয়ের গায়ে সহসা একদিন এসে লাগে যৌবনের মৌসুমি বায়ু, এক আপাদমস্ত বোকা কিশোরের প্রেমে পড়ে কাজল লতা। খুব জোর হাওয়া দিলে যেমন দোলে ঘাস ফুল, তেমন করেই দুইতে থাকে

খুব জোরে হাওয়া দিলে যেমন দোলে ঘাস ফুল, তেমন করেই দুলতে দুলতে লোকাল ট্রেনে চেপে ইদানিং টিউশনি পাড়াতে যায় সাতটা স্টেশন পার। বাংলা অনার্স, তিনখানা টিউশনি, 250 করে মাসে 750 হাতে। মায়ের প্রেশারের ওষুধের দাম বাবদ 160 টাকা বাদ দিলে যেটুকু পড়ে থাকে তারই মধ্যে থেকে বাবার জন্য খদ্দরের পাঞ্জাবি। বাবা দেড় বছর হলো বিছানায় শুয়ে থাকে এক পাশে ফিরে, কারখানায় ইলেকট্রিকের শকে ডান দিক পুরোটা অবশ। গত মাসে ঝাঁ চকচকে মোটর গাড়ি করে ছেলের বাড়ি থেকে দেখতে এলো। এমনি মোটর গাড়ি, এমন মোটর গাড়ি এই গাঁয়ে কেউ কুসমিন কালো দেখেনি। ছেলে মস্ত বড় সরকারি অফিসের কেরানি, শহরের নেতাদের সাথে তার তুমুল দহরম মহরম। কাজল লতা পড়েছিল একখানা সোনা হলুদ শাড়ি, কপালে এক চিলতে টিপ, চুল গড়ানো পিঠের ওপর। ছেলেটি হাঁ করে চেয়েছিল খানিকক্ষণ, খানিক আলাদা সময় পেলেই কাজল লতা একখানা বিশ্রী পেয়ারা প্রশ্ন করে ফেলে। জবাব দিতে অপরাগ ছেলেটির আঁতে ঘা লাগে, আর কোনো খবর আসেনি পাত্রপক্ষের তরফে। গায়ের গিন্নিরা সব খবর পেয়ে এক বাক্যে সহমত পোষণ করেছিল যে সত্যি এমন বেয়ারা বেয়াক্কেলে মেয়ে মানে বাবার জীবনে শাস্তির জম। এমন মেয়ে থাকার চেয়ে না থাকা সুখের। মেয়েটি হঠাৎ সেদিন ছাদে ছেলেটিকে অমন বেয়ারা একখানা প্রশ্ন কেনই বা করেছিল হঠাৎ দাদা? তাছাড়া আপনার পড়া বিভূতিভূষণের প্রিয়তম উপন্যাস কোনটি? মেয়েটি ভালোবাসত যাকে, তার নাম যতীন, মহিমপুরে বাড়ি, বাংলা অনার্স, মুক্তুর মতো হাতের লেখা। যতীনের লোকের বাড়িতে পাঠি, অফিসে মুদির দোকানে, রেলগাড়িতে গায়ে দেওয়াল লিখনের কাজ করত। কুসমিন কদাচিত কবিতাও লিখত বন্ধুদের লুকিয়ে। বেকার ছেলে ভাতের কন্ধ না জুটিয়ে কবিতায় ছন্দ জোটালে পারে, লোকে যে ভাবে লোকে যে হাসবে সে আর এমন কি শক্ত বিষয়। কাজললতা কবিতা ভালোবাসত খুব, যতীনকে তারও চেয়ে বেশি। খয়রি নদীর পাড়ে বসে কাশফুল শুনত দুজন। যতীন শোনাত কবিতা, কাজললতা শুনত রূপকথা। কাজললতার 22তম জন্মদিনে যতীন এনেছিল একখানি কান কান ঝুমকো আর নিজের হাতে লেখা কবিতা। কাজললতা নরম মনের মেয়ে, হাপুস নয়নে কেঁদেছিল এমন মায়া উপহারে, সেই অবশ্য প্রথম এবং শেষবার। যতীন কাজললতাকে আর কবিতা লিখে দেয়নি কখনো। বিধাতার দরবারে হঠাৎ দেয়াল লিখনের ডাক পড়েছিল যতীনের। নিজের জীবন কবিতার শেষটুকু অসম্পূর্ণ রেখে একদিন কলেজ ফিরতে লোকাল ট্রেনের ভিড়ে পাহড়কে ট্রেনের নিচে তলিয়ে যায় যতীন। ট্রেন

বেরোতে আশেপাশের লোকজন যখন গিয়ে তুলল যতীনকে, ততক্ষণে বিধাতা তার মুক্তাক্ষরে রক্তাক্ত যতীনের চোখে এঁকে দিয়েছেন শেষতম ঘুম। কাজুল্লতায় খবর পেয়েছিল প্রায় হপ্তাখানেক বাদে। সেই যুগে মোবাইল ফোনের চল ছিল না তেমন। ভালোবাসার মানুষের জন্য মন কেমন করলে মানুষ কাগজের ভাজে চিঠি লিখত। কাজুল্লতা সারা রাত্রির কেঁদে সেদিন পাতার পর পাতা কি সব লিখেছিল আগ্নাগারে। তারপর ভোর রাতে সে সমস্ত চিঠি পুড়িয়ে ফেলেছিল আগুন। মৃত্যু পরবর্তী যতীনের ঠিকানা তার জানা ছিল না আর। তারপর থেকেই কেমন খেয়ে হারানো শালিক পাখির মতো দেখায় তাকে। দুই বেলা টিউশনি পড়ানো আর বাড়ির হেসেল সামলানো বাদে বাকি সময়টুকু শুধু বই পড়ে সে। যতীন বলতো যাদের কোনো বন্ধু নেই তাদের কাছে বই আছে। যতীন ছিল বিভূতিভূষণের প্রেমে পাগল। দিনভর গল্প বলতো কেবল সেই নিয়ে। কতই না গল্প, মুড়ি ফুল, কিন্নর দল, তাল নবমী, হাজারি খুঁড়ির টাকা, ভুন্ডুল মামার বাড়ি, বিভূতিভূষণের কাহিনী তার সমস্ত মুখস্থ। যতীন তাকে বলেছিল দেবযান উপন্যাসের কথা। কেমন করে সেই কাহিনী নায়ক যতীন কেমন করে মৃত্যুর পর মেঘের ওপর উঠতে শিখেছিল তার বাল্য বান্ধবী পুষ্পর কাছে। যতীনের খুব স্বপ্ন ছিল একদিন কাজললতাকে নিয়ে অগ্নি করে উড়ান দেওয়ার। স্বপ্নের ভালোবাসার এক অদ্ভুত মায়া উড়ান।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে এই প্রথম সমুদ্রে বেড়াতে এসেছেন সত্যচরণ। সারা বেলা যে সমুদ্র নীরব ছিল, এখন হঠাৎ তাতে উত্তাল ঢেউ। শাঁখ কেটে কেটে ঝিনুকের কান ঝুমকো বানিয়েছে একদল ডুবুরি ছেলে মেয়ে। থেকে থেকেই খিল খিলিয়ে হাসছে ওরা, ওদের হাসিতে কেমন মুক্তর ঝিলি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে ওদের থেকেই পছন্দ করে একখানি ঝিনুকের গান ঝুমকো কিনলেন সত্যচর, আর কিনলেন একখানা কাঠগোলাপের মতো দেখতে চুলের ক্লিপ। তার বউ বড় ছেলে মানুষ, শেষ তিন মাস মুখ ফুটে কিছুই বলেনি কখনো। সত্যচরণ তাই নিজেই সাধ্য মতো কিনে আনেন উপহার। সে উপহার হাতে পেলে মেয়েটি অবশ্য এমন আকাশ কুসুম হাসে যেন কেউ আর হাত তুলে দিয়েছে, কেউ তার হাতে তুলে দিয়েছে এক টুকরো চাঁদ। এই তাদের মধুচন্দ্রিমা, ওই যে দূরে দাঁড়িয়ে সরসী কিশোরীর মতো নিষ্পাপ এক মনে শ্যাবানের বুদবুদ বানাচ্ছে মেয়েটি, সেই তার সদ্য বিবাহিতা স্ত্রী। সত্যচরণের মা বিধবা হয়েছিলেন কিশোরী বেলায়, সেই মাই পছন্দ করে ঘরে তুলেছেন মেয়েটিকে। মায়ের আর কন্যাতে বড় ভাব, মনে মনে সমস্ত ভেবে ভীষণ খুশি হয় সত্যচরণ। সত্যচরণ জন্মকাল পঙ্গু, নিজের পায়ে দাঁড়াতে পারলেও সোজা হয়ে হাঁটতে পারে না ঠিক করে। দুইখানা ক্রাচ তার সর্বক্ষণের সঙ্গে, এমন ফুলের মতো মেয়েটি যে তার মতো একজন প্রতিবন্ধী বেসরকারি স্কুলের শিক্ষকের বিয়ের প্রস্তাবে এত জলদি রাজি হয়ে পড়বে আশা করেনি সে। সত্যচরণের স্ত্রী কাজলতা আজ নিজে একজন সরকারি উচ্চ পদ অধিকারী অফিসার। সেই তুলনায় সত্যচরণের তো যোগ্যতা বড়ই কম, অথচ প্রথমবারের দেখাতে সেদিন ছাদে দাঁড়িয়ে সত্যচরণের পছন্দের উপন্যাস ছাড়া আর তেমন কিছুই জানতে যায়নি কাজলতা। সত্যচরণ জন্মকাল সাহিত্যের পোকা, নিজে পায়ে হেঁটে বেশি ঘুরতে পারে না বলে দেশ বিদেশের সাহিত্যের হাত ধরেই তাঁর চিরকাল ভ্রমণের অভ্যেস। মেয়ে দেখতে এসে হঠাৎ তাই এমন প্রশ্নের সম্মুখীন হবেন বুঝতে পারেনি উনি। অথচ প্রিয় উপন্যাসের কথা উঠতেই ঘর ঘর করে ঘণ্টাখানিক না জানি কত কাহিনী বলে গেছিলেন সেদিন।

কাফকার সেই ক্ষুধার্ত শিল্পীর কথা, যিনি সার্কাসে খেলা দেখাতেন না খেয়ে থাকবার। শিবরাম চক্রবর্তীর সেই অবাক কিশোর কাঞ্চন, যে কিনা বাবার শাসনের ভয়ে পালিয়ে এসেছিল কলকাতা, কিংবা বিভূতিভূষণের দেবযান উপন্যাসের সেই যতীন নামক কিশোরটি। মৃত্যুর পর যে খুঁজে পেয়েছিল তার বাল্যবন্ধু পুষ্পকে, যতীনের কথা উঠতেই মুখ ম্লান হয়ে এসেছিল কাজললতার। আলতো স্বরে ভাগ করে নিয়েছিল নিজের নিষ্পাপ অতীতের প্রেম। সেই প্রেম যেন উপন্যাসের পাতা থেকে খসে পড়া কাহিনীর চেয়েও মধুর। মুগ্ধ হয়ে শুনেছিলেন সত্যচরণ। আজ তিন মাস বাদে সত্যচরণ ঝিনুকের কান ঝুমকোখানা হাতে দিতেই অবিকল সেই মুগ্ধতা কাজললতার চোখে। নিজ হাতে স্ত্রীকে কানে পরিয়ে দিলেন তিনি সেই ঝুমকো। দূরে পলাশ রঙা সূর্যের আলো খেলা করছে ডুবুরি ছেলে মেয়ে দুটো, তাদের পায়ের তলায় উত্তাল সমুদ্রের ঢেউ। ওরা ঢেউয়ের প্রিয় বন্ধু। কাজললতারও আজ প্রিয় বন্ধু আছে, সত্যচরণই তার একমাত্র বন্ধু। ছেলেটি তার সমস্ত খেয়াল রাখে, বাবার অসুস্থতা মায়ের শরীর সমস্তটা সামলায় নিজের হাতে। ঘোড়া স্বামী দেখে আত্মীয়রা হাজার কথা বললেও কাজললতার মা বলেন এমন ছেলে যেন সাক্ষাৎ নারায়ণ। কাজললতাকে জিজ্ঞেস করেন যে সে কেমন করে বেছে আনলো এমন মুক্তর মদন পুরুষ। মায়ের মুখে সত্যচরণের এমন নিখাত প্রশংসা শুনে মুচকি হাসে কাজললতা। মনে মনে ভাবে যে ছেলেটা বিভূতিভূষণের উপন্যাস জিগাইলে দেবযানের কথা বলে, সে নিজের পায়ে হাঁটতে না পারলেও একদিন যে ঠিকই পলাশ রঙা আকাশে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে ডানা মেলে উড়বেই, এটুকু আঁচ করা আর এমন শক্ত বিষয় কোথায়।

যে বড়ই মজার বাঁধো, যে ডোরে বাঁধায় মন সে যে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়।

শুনছিলেন সূর্য সুরেলিয়ার লেখা ছোট গল্প। হ্যাঁ, একটি মেয়ের গল্প, কাজললতার গল্প। কাজললতা সাহিত্য পড়তে ভালোবাসে, বাংলা সাহিত্যের প্রেমিক সে। সে ভালোবাসে বিভূতিভূষণ, ভালোবাসে শিবরাম চক্রবর্তী, ভালোবাসে বাংলা সাহিত্যকে। সেই কাজললতার জীবনে যতীন এসেছিল, আর যতীন বেঘরে মারা পড়ল, কাঁটা পড়ল ট্রেন লাইনে। সে কাজললতা যে পুরো পাড়া

চাপিয়ে বেড়াতো। সে কাজুলতা একদিন মস্ত অফিসার হলো। সে বিয়ে করলো একজন খুড়া ছেলেকে, সত্যচরণকে। কেন বিয়ে করলো কাজুলতা সত্যচরণকে জানা আছে আপনার? আজকে চিরায়ত পর্বে কে কে আমার সঙ্গে রয়েছেন ডায়াল করুন।

আজুল্লাদার গল্পটা পড়ে একটা কথাই বলবো, ওই ঘরে বিভূতিভূষণের বই রাখতে হয় একটা আরণ্যক বা একটা পথের পাঁচালে। মাঝে মাঝে তাকাতে হয় বইগুলোর দিকে, তাকালে একটা আরাম হয়। কেমন সে আরাম সেটা লিখে বা বলে বোঝাবার ক্ষমতা নেই। মনের আরাম, যে বড় হচ্ছে তাকে বাংলা ভাষায় চাঁদের পাহাড় পড়তে দিতে হয়, বলতে হয় মন দিয়ে পড়ো, আমরা সবাই গেছি ওই পাহাড়ে এক সময়, তুমিও যাবে। ঘর ভরা স্বাচ্ছন্দ্যের এক কোনায় লপ টুলিয়া রাখতে হয়, ইন্দির ঠাকুরনকে জায়গা দিতে হয়। যে বড় হচ্ছে তাকে বলতে হয় চিনে না ওদের, যে শিশু মাঠ পায়নি, ঘড়ি পায়নি, আকাশ পায়নি, রেলগাড়ি পায়নি, অভাব পায়নি, চড়ুই ভাতে পায়নি, আম বাগান পায়নি, যে শিশু ফ্ল্যাটের ঘুপচি কোণ থেকে একদিন কর্পোরেট ঘুপচি অফিসে ঢুকে যাবে, তার সামনে আস্ত তাল দিঘির মাঠ এনে রাখতে হয়, নইলে খুব দেরি হয়ে যাবে। দুর্গা মরে গেলে কেবল লেখা থাকে, দুর্গার চাহিল না। এ সহজ আড়ম্বরহীন মৃত্যুর পাশে গোটা বাংলা ভাষা সেই কবে থেকে হতদম হয়ে বসে আছে। ঘরে বিভূতি রাখলে ঘরে রৌদ্র বেশি ঢোকে, আরণ্যকের দুটো পাতা উল্টালে মন ভালো হয়। যারা খুব দ্রুত বড় হচ্ছে তারা জানুক, বিশালাক্ষীর বর সবার জন্য নয়।

0: একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। ভালোবেসে সুখী, এটা আপনি গতদিনও অনুরোধ করেছিলেন। না, আমার যেদিন লাস্ট অনুষ্ঠান ছিল অনেকদিন আগের কথা, আপনি সেদিন এই গানটা অনুরোধ করেছিলেন, আজকের কথা মানে না মানা, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলুন শুনিয়ে দেব আপনাকে। আমরা যদি একটি আনন্দময় মানবিক জীবন কামনা করি, যদি যাই বিকশিত হোক আমাদের অনুভূতির কলিগুলো, তাহলে রবীন্দ্রনাথ পাঠ ছাড়া কোনো উপায় নেই, তা সৃষ্টির অমীয় ধারায় অবগাহন করতেই হবে, করতেই হবে। জীবনের পরতে পরতে রবীন্দ্রনাথ, তাই রবিকিরণ অনুষ্ঠান আমাদের, সেই তার যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন, আমাদের এই আসলে অনুরোধ জানান, আপনার পছন্দের গানটি অবশ্যই আমরা আপনাকে শোনানোর চেষ্টা করব। হ্যালো নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। এ বড় এক ঝামেলা। আপনারা একটা কাজ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি আমাদের অনুরোধ জানাতে পারেন। হ্যালো নমস্কার।
1: হ্যালো, আমি চন্দ্রপুর থেকে রুবি।

0: ভূমি চক্রবর্তী বলছি।
1: হ্যাঁ রুবি দেবী বলুন।
0: হ্যাঁ, তো আমি শুনতে চাই রবীন্দ্র সঙ্গীত, খুলো খুলো দ্বার রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়।
1: ঠিক আছে, ধন্যবাদ, শোনাবো।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো, নমস্কার ম্যাম।
0: হ্যাঁ, নমস্কার, বলুন।
1: আমি উদয়পুর থেকে দীপা দাস বলছি।
0: দীপা দাস,
1: হ্যাঁ
0: বলুন।
1: হ্যাঁ, আমি আমার পুরানো জাহাজ চাই এই গানটা শুনবো।
0: ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি গঞ্জাম থেকে এসান দেবরমা, এসান দেবরমা বলছি।
0: বলুন।
2: আমি একটা গান শুনব।
0: আচ্ছা, বলুন কি গান শুনবেন?
2: ছায়াছবির নাম দিলওয়ালে। দিলওয়ালে,
0: দিলওয়ালে। আপনি আমাদের অনুষ্ঠান শুনুন আগে। এই যে একটা অভ্যেস, অনুষ্ঠান শুনছেন না, মনে হচ্ছে সব অনুষ্ঠানে অনুরোধের আসর। এই যে এক মহাবিপদ। আপনি বলছেন আমাদের চলছে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, আর আপনি বলছেন দিলওয়ালে ছায়াছবির অনুরোধ রাখছেন আমার কাছে গান শোনার। হ্যালো, নমস্কার, কি বলছেন?
3: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার। দয়া করে এফএম সেট থেকে একটু দূরে সরে আপনারা ফোন করুন, কোনো কথাই শুনতে পাচ্ছি না। যিনি ফোন করলেন তার কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যালো, নমস্কার। চলুন, তিনটে অনুরোধ আমাদের হাতে ইতিমধ্যে রয়েছে। মন মানে না মানা, সে যে মানে না মানা, খোলো খোলো দ্বার, আর আমারও পরানো যাহা চায়। এই তিনটে গান আপাতত শুনি, তারপর না হয় আপনাদের অনুরোধ আরও একবার নেবার জন্য আমি আসছি।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার,
0: বলুন।
1: গান শুনাই তো?
0: কি গান শুনবেন বলুন। কি হয়েছে? আচ্ছা, বলুন গানটা, বলুন। আচ্ছা, কুদরত কা কানুন গানের শুনবেন। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান শুনুন, আপনি কুদরত কা কানুন গান পরে শুনবেন, আপনি আমাদের অনুষ্ঠান শুনুন। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার,
0: বলুন, কে বলছেন? আচ্ছা, কি গান শোনাবো আপনাকে বলুন। হ্যালো, হ্যালো,

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার। হ্যালো,
0: হ্যালো,
1: জয়নগর দশমী ঘাট থেকে দেবী সংগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন।
1: মল্লিকা ম্যাডাম, আজকে পেলাম আমাদের জগতে আনন্দ যজ্ঞে সবার আমার নিমন্ত্রণ হয়ে গেলে বাজাবে।
0: আচ্ছা ঠিক আছে, শোনা
1: জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ হয়।
0: নিশ্চয় নিশ্চয়,
1: সময় থাকবেন। হ্যাঁ ম্যাডাম,
0: ভালো থাকবেন।
1: বলে রাস্তা পেলে শরীরটা মানে চাঙ্গা হয়ে ওঠে।
0: আহা, শুনেই তো কি যে ভালো লাগছে।
1: খুব ভালো লাগে আপনাকে, মানে আরাধনা করে যাচ্ছি, পূজা করতে বসি। ঠাকুর আজকে যেন নিন্দিতা ম্যাডাম থাকে দুপুরে।
0: আহা,
1: বুঝিয়েছেন মনে বলি, কেন জানি এত ভালো লাগে আপনাকে।
0: আচ্ছা, খুশি হলাম, আমি ভীষণ খুশি হলাম, এটাই প্রাপ্তি আমাদের আসলে। ভালো থাকবেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শোনেন, আমাদের ভালোবাসেন, এই অকৃত্রিম ভালোবাসা পাবার যোগ্যতা রাখে কি না জানি না, তবে চেষ্টা করি নিজের সর্বশেষটুকু আর উজাড় করে দিতে। সব ভালো লাগা যেটা আমার ভালো লাগে, ভীষণ প্রিয়, সেটা চাই আপনাদের মাঝে মিলিয়ে দিতে। যে কোনো ভালো গল্প পড়লে মনে হয় না এই গল্পটা শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই শোনাবো, কোনো ভালো গান শুনলে মনে হয় না এই গানটা শ্রোতা বন্ধুদের পরের বার গিয়ে নিশ্চয়ই শোনাবো। যেমন খুব নিজের মানুষকে আমরা কোনো কিছু না দিয়ে খাই না, বা কোনো ভালো বা খারাপ সময়ে তাদের পাশে চাই, আপনারাও আমাদের ঠিক তেমনই বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু, আমাদের ভালো লাগাম সব জায়গাতে আপনারা জড়িয়ে রয়েছেন। এই জন্যেই প্রতিদিন এত অনুষ্ঠান আমাদের, আমাদের এত গান, আমাদের এত গল্প, আমাদের এত আড্ডা, আমাদের এত কথা, সব কিছু আপনাদেরকে জুড়ে। চলুন, যে বন্ধু জগতে আনন্দযোগ্য এই গানটি শুনতে চেয়েছেন, তার গানটি তাকে শোনাই। রইল এই গানটি আপনার জন্য শ্রোতা বন্ধু।

যা, পুরোটা গান শোনাতে পারলাম না আপনাদের একটা ছোট্ট গলযোগের কারণে। যাই হোক, পরের অনুরোধ এসছে কোয়েলের তরফ থেকে। কোয়েল শুনতে চেয়েছে জ্যোৎস্নারাতে। কোয়েল, এই গানটি তোমার জন্য রইল শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

বাঙালির সবশেষ আশ্রয় রবীন্দ্রনাথ। একটি পূর্ণাঙ্গ মানুষের বেঁচে থাকা এবং না থাকার সময় সমস্ত অনুভূতি এবং স্মৃতির কথা তিনি ঈশ্বরের চেয়েও আন্তরিক হয়ে বলে গেছেন। বাঙালির গীতা উপনিষদ তার নিজস্ব ভাষায় লেখা নয়, কিন্তু বাঙালির গীতবিতান আছে, একটি মানুষের যা সমস্ত জীবনের আশ্রয়, যেখানে দেবতা, মানুষ আর প্রকৃতি একাকার হয়ে পরস্পরের বন্ধু হয়ে যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি রবি কিরণ অনুষ্ঠানটি নিয়ে। 3:58 শুনবেন সংবাদ শিরোনাম, আর ঠিক খুনির কাঁটা 5টা আপনার পছন্দের গান নিয়ে তৈরি থাকুন, আমি অবশ্যই আসব। এছাড়াও আপনারা অনুরোধ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। চলুন যাচ্ছি এবারে রবীন্দ্রসঙ্গীত শুনছেন আপনারা রবি কিরণ অনুষ্ঠানে। আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে, আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদের যে কোনো রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধটুকু এই আসরে রাখতে পারেন।

শ্রোতা বন্ধুরা, রবিকিরণ অনুষ্ঠান শেষে সময় কিন্তু এখন সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার ইনসেন্টিভ প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে PMVBRY আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 30% হলেন মহিলা। তিনি জানান, যেসব তরুণ তরুণী তাঁদের প্রথম চাকরি পাচ্ছেন তারা 2 কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে এই ইনসেন্টিভ অর্থ পৌঁছে দেওয়া হবে। দেশের বীর যোদ্ধা রানী লক্ষ্মী বাইয়ের আজ আত্মত্যাগ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, 1857 সালে স্বাধীনতা সংগ্রামে রানী লক্ষ্মী বাইয়ের বীরত্বপূর্ণ নেতৃত্বে সমগ্র স্বাধীনতা আন্দোলনকে নতুন শক্তি উদ্দীপনা দেখিয়েছিল। শ্রী শাহ আরও বলেন, লক্ষ্মীবাঈয়ের বীর গাথা দেশের মানুষের কাছে চিরকালে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরে 26,000 কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা নির্মাণ করবে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং গ্রামীণ সংযোগ সংক্রান্ত অন্যান্য উদ্যোগের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য 18,900 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যগুলিকে গ্রামীণ পর্যায়ে পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে এবং রাস্তাগুলির তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ই মার্ক প্ল্যাটফর্মের পূর্ণ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। শুনলেন সংবাদ শিরোনাম।

রয়েছেন। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের প্রচুর বার্তা চলে এসছে তাদের পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার।

সুরের আকাশের আজকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের বন্ধু অনিন্দিতা আমি রয়েছি আপনাদের সঙ্গে। চলুন আপনাদের পছন্দের গান শুনবো। বন্ধুরা তো অপেক্ষা

0: হ্যালো,
1: হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিলনসংঘ থেকে।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ ম্যাম, ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি বলুন।
1: হ্যাঁ ম্যাম, দে দেনা দেন থেকে মেরি পেহলি মোহাব্বতে এই গানটা শুনিয়ে দেন।
0: আচ্ছা, মেরি পেহলি।
1: থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: বাংলা গান হবে না শুধু হিন্দি গান?
0: বাংলা হিন্দি সব কিছু হবে, বাংলা হিন্দি আধুনিক আপনি যা শুনতে চাইবেন সেটাই হবে।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান, কাপড় থেকে বৃষ্টি পড়ে, তুলসী একাশ বলুন।
0: কি আপনি আবার গানটা বলুন, আপনি গানটা বলুন।
1: কাপড় থেকে বৃষ্টি পড়ে, তুলসী একাশ থেকে,
0: আকাশ থেকে বৃষ্টি পড়ে। আচ্ছা আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। হ্যালো নমস্কার।
2: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি আশুতোষ দেবনাথ কৈলাস সরকার বলছি।
0: বলুন।
2: পুরোনো দিনের হিন্দি গান হবে তো?
0: সব হবে, বলুন আপনি।
2: আর গানটা হচ্ছে সঙ্গ তেরে নিকলে তো, কিশোর দা লতাজি গেয়েছেন গানটি, মজরু সুলতান পুরি লিখেছেন আর রাহুল দেববর্মন সুর দিয়ে সাজিয়ে
0: শোনাবো। নিকলে আপনার পছন্দের গান আশুতোষ বাবু, নিশ্চয়ই শোনাবো। হ্যালো নমস্কার। বলুন কে বলছেন? হ্যালো কে বলছেন?
3: প্রদীপ বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রদীপ বাবু বলুন, এবারে পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে, বলুন।
3: ছবি ননিহাল।
0: ননিহাল, আচ্ছা।
3: মেরি আওয়াজ শুনো রফির কণ্ঠে।
0: মেরি আওয়াজ শুনো রফির কণ্ঠে, ঠিক আছে, অবশ্যই, ধন্যবাদ। হ্যালো নমস্কার।
4: হ্যালো
0: হ্যালো
4: নমস্কার দিদি, শুভ বিকাল।
0: শুভ বিকাল,
4: আমি বরকতপুর থেকে স্বর্ণমালা দেবর্মা বলছি।
0: বলুন।
4: আমি এত গান শুনতে চাই, দিল সবই থেকে।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, ভালো থাকবে, ধন্যবাদ। হ্যালো নমস্কার।
5: হ্যালো,
0: বলুন কে বলছেন?
5: নমস্কার ম্যাম, আমি কুয়াই রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলছি।
0: হ্যাঁ বলুন অখিল বাবু।
5: আচ্ছা, গান শুনবো, ছবির নাম হচ্ছে বদনাম।
0: আচ্ছা,
5: আর গানটা হচ্ছে জাল লেগেছে আমার জাল লেগেছে,
0: ঝাল
5: জালে মরে যাই।
0: ঠিক আছে শোনাবো, ভালো থাকবে। হ্যালো নমস্কার। আচ্ছা ঠিক আছে, বলুন। না কোনো অসুবিধা নেই, আমি ঠিক বুঝে নেবো আপনার পছন্দের মনের কথা। না না না না, আপনার মনের কথা আমি ঠিক বুঝতে পারবো, আপনি

0: চিন্তা করবেন না, আমি শোনাবো, অবশ্যই শোনাবো।
1: ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ,
0: ভালো থাকবেন। হ্যালো, নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: হ্যালো, আমি প্রত্যেকের সুজিত দেবনাথ বলছি।
0: হ্যাঁ বলুন সুজিত বাবু, বলুন।
2: আমার একটা গান শুনবো মহারাজা সিনেমা থেকে। গোবিন্দ মহারাজা সিনেমা থেকে।
0: বুঝতে পেরেছি আমি, বলুন আপনি।
2: যাব তুম আজ আতে হো সামনে।
0: যাব তুম আজ আতে হো, নিশ্চয়ই শোনাবো, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার। হ্যালো, আমি দেবীচন গুপ্তা বলছি, জয়নগর দশমঘাট থেকে।
0: হ্যাঁ বলুন।
3: মানে ছবি থেকে দোলে দোল দোলে ঝুলো না।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, শোনাবো।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ, মণি দেবী বলুন।
1: তবু আসনো তলে এই গানটা,
0: তবু আসনো তলে, তাই? ঠিক আছে, নিশ্চয়ই শোনাব, ভালো থাকবেন।
1: থ্যাংক ইউ।
0: ধন্যবাদ। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি।
0: হ্যাঁ, নমস্কার, বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গান বলছি।
0: বলুন বিশ্বনাথ বাবু।
2: আমি শুনতে চাই যে দিদি কাজে ব্যস্তের জন্য অনেকদিন অংশগ্রহণ করতে পারিনি অনুষ্ঠানে।
0: আচ্ছা,
2: একটু সময় পেলাম, করলাম।
0: বলুন।
2: আমি শুনতে চাইছি স্বর্গ সে সুন্দর ছবি থেকে আপকে বরস বর্ষ কি বাত।
0: হ্যাঁ, সুন্দর গান।
2: যদিও এখন বর্ষা বাদ বর্ষা মিলে না, গানটা শুনলে ভালো লাগে।
0: কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর
2: বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে করে আছে বৃষ্টি হবো হবো।
0: আচ্ছা, হবো হবো, নিশ্চয়ই হবে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। চলুন, এবারে আমি বলি, আমি একই সঙ্গে অনেকগুলো বন্ধুর রিকোয়েস্ট অনুরোধ অলরেডি হাতে নিয়ে নিয়েছি। সেটার একটাই কারণ, আমাদের ফোন লাইনে একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক গোলযোগ হচ্ছে। পরবর্তী সময়ে যে বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন, তারা যদি কোনো কারণে ফোন লাইনে কথা বলতে না পারেন, সেই জন্য সবার অনুরোধ আমি নিয়ে রাখলাম। আর হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা রয়েছেন, পরপর সকলের পছন্দের গানে চলে যাচ্ছি।

চলুন প্রথম যে বন্ধু ফোন করেছেন, প্রথম পাঁচজন যারা ফোন লাইনে আমাদের অনুরোধ জানিয়েছেন তাদের গানগুলো প্রথমে শুনব, তারপর যাব হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন তাদের অনুরোধ পাঠিয়ে গান শোনার, তারপর আরও একবার ফোনে যে বন্ধুরা ফোন করেছেন তাদের গানে যাচ্ছি। সুমন, যার পছন্দের গান ছিল দে ধানানান ছায়াছবি থেকে এই গানটি, চলুন শুনি।

এই গানটির পরে যে বন্ধু ফোন করেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশ থেকে বৃষ্টি, এই ধরনের কোনো লিরিক্স দিয়ে আমি কোনো গান খুঁজে পাইনি। যে গানটা খুঁজে পেয়েছি হেমন্ত মুখার্জির, আপনাকে শোনাচ্ছি।

পটের গানটি আপনাদের শোনাব দিল ছায়াছবি থেকে। এরপরই যারা হোয়াটসঅ্যাপে অনুরোধ পাঠিয়ে রেখেছেন তাদের অনুরোধের গানে যাচ্ছি।

এবারে যাব পটির গানটিতে। পটির গানটি শোনার অনুরোধ জানিয়েছেন তুফান ছায়াছবি থেকে লালুন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে।

চলুন যাচ্ছি পাঁদের গানে। পাঁদের গানটি বাদল ঘটিয়াল পশ্চিমবঙ্গ থেকে শুনতে চেয়েছেন জানতে রে নাম ছায়াছবি থেকে।

শুনছিলাম এই গানটি জানতে নাম ছায়াছবি থেকে। পরের গানটি শুনব প্রেম পূজারী ছায়াছবি থেকে, কণিকা দেবীর পছন্দের গান।

চলুন এবারে পরের গানটি শুনি, বিধানবাবু টাকার জলা থেকে, মে তো সে তেরে আঙ্গন কি।

আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। ঘড়ির কাটে 4:54 হয়ে 48 সেকেন্ড। আমার হাতে আরও অনেকগুলো গানের অনুরোধ পড়ে আছে, কিন্তু আমি দুঃখিত, গানগুলো আপনাদের শোনাতে পারলাম না। এবারের গানটির অনুরোধ এসেছিল, আমি চেষ্টা করেছি যে বন্ধুরা ফোন লাইনে আমাদের অনুরোধ জানিয়েছেন সেদিক থেকে 5টা গান, আর যারা হোয়াটসঅ্যাপে অনুরোধ জানিয়েছেন তাদের থেকে 5টা গান। তো হোয়াটসঅ্যাপে তাদের 5টা হয়ে গেছে, ফোনেও হয়ে গেছে। পরে যে বন্ধুরা ফোন করেছেন, যেমন অখিলবাবু, বদনাম ছবি থেকে ঝাল লেগেছে ছায়াছবিটার অনুরোধ জানিয়েছেন, ঝাল লেগেছে এই গানটা শোনার অনুরোধ জানিয়েছেন। চলুন অখিলবাবু, আপনার গানটা আপনাকে শোনানোর পর মনে হচ্ছে না আর সময় পাবো।

সুরের আকাশে সাত সুরের ভেসে চলা এখানেই থামাতে হচ্ছে। না, আপনাদের অনুরোধ আর নিতে পারছি না, আরও অনেকগুলো অনুরোধ অলরেডি পেন্ডিং আছে যেগুলো শোনাতেই পারিনি, ক্ষমা প্রার্থী। সেজন্য আমাদের পরের পর্ব রিদমাঝারে সেই মাটির গান নিয়ে হাজির হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকো।

আমি বরাবরই লালন গীতির ভক্ত ছিলাম। কোথাও এই গান শুনলেই উতলা হয়ে উঠতাম, হাটে বাজারে যেখানেই শুনতাম দাঁড়িয়ে যেতাম, মনে মনে প্রায় গাইতাম খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কিন্তু তখনও জানতাম না এই লালন গীতি স্রষ্টাকে। ধীরে ধীরে বিভিন্ন বই পড়ে জানতে পারি উনি এক আধ্যাত্মিক সাধক, একাধারে ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক, এবং অসংখ্য গানের গীতিকার, সুরকার এবং গায়ক। আজ লালন সাঁইজিকে নিয়ে সেজে উঠবে আমাদের রীত মাঝারের আসর।

আমি রয়েছি রিদমা ঝাটের আসরে। আজ রিদমা ঝাটের আসর সেজে উঠেছে ফকির লালন সাঁইজির হাত ধরে তার গানে। আসরে ফকির লালন সাঁইয়ের হাত ধরেই তো বাউলের বিশ্বায়ন। নদিয়ার গোড় ভাঙার ফকির সম্প্রদায় এখনও প্রকৃত লালন অনুসারী গায়ক গোষ্ঠী। যদি মনে হয় সাঁইজিকে নিয়ে কিছু বলবেন, এমন কিছু যেটা আমাদের সকলে জানলে খুব ভালো লাগবে, তাহলে ডায়াল করতে পারেন। আমাদের ফোন নম্বর জানা আছে নিশ্চয়ই।

তিনি সম্রাট, ফকির সম্রাট। জীবদ্দশায় তাকে ঘিরে বিতর্ক ছিল, টানা হ্যাচড়া ছিল দুই ধর্মের সর্দারদের মধ্যে। তিনি কোনো দিকে ঝুঁকে না ঝুঁকে মানব ধর্মের গান গিয়েছেন। তার মৃত্যুর পরেও তাকে নিয়ে টানাটানি চলেছে। বিতর্ক তাকে ছেড়ে যায়নি কোনো দিন, কিন্তু যাকে নিয়ে এত বিতর্ক, যাকে নিয়ে ধর্মের মধ্যে এত কিছু, পৃথিবীর মনে হয় অর্ধেক ডজন সমস্যা যদি ধর্ম না থাকতো তাহলে চলেই যেত। যিনি মানব ধর্মের গান বেঁধেছিলেন সেই সাইজি

0: আজকে রিত মাঝেটের আসর সেতে উঠেছে লালন সাঁইচির গানে, আর আমি আপনাদের শ্রবণ সঙ্গী, আপনাদের বন্ধু আনন্দিতা রয়েছি আপনাদের সঙ্গে। ঘুরির কাঁটায় ছটা বেজে 2 মিনিট হয়ে 30 সেকেন্ড।
1: কথাটি

একটি অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আজ 18 জুন 2026 বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলা FM জয়ন্ত 101.6 MHz শুনুন আজ রাতে। আর আজকের বিষয় শৈশবের চুরি। শৈশবের সেই দিনগুলোর কথা মনে আছে নিশ্চয়ই। মায়ের লুকিয়ে রাখা বিস্কুটের কৌটো, রান্নাঘরে গোপন জায়গায় রাখা দুধের জার, বাবার পকেটে রাখা কিছু খুচরো টাকা, বন্ধুর টিফিনে সুস্বাদু খাবার, কিংবা পাড়ার গাছের আম জাম বা লিচু। এমন কোনো চুরি কি আপনার জীবনেও ছিল যার কথা মনে পড়লে আজও অজান্তেই হাসি চলে আসে? হয়তো ধরা পড়ে গিয়েছিলেন, হয়তো বকুনিও খেয়েছিলেন, কিংবা হয়তো সেই ঘটনাটাই এখনও পরিবার কিংবা বন্ধুদের আড্ডায় ফিরে ফিরে আসে। শৈশবের সেই নির্দোষ দুষ্টুমি, সাহসী অভিযান এবং মজার স্মৃতিগুলো নিয়েই আমাদের এবারের আড্ডা। বড় হওয়ার পথে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু কোথাও না কোথাও ফেলে এসেছি সেই দুরন্ত ছেলেবেলা। আজকের অনুষ্ঠানে সেই স্মৃতির বাক্স খুলে বসবো, আমরা শুনব আপনাদের জীবনের সবচেয়ে মজার, সবচেয়ে অবিশ্বাস্য, সবচেয়ে স্মরণীয় চুরির গল্প। তাহলে আর অপেক্ষা কেন, ফোন করবেন 03-1-232-6253 নম্বরে। আর আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় আর্জে দেবাশিস। আজ 18 জুন।

আরও একবার বলছি, বৃহস্পতিবার ঠিক রাত 9:30টায় আজ রাতে আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ টিউন করুন। শৈশবের ছুরি ছুরি নয়, বরং হাসি আর স্মৃতিতে ভরা সেই দুরন্ত দিনগুলোর গল্প।

তুমি যে হাঁ করে গেলে কেহ জানে না, বাড়ি বাড়ি আর আসা হবে না। আজ আমরা রয়েছি লালন গীতিলে, লালন সাইজির সেই সকল গান নিয়ে, সেই মরমী সাধকের গান নিয়ে হৃদমাঝারে অনুষ্ঠানে। ঘড়ির কানটায় 6:19 হয়ে 32 সেকেন্ড। এতক্ষণ আমি তো ছিলাম আপনাদের বন্ধু অনিন্দিতা, আপনাদের সঙ্গে আর আপনাদের রাতের সফরসঙ্গী দেবাশিসটা ইতিমধ্যেই কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে গেছেন। উনার সাথে থাকবেন রাত 11টা পর্যন্ত। আর যে ঘোষণাটা দিলাম, ওই যে শৈশবের চুরি, ছোটবেলায় কিছু চুরি করেছিলেন এমন কোনো গল্প যেটা আজও মনে পড়লে হাসি পায়, অথবা পারিবারিক কোনো গেট টুগেদারে আপনার সেই গল্পটা সবার জন্য ভীষণ মজার একটা গল্প, এমন ধরনের যদি কোনো গল্প থেকে থাকে, শৈশবের চুরি হচ্ছে আজ রাতের আমাদের আলোচ্য বিষয়। তো ভেবে নিন কি বলবেন, সেই টুকু সময় রেখে আমি তো আমাকে চলে যেতে হবে, আর রেখে যাচ্ছি আপনাদের জন্য দুটো লালন গীতি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী FM মধুরান্ত 101.6 MHz প্রচার তরঙ্গে। সবাইকে নমস্কার।

0: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে। আরে বাস,
1: অন্যভাবে
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এতক্ষণ আপনারা ছিলেন অনিন্দিতার সাথে, এবার আমি দেবাশিস আপনাদের সাথে থাকব রাত 11টা পর্যন্ত। আমাদের এখনকার অনুষ্ঠান ইচ্ছে ঘুরি। আজ আমরা মেঘ পিয়নের ঠিকানায় চলে যাব, দার্জিলিং। দার্জিলিং মানেই হিমালয়ের মনমাতানো রূপ, রহস্যের মাঝে পাইনের সবুজ আহ্বান, যেখানে নিজের মনটাকে ডানা মেলে ভাসিয়ে দেওয়া যায় নির্ভাবনায়। উপরি পাওনা হিসেবে রক্তিম রোডোড্রেনড্রন, দুধসাদা ম্যাগনোলিয়া, পান্না সবুজে চা বাগিচা এবং আকাশ নীলে মেঘের কোলে নিজেকে নতুন করে আবিষ্কারের আকাঙ্ক্ষা। আর কুইন অফ হিলস দার্জিলিংয়ে পা রাখলেই মন অস্থির হয়ে ওঠে। কোথায় যাওয়ার জন্য বলুন তো?

আমরা সবাই মিলে সূর্য দেখব বলে চললাম টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজা। সোনার থালায় ভরে আবির গুলাল নিয়ে ফাগুয়ার ভাগ খেলা খেলতে খেলতে নাকি সূর্য আসে, তাই দেখব বলে সকাল হওয়ার আগে আমরা কজন মিলে চললাম।

হ্যাঁ, কুইন অফ হিলস দার্জিলিংয়ে পা রাখলেই মন অস্থির হয়ে ওঠে। টাইগার হিল থেকে মনোমুগ্ধকর স্লিপিং বুদ্ধর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত রূপ দেখাই তো এই সফরের মূল আকর্ষণ। আকাশে কোনো মেঘ না থাকলে পাহাড়ে রঙের খেলায় মন মাতিয়ে দেয়। মনে হয় বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার সিঁথি যেন এক মুঠো আবিরে রাঙিয়ে দিয়েছেন সূর্যদেব। সূর্যোদয়ের সময় সূর্যের প্রথম রশ্মি যখন কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়ে যায়, সেই অপার্থিব দৃশ্য দুচোখ ভরে দেখার অভিজ্ঞতা ভোলা যায় না। তাই ভোর হওয়ার আগেই টাইগার হিলে পর্যটকদের ঢল নামে। সূর্য ওঠার প্রথম মুহূর্ত থেকে ধীরে ধীরে রং বদলাতে থাকে কাঞ্চনজঙ্ঘার, কিছুক্ষণের মধ্যেই সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে চারপাশ।

বাতাসিয়া লুপ এবং ওয়ার মেমোরিয়ালে যেতে গেলে 180 ডিগ্রি সর্পিল রেলপথ ধরে টয় ট্রেনে বাতাসিয়া লুপ ঘুরে দেখার আনন্দ জীবনে ভোলা যায় না। জয়রাইডে 10 মিনিটের জন্য ট্রেন থামে এখানে, তবে ট্রেনে না চড়লেও বাতাসিয়া লুপে আলাদাভাবে আসাই যায়। এখানে রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল, যেটি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের সম্মানে তৈরি করা হয়েছে। এই স্মৃতিসৌধের পেছন থেকে উঁকি মারে অনন্য সুন্দর কাঞ্চনজঙ্ঘা। তারপর অবশ্যই আপনাকে আসতে হবে ম্যালে। সকাল থেকে রাত পর্যন্ত দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এই ম্যাল জমজমাট থাকে। কিছুটা সময় ম্যাল পয়েন্টে কাটিয়ে দারুণ সব ক্যাফে এবং রেস্তোরাঁয় গরম কফি, মোমো আর কেকের স্বাদ নিতে পারেন। সন্ধেবেলায় স্ট্রিট ফুডের পসরা কিন্তু দেখার মতো। দার্জিলিং চিড়িয়াখানায় অবশ্যই যাবেন। 67.5 একর জুড়ে গড়ে ওঠা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক খুবই জনপ্রিয়। এখানে রেড পান্ডা, স্নো লেপার্ড, হিমালয়ান নেকড়ে, ক্লাউড লেপার্ড, কালো ভালুকের মতো বিরল প্রজাতির প্রাণীর পাশাপাশি বেশ কিছু সরীসৃপ এবং পাখিও দেখা যায়। এখানে একটি ওয়াইল্ড লাইফ মিউজিয়ামও রয়েছে। ভেতরেই আছে হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এবং মিউজিয়াম, এছাড়া আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম।

সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম মনাস্ট্রির প্রধান আকর্ষণ 15 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি। শান্তির প্রতীক হিসেবে 4টি বৌদ্ধ মূর্তির পিস প্যাগোডা মন ভালো করে দেয়। এছাড়াও জাপানিজ বৌদ্ধ মন্দিরে জাপানি স্টাইলে নির্মিত একাধিক মন্দির এবং প্যাগোডা রয়েছে। 5,500 ফুট ওপর থেকে 16 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে চড়ে চা বাগানের

মন্ত্রীর। প্রধান আকর্ষণ 15 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি। শান্তির প্রতীক হিসেবে 4টি বৌদ্ধ মূর্তির পিস প্যাগোডা মন ভালো করে দেয়। এছাড়াও জাপানিজ বৌদ্ধ মন্দিরে জাপানি স্টাইলে নির্মিত একাধিক মন্দির এবং প্যাগোডা রয়েছে। 5,500 ফুট ওপর থেকে 16 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে চড়ে চা বাগানের দৃশ্য দেখার আনন্দ সহজে ভোলার নয়। এছাড়াও প্যারাগ্লাইডিং করার চমকপ্রদ ব্যবস্থাও রয়েছে। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ঘুম স্টেশনের পূর্ব দিকে সবুজে ঢাকা রক গার্ডেনে রকমারি ফুলের পসরা মন ভরিয়ে দেয়। সেই সঙ্গে দেখবেন অবশ্যই বিভিন্ন উচ্চতার পাহাড়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গল্প করে চলেছে রূপসী এক ঝর্ণা। দার্জিলিং শহরের হ্যাপি ভ্যালি টি এস্টেট, এই দ্বিতীয় প্রাচীনতম চা বাগানটি 1854 সালে 440 একর জায়গা গড়ে উঠেছিল। 2008 সালে জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। গাইড সহ এখানে ঘুরতে এবং সুস্বাদু চা কিনতেও পারেন। এখান থেকে পুরো শৈল শহরের প্যানারোমিক ভিউ উপভোগ করা যায়। এছাড়াও প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগের স্মৃতিস্তম্ভ, 800 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং গোর্খা স্টেডিয়াম, দার্জিলিং মিউজিয়াম, আভা আর্ট গ্যালারি, টিবেটান সেলফ হেল্প সেন্টার, শতাব্দী প্রাচীন ধীরধাম টেম্পল, গঙ্গামায়া পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এবং নাইটিঙ্গেল পার্কের মতো জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। কাছাকাছি আরও জায়গা রয়েছে, কোথায় কোথায় যাবেন জানাচ্ছি আপনাদের।

একশো এক দশমিক ছয় মেগা হার্জ আকাশবাণী এফ এম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, ইচ্ছে করি অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সাথে দেবাশিস। যেটা বলছিলাম, আপনারা দার্জিলিং যখন যাবেন তখন কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে দার্জিলিংয়ের কাছাকাছি, মূল দার্জিলিং থেকে, দার্জিলিং থেকে ঘুম জোড়া বাংলো হয়ে তিস্তার পথ ধরে ছ মাইলের মতো আপনাকে এগোতে হবে। সেখান থেকে ১৭ কিলোমিটার নিচে পাঁক খেতে খেতে সবুজ বনানী এবং কয়েকটা শুকনো ঝর্নার চিহ্নকে সাক্ষী রেখে এগিয়ে যেতে পারেন মংপুর দিকে। সিংকোনা বাগান যেন মংপুকে ঘিরে রেখেছে তার মোটা খয়েরি সবুজ রং বেরঙের পাতায়। একই সঙ্গে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এই গাছের ছাল এবং পাতা শুকনো হচ্ছে, কারণ সিংকোনা থেকে কুইনাইন ওষুধ তৈরি হয়। এই কাজের সঙ্গে কিন্তু অনেকেই জড়িয়ে, এছাড়া প্রচুর কমলা লেবু এবং স্কোয়াশ পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনের খুব কাছাকাছি থেকেছে পাহাড়ের রানী দার্জিলিং, গাছপালায় ভরা নির্জন স্নিগ্ধ পাহাড়ি পরিবেশ বললেই কবির মন ছুটে যেত মংপুর ঠিকানায়। এখানে এসে বিশ্বকবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র ভবনে আপনাকে আসতেই হবে। সেখানে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা, শোয়ার ঘর, ছাদের মাঝখানে ভেন্টিলেটর যেখানে কাঁচ দিয়ে আলো ঢোকানোর ব্যবস্থা। এখানে বসেই তিনি কিন্তু অনেক কিছু লিখেছেন, তার কিছু পাণ্ডুলিপির নমুনা, পেপার কাটিং, লেখার চেয়ার টেবিল, রং তুলি এখনও রয়েছে। যে পালকিতে তিনি স্টেশন থেকে আসতেন সেটিও রয়েছে। কবির স্মৃতি এবং নির্জন প্রকৃতির মায়া, এই দুইয়ের মিলনে মংপু শহর আপনার সুখানুভূতি হয়ে থেকে যাবেই যাবে।

0: gitu.
1: আরেকটি জায়গা আপনারা দেখতে পারবেন দার্জিলিং যদি যান, নাগরি ফার্ম। বিশ্বে চায়ের বাজারে দার্জিলিং যে শ্রেষ্ঠ সে কথা বলার অপেক্ষা রাখে না, তবে চায়ের বাগান বললে দার্জিলিং থেকে 50 কিলোমিটার দূরের নাগরি ফার্মের কথা কিন্তু বলতেই হবে। যেদিকে তাকাবেন শুধুই সবুজ পাহাড়, কোথাও যেন কিচ্ছু নেই। সামনে গেলেই দেখতে পাবেন পাহাড়কে কীভাবে আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে চা গাছগুলো। এর মাঝে সময় কাটাতে চাইলে নাগরি ফার্ম ঘুরে যেতেই পারেন, আর তার সঙ্গে উপরি পাওনা সাদা সাদা চা গাছের ফুল। প্রকৃতির অবাধ নির্জনতায় নিজেকে হারিয়ে ফেলার যে অদৃশ্য হাতছানি, তার জন্যই বোধহয় পাহাড় এত আপন করে নেয় আমাদের বারবার। তাই উইকেন্ড হোক বা গরমের ছুটি, শরীর আর মনকে চনমনে করে তুলতে আপনার সফর মেতে উঠুক দেখা অদেখা দার্জিলিংয়ের হাত ধরে। এবং দার্জিলিংয়ের আরও বেশ কিছু জায়গা কিন্তু রয়েছে, সেগুলো তো আসছি আমি একে একে। যেমন ধরুন একটার কথা বলতে পারি আমি, প্রকৃতি দেবীর অফুরন্ত দাক্ষিণ্যের পাশাপাশি দার্জিলিং তার হেরিটেজ স্থাপত্যের গরিমাতেও কিন্তু অদ্বিতীয়। ভিক্টোরিয়ান গথিক থেকে তিব্বতী শৈলী, পাথর এবং কাঠের প্রতিটি খাঁজ ইতিহাস মুখর। এরা গোধূলির আলো মাখলে মনে হয় হিমালয় নন্দিনী গয়না পড়েছেন। মেলের উপরের দিকে 1843 সালে তৈরি সেন্ট অ্যান্ড্রু চার্চ যেন নব্য গথিক স্থাপত্যের মৌন প্রার্থনা। পাথুরে দেওয়াল, আকাশ ছোঁয়া ক্লক টাওয়ার, ত্রিভুজাকৃতি উঁচু ছাদ আর তীক্ষ্ণ খিলানের ভাঁজে মিশে আছে রাজকীয় গাম্ভীর্য। যখন রঙিন কাঁচ চুইয়ে সূর্যের আলো অন্দরমহলের মেঝেতে আলপনা আঁকে, তখন মনে হয় মহাকাল নিজেই যেন ইতিহাসের ক্যানভাসে রং ছিটিয়ে দিচ্ছেন। প্রশস্ত কাঠের বেঞ্চ আর উঁচু সিলিংয়ের নিস্তব্ধতায় বয়ে আনে প্রশান্তি। শ্বেত পাথর এবং পিতলের স্মৃতিফলকগুলো দার্জিলিংয়ের তথাকথিত আবিষ্কর্তা জর্জ ডব্লিউ আইলমা লয়েড, লেডি কেনিং, তাদের প্রাচীন বাসিন্দার, এদের মতো প্রাচীন বাসিন্দার স্মৃতিগুলোকে সজীব রাখে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আজ দার্জিলিং সফর করছি। আজ 18 জুন 2026 বৃহস্পতিবার, আজ রাত 9:30 আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জে শুনুন লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকে আমাদের আলোচনার বিষয় বা আড্ডার বিষয় শৈশবের চুরি। কি ভাবছেন এটা আবার কি ধরনের টপিক, শৈশবের চুরি? হ্যাঁ, শৈশবের সেই দিনগুলোর কথা মনে আছে? ওই যে মায়ের লুকিয়ে রাখা খাটের তলায় বিস্কুটের কৌটো, বাবার পকেটে রাখা কিছু খুচরো পয়সা, বন্ধুর টিফিনের সুস্বাদু খাবার, রান্নাঘরে মা দুধের ডিবিটা লুকিয়ে রাখত, তাই না? কিংবা ধরুন ওই পাড়ার গাছের আম জাম লিচু। এমন কোনো চুরি কি আপনার জীবনেও ছিল যার কথা মনে পড়লে আজও অজান্তে হাসি চলে আসে? হয়তো ধরা পড়ে গেছিলেন, হয়তো বকুনি খেয়েছিলেন, কিংবা হয়তো সেই ঘটনাটাই এখনও পরিবার কিংবা বন্ধুদের আড্ডায় ফিরে ফিরে আসে। শৈশবের সেই নির্দোষ

দুষ্টুমি, সাহসী অভিযান এবং মজার স্মৃতিগুলো নিয়েই আমাদের আজকের আড্ডা। আসলে বড় হওয়ার পথে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু কোথাও না কোথাও ফেলে এসেছি সেই দুরন্ত ছেলেবেলা। আজকের অনুষ্ঠানে সেই স্মৃতির বাক্স খুলে বসবো আমরা, শুনব আপনাদের জীবনের সবচেয়ে মজার, সবচেয়ে অবিশ্বাস্য, সবচেয়ে স্মরণীয় চুরির গল্প। ভেবে রাখুন, প্রয়োজনে লিখে রাখুন কি বলবেন আর ফোন করবেন। নাম্বার তো জানেনই, তবু বলে দিচ্ছি 03-81-232-6253। ফোন নাম্বার আবার বলছি 03-81-232-6253। আর আমি থাকব আপনাদের দেবাশিস। রাত 11টা পর্যন্ত আমাদের ফোন লাইন খোলা থাকবে। আজ 18 জুন 2026 বৃহস্পতিবার রাত 9:30, আজ রাতে অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জে আপনাদের সাথে সরাসরি কথা হবে। আসলে শৈশবের চুরি চুরি নয়, বরং হাসি আর স্মৃতিতে ভরা সেই দুরন্ত দিনগুলোর গল্প কিন্তু আজ হবে। তাহলে সেই কথাই রইল, আপনাদের সাথে সরাসরি আমি থাকব। ফোন করবেন 03-81-232-6253 ফোন নম্বরে। শৈশবের চুরি, আপনার মনে আছে সেই চুরির গল্প? ধরা পড়েছিলেন কি, বকুনি খেয়েছিলেন কি, বা বন্ধুরা সবাই মিলে সেই চুরির যে ফল, সেই চুরির যে ফসল সবাই মিলে উপভোগ করতে পেরেছিলেন কি, না একা একাই খেয়ে নিয়েছেন? যাই হোক, এবার আবার ইচ্ছে ঘুরিতে ফিরে আসি। কাঠের প্রাচীন কাব্য, 1868 সালে চকবাজারের বুকে জেগে ওঠা প্ল্যান্টার্স ক্লাব ছিল ব্রিটিশ টি প্ল্যান্টারদের এক অভিজাত মিলন কেন্দ্র। এর পরতে পরতে ভিক্টোরিয়ান শৈলী আর স্থানীয় পাহাড়িয়া ঘরানার এক অনবদ্য যুগলবন্দী। কাঠের প্যানেলিংয়ে মোড়া অন্দরমহল চমকে দেয়। রয়েছে পালিশ করা কাঠের মেঝে এবং ভারী ভিক্টোরিয়ান আসবাবপত্র। টালির তৈরি ত্রিভুজাকৃতি ঢালু ছাদগুলো তুষার আর বৃষ্টির হাত থেকে ভবনটিকে আগলে রাখে। প্রশস্ত বারান্দা, প্রতিটি প্রধান কক্ষে পাথুরে চিমনি এবং মার্বেলের ফায়ারপ্লেস যোগ করে নান্দনিকতা। ট্রফি এবং বিলিয়ার্ড রুমের নকশা 19 শতকের ব্রিটিশ ক্লাব কালচারের আদলে তৈরি।

মেল্লাগোয়া অবজারভেটরি হিলের উইনমেয়ার হোটেল আধুনিকতার চাকচিক্যকে ফুৎকারে উড়িয়ে আজও শতাব্দী প্রাচীন ব্রিটিশ আভিজাত্যের রূপ ধরে রেখেছে। 1841 সালে নির্মিত অ্যাডা ভিলা নামের মূল ভবনটি 1939 সালে হোটেল হিসেবে আত্মপ্রকাশ করে। টুডর আর ভিক্টোরিয়ান শৈলীর এক অসামান্য শখে এখানে পাথর আর পাইন কাঠ মিলেমিশে একাকার। মুগ্ধ করে টালির তৈরি ত্রিভুজাকৃতি ঢালু ছাদ, পাথুরি চিমনি, ফায়ারপ্লেস, কাঠের সিঁড়ি, মেঝে এবং আসবাবপত্র। বার্চিলের গভর্নর হাউসের বর্তমান নাম লোকভবন। কোচবিহারের মহারাজা তৈরির মূল ভবনটি 1877 সালে ব্রিটিশ ছোট লাটদের গ্রীষ্মকালীন বিলাস ভবনে পরিণত হয়। 1934 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও 1936 সালে ফেরো কংক্রিটের মজবুত বুননে নতুন প্রাণ পায়। এর নকশায় বর্ধমানের মহারাজার একটি অব্যবহৃত ব্লুপ্রিন্টের প্রভাব রয়েছে। পাথর, সেগুন ও পাইন কাঠে নির্মিত এডওয়ার্ডিয়ান শৈলীর ভবনটির তিনটি প্রধান বৈশিষ্ট্য নীল স্লেট পাথরের বিশাল গম্বুজ, দেওয়ালে খোদাই করা গাছের নাম সহ কাঠের প্যানেলিংয়ের এবং অসাধারণ ঘড়ি ব্যবস্থা। এখানে লেস্টারের তৈরি একটি মাস্টার ক্লক থেকে বাড়ির সবকটি ঘড়ি একই সঙ্গে নিয়ন্ত্রিত হয়। মার্বেলের ফায়ারপ্লেস থেকে চুইয়ে পড়ে এক প্রাচীন উষ্ণতা। 1850 সালে তৈরি ঘুম টাউনের ইগাচোলিং মনাস্ট্রি এখানকার প্রাচীনতম বৌদ্ধ মঠ। স্থাপত্য রীতিতে তিব্বতি ঐতিহ্যের গভীর ছাপ স্পষ্ট। এর স্থাপত্যে উজ্জ্বল রঙের ব্যবহার এবং কাঠের সূক্ষ্ম কাজ চোখ টানে। স্থাপত্যের কেন্দ্রবিন্দু 15 ফুট উঁচু মৈত্রেয় বৌদ্ধমূর্তির শান্ত চাউনি। মূল্যবান পাথর এবং পবিত্র সামগ্রী মিশ্রিত মাটি দিয়ে তৈরি বুদ্ধ মূর্তিটি তিব্বতী শিল্পকলার অপূর্ব নিদর্শন। এছাড়াও রয়েছে 11 মাথা এবং হাজার হাত চোখ বিশিষ্ট চেন্দ্রজিক অবলোকতেশ্বরের মূর্তি। দেওয়ালে বৌদ্ধ ধর্ম সংক্রান্ত একাধিক রঙিন ফ্রেক্সো আপনাকে বিস্মিত করবেই।

ইগাচলিং থেকে 1.5 কিলোমিটার দূরে 1875 সালের সামতেং চলিং মনাস্ট্রি তিব্বতী এবং বৌদ্ধ ও স্থানীয় পাহাড়ি ঐতিহ্যের চমৎকার মেলবন্ধন। উজ্জ্বল রং এবং জটিল কারুকাজে সজ্জিত মঠটির গর্ভগৃহে নয়নাভিরাম বৌদ্ধমূর্তি এবং দেওয়ালে বৌদ্ধ ধর্মের কাহিনী চিত্র সমন্বিত থাংকা পেন্টিংও মুরাল রয়েছে। প্যাগোডা সদৃশ ঢালু ছাদ এবং কাঠের সূক্ষ্ম খোদাই করা জানালা ফ্রেমগুলো হিমালয় অঞ্চলের স্থাপত্যের মহিমাকে আরও বেশি তুলে ধরে পর্যটকদের সামনে। শৈল্পিক অমরাবতী নিয়ে যদি বলি, 1860-এর দশকে বর্তমান অবস্থানে নির্মিত ভুটিয়া বস্তি মনাস্ট্রির 1934 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও সিকিমের চগিয়ালের সাহায্যে তা পুনর্নির্মিত হয়। তিব্বতী এবং সিকিমি স্থাপত্যের এক অপূর্ব সঙ্গম এই প্যাগোডা শৈলীর মঠ। এর স্তরীভূত ঢালু ছাদ এবং সোনালি গিল্টি করা কাজ এক কথায় অসাধারণ। অন্দরমহলে বুদ্ধের জীবন গাথার রঙিন ফ্রেস্কো, উজ্জ্বল বর্ণের খেলা এবং কাঠ খোদাই করা প্রবেশদ্বার এবং জানালা তিব্বতী বৌদ্ধ শিল্পের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। শহরের কেন্দ্রস্থলে 1917 সালে নির্মিত টাউন হল ভিক্টোরিয়ান গথিক স্থাপত্য শৈলীর অনবদ্য নিদর্শন। মূল কাঠামো তৈরিতে স্থানীয় পাথর এবং চুন সুরকি ব্যবহৃত হয়েছে। এর ম্যাক ছোঁয়া ক্লক টাওয়ার, সুশৃঙ্খল পাথুরে শরীর, ত্রিভুজাকৃতি ঢালু ছাদ এবং পাথুরে চিমনি এক ধ্রুপদী ব্রিটিশ রূপ যোগ করেছে। লম্বা এবং খিলানযুক্ত জানলার ব্যবহার এবং অভ্যন্তরের বিশাল অডিটোরিয়ামের সিলিং ও মেঝেতে কাঠের সূক্ষ্ম কাজ তৈরি করে এক আভিজাত্যময় আবহ। ইতিহাসের ডাকঘর, মেলের আঁচল ঘেঁষে দাঁড়িয়ে থাকা 1921 সালের জেনারেল পোস্ট অফিস ভবনে ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান স্থাপত্যের অনন্য মিশ্রণ দেখা যায়। প্রধান বৈশিষ্ট্য ধূসর পাথরের দেওয়াল, ত্রিভুজাকৃতি ঢালু লাল ছাদ এবং একাধিক চিমনি। জানলা এবং দরজার ফ্রেমে কাঠের নিপুণ কারুকাজ এবং সৌন্দর্য বাড়িয়েছে জানলার খিলানে খোদাই করা মার্জিত নকশা। এবং এই ডাকঘর কিন্তু একটি পর্যটকদের জন্য

একটা আকর্ষণীয় স্থান, কেননা ডাকঘর একটি দেখা করার, অর্থাৎ আপনার যদি কাউকে বলেন যে আপনি ডাকঘরের সামনে আছি তুমি চলে এসো, যে কেউই চলে আসবে। ডাকঘর মেলের থেকে খানিকটা দূরে, অর্থাৎ আপনি পায়ে হাঁটা দূরত্বে ডাকঘর হয়ে আপনি মেলে চলে আসতে পারেন।

প্রিয় শ্রোতা, আমাদের আজকের এই ইচ্ছেগুড়ি অনুষ্ঠান এখানে শেষ করব। তবে আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল তো শুরু হয়েছে, আর স্পোর্টস আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, এবং 8:05 থেকে 8:45 পর্যন্ত আমরা খেলতে খেলতে অনুষ্ঠানে কিন্তু বিশ্বকাপ নিয়ে আলোচনা করব।

শুনবেন অনুষ্ঠান, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ শুনবো।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলন ভিভাটেক 2026 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট আর্থিক অন্তর্ভুক্তি শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এটি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ফ সাদে বলেছেন ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন নিরাপত্তা সন্ত্রাসবাদ মোকাবিলা মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন সন্ত্রাসবাদ মোকাবিলা মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে

এর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমির শাহি জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার ফাইভ হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেল স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের
শেষ ষোলোর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার

ফাইনালে তিনি কাজাকস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খাড় ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ হাটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খাড় কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52 শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব সুভাষ দেব বর্মা তিনি ককটুমা বুবাক রকংখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা দিল্লি কতাল কাশা নাংকুমণি পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নিশাই ব্রেরা রেজাক রং চুবান বাকে এফারানো কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লি কতাল কুসুক বেরেনী পান্ডাও ও জুন তালনি সাল মিচি সাও উমাই নিট ইউজি আমজমুনি কুবুইতাই স্রাই স্রাই খাইনার বাকে অফিসার রগ্ন দাগিখা হাস্তে হাফং হুকবার খাইনাই রগ্নি হামক্রাইন বসকাঙ্গ টনিউই সামুতাঙ্গই টঙ্গ হই সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সালচি সালকা আরি আমচাই রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তিনি হাস্তে বেরেমাও ফাইকা তাবু ককটমার শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী খনা দিল্লি কতাল কাশা নাংকুমা পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নুই সাই ব্রেরা রেজাক রং চৌবানা বাকে ইয়াফারানো কেন্দ্র তাই তান তাই সামুমান থগ্রমি মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডবিয়া সাকা থামনে বিশনে আগস্ট তালনি সিনি পি এম বি বি আর ওয়াই অ খবজাক খড়ক দকচিথাম রাসায়নি সাইব কবাং সামুং তাঙ্গাই রগ্ন সামুমান থগ্রমা ও খবজাক খা আবন বিশিঙ্গ রাও খক থামচি সুকন ব্রৈ বকখরসাকা ও সামুং বুতাংনি বিসিংতে খক জিবা রাসায়নি সাইব কবাং সেপসাপ মানা রগ্নি একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিসিংতে ইনসেন্টিভ রং রাজাক্ষা কেন্দ্র রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লি কতাল কুসুক বেরেনী পান্ডাও ও জুন তালনি সাল মিচি সাও নাই নিট ইউজি আমজমুন কুবুইটাই সিরাই সিরাই খাইনা বাকে অফিসার রং দাগিখা পান্ডাও রং কক চংলাইন হাস্তে হাফাং এন টি এ তাই কুসুক রংম থারকনি চাকা অফিসারক মানজাক্ষা আমজমুং আসুমাই রক কাহামকে হাইনহাই আমজমুং রই মাননি বাকে যত নাংমানি সেপসা রুমনানি হাস্তে নোডাল অফিসার রংন দাগিখা কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইয়াংগ সালথং ত্রিপুরা হাংকর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার তিনি আগরতল ককটমা থুমাই রগ্নি থুম সাকা ও তালনি নিচিসা সালমারি হাস্তেনি কাইসি কেন্দ্র ও নিট ইউজি আমজমু নাহার জাগানো আমন বিশিং দলাই হাংকরক কাইসা তাই সালথং ত্রিপুরা হাংকরক কাইসুকু কেন্দ্র টঙ্গানো টঙ্গসং তাই সিরাই সিরাই তৈ আমজমু পাইরেনা বাকে হাস্তে হাফাং কারাক নাইন থাঙি সেব নাহারকা বসাকা দিব দামচিনি নিশিনি সারিক দামবা সতী চিবা জরা আমজমু নাহার জাগানো নৈশাই নিশিদক বিশিনি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স আমজমুংনি ইংখারি তিনি কারিজাখা অ বিশিও আমজমুং রনাইরক টংখা খরক চকু সিব্রৈ সাই চকুরাসা আবন বিশিং পাঁচ খ্লাইকা খরক চকু সিনৈ সাই সিনিরা বাসি থাম সালচি সালকা আরি আমচাই রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তিনি হাস্তে বেরামাও ফাইকা এন এফ রেলওয়ে নি বানিয়া বেদেকনি চিফ ইন্সপেক্টর বিজয় কুমার সাকা জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব তিনি আগরতলা রেল স্টেশন ডেমো সেট ভারত বাংলাদেশ আরি আমচাইনি নিশিতপুর আরি আমচাই রেল স্টেশন শেখরকোট রেল স্টেশন সুনামুই টংমা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপুনো বেড়াই নাইখা আগরতলানি সিনি দায়িত্ব সুন ফেরেনি সেফ গনাং ট্রেন এবা মেমো ট্রেন চল খাইনা যুগালমুং তৈব চেরি নাইখাব জেনারেল ম্যানেজার মুসাং বাস্তব বাই এন এফ রেলওয়ে লামডিং ডিভিশনের ডিভিশন রেলওয়ে ম্যানেজার সমীর লোহানীন খবই জুদা জুদা আদমলব টংমানি হাক্তনি খাকুয়ার চবার নাই রানী লক্ষ্মীবাইনী তিনি থিমা সাল আমনরগে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন বরম রেফারকা হদলামী বিশন্তি বসাকা বিসিসি রা চারা বাজি সিনি ইয়কমা চবাব রানী লক্ষ্মীবাই

0: tuidumung bajo to yokma chobono katal phan phunuka bo musang sa tai bo saka lokhi bai ni khakwa kothmak haktoni lokorami thiyasak no muturi mari ngai tangana akashbani agartor kendro ni okoktuma khnai tangbayo akashbani ni koktuma ni update mana bagai login khradi www.newsonair.com News On Air app tai Twitter by Facebook platform AIR News Alerts YouTube nadi News On Air official amon karibo akashbani agartor kendra ni koktuma update manakhe Twitter eba X handle akashbani news agartor Facebook AIR News agartor tai YouTube akashbani news agartor nanya nangana Haste hapang khubar khangyan of Nihankanyo, Buskango Tonyoi, Samutangi Tongo Honishaka, Malmata Hankre Montri, Sudang Sundas, Boshaka Hubar Khanerokno, Kaham Man Mari, Man Mao, Chubanao Kotal Tangsep, Samungo Panana, Kahamko Hubar Busle Yaparna, Priman Togrum, Bangana Tai, Purmu, Samung Butangi Saka, Azoyaka Panbox in Jagai, Tongo. তিনি দলাই হাংকনি সালেমা টাউন হলো হুকবার তাই হুকবার হাংকরাই নাইখুম দলাই হাংকর হুকবার ছয় শিলাম কেন্দ্রনি চেতন ভাই সংসজক খেত বাসা অভিযান তাই প্রাকৃতিক চাষ ন তুই সাচানি ফুলমু সামুতাঙ্গ মানজকে ব মকক সাকা ব সাকা হুকবার খ্লানি রগনি হাংকরাইন কারে হাক্তনি হাংকরাই ইংলি মানিয়া পান্ডা এমএলএ মনুষকান্তি দেব মানজাক্ষা তাবুনি এমডিএ হাফুনি নাইকলমু Tangai Bisi Sini, Barot Juda Juda Hankrani, Katal Lam Funuk Zaka, Haktoni Logi Hala de Kep Handa Zaka, Salsi Salka, Baratni Haste Rognobo, Montreboka Narendra Modi, O Kaisar Hasteno, Ostoloki Hini, Sinimuruka, Abunurgai Kaisar, Kokmu
1: Montreboka Narendra Modi, Hakotoni Tekuni, Amzani Haino, Salsi Salka, Amzani, Hamkrai Nobo, Alida Panboxini, Shamutangi Tongo, They all once of Mung Bokrogotoni, Salsi Salka, Amzani, O Kaisar Hasteno, Ostoloki Muruka, Tangai Bisi Tinio, Manjumung, Tangbekrep, Rungtai Tang Shamung Mantogrima, Bangrima Wokabang Mazeton, Naharmani Shabai, Salsi Salka, Amzani, Hamkrai no Tebo, Krak Klaizaka, Buskangi Tangani, O Lamcheng Zaka, PM Divine, Tangotani Shabai, Avani Bishintino, Salsi Salka, Amzani. Alaida Kai Hamkai Rexak Tangutang, Tang Shamung Bangramung, Shikla Hodano, Shamungrung Klai Mani Bangramung, Te Hodani Tang Bekre Pankra Klainawo Nang Mani Yaprina Harzaka, Ostalokini Shepno, Panosh Laye, Hamkrai Shovir Zagitongo, Beba Kamzayo, Gatal Parot, Pankra Barot, Salchi Shalka, Anjai Hamkrai Ungma, NDA Hapani, Bisi Chinini, Chaitok Muni Punuk Mari, Koktuma Kotonishmi Angipurna, Akashpani Agortola.
0: Bogot Sin Sikla Tangnago Bishnupriya Monipuri Mothani Nokas Haltamromoi Punukmung Tai Hukumus Hamungutango Singirika Boshaka Ka Tai Falana Tonkasan Toninao Hukumuni Kotor Barjatongo Tai Hastini Laibuma Rugzak Hukumuno Haini Buskango Romuti Sanat Jeton Naharna Nang Tai BJP Haste Kasko Obisek Debre Tini Kuai Hankoro Kasko Asuk Tayo Somildas Tai Shifajola Salgra Amzani Hankoro Kasko Asuk Tayo Prosenjit Gusno Songha BJP Haste General Secretary Bipin Deborma Okoktumano Rukha CPIM Haste Committee Nis Hal Neromoi Koksa Panda Tini Nishimiago Tolani Dosro Deb Mukumu Bobono Jengzaka Pandao Manjaka CPIM Ni Bebak Baratni Tangra MA Baby পশ্চিমবঙ্গ হাস্তে তাংরা মোহাম্মদ সেলিম পলিব্রো আদম শ্রীদীপ ভট্টাচার্য হাস্তে তাংরা জিতেন্দ্র চৌধুরী তাই আগিনি মন্ত্রকরা মানিক সরকার খবই বদলনি কবুনি অজার নিশান নিশ্চিত ফিফা হায়ুনি কাপনি পাইথাক থমঙ্গ কলম্বিয়া থামসা গোল বাই উজবেকিস্তান মেসেন খা তাবুক চিয়াঙ্গন উন্নয় রাউনি থমুং আর যত পণ্য নক আউট বেরেম কাসানা বাগে তিয়ারং লাইজাক ভারতনি জরনর গৈ তিনি হরনি দামচুকু সতি থামচিও থংলায়ন চুকিয়া বাই দক্ষিণ আফ্রিকা খানা হরনি দাম চিনিয় সতি থামচিবিও সুইজারল্যান্ড থংলায়ন বসনিয়া তাই হারবে গুবিনা খানা ফুং দাম থাম সতি থামচিও কানাডা বাই কাতার থংলায়ন তাই ফুং দামদক সতি থামচিও মেক্সিকো বাই দক্ষিণ কোরিয়া থংলায়ন Buskan Damichi, we have seen Joto Hankoro, Perankogi, Kubanka Wati Waiman Huni, Nobar Tiber Naikum Kakti, Sazaka, Kanas Halitum Marit Sako, Tamsini, degree Celsius, the Kamon, Nishini, degree Celsius, Niganagini Tongaimano, Dinish Halitum Marit Tongani Sako, Tamsini, Dosuni, degree Celsius, the Kamon, Nishiba Dosuni, degree.

সেলসিয়াস শারিক দাম্বা তামই সতী থামচি জরা আগরতলা ওয়াতি ওয়াখা বাসি নেই মিলিমিটার কক্তমবারক তাইসা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী খনা দিল্লি কতালো কাশার নাংকুং পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খবজা খক নৈসাই ব্রেরা রাজাক রং চুবানা বাকে ইয়াফারানো কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লি কতালো কুসুকবিরানী পান্ডাও জুন তালনি সালনীচি সাবনায় নিট ইউজি আমজমুংনি কুবুইতাই স্রাই স্রাই খালাইনা বাকে অফিসারংনো দা গিখা হাস্তে হাফাং হুকবার খালাইনারনি হামক্রাইনি বসকাং তনেওই সামুতাংনি টংগোহরনি শাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সালচি সালকা আরি আমচাই রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তিনি হাস্তে বেড়ামেও ফাঁকা ককতমা তিনি বাকে অরণ্য পাখিয়া অন্য ককতমা আওয়াইঙ্গনে খনা ফুং দামসিনি ছতি বৃষ্টি বাবা

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্যসভায় এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিবিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, যেসব তরুণ তরুণী তাঁদের প্রথম চাকরি পাচ্ছেন তাঁরা 2টি কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই ইনসেন্টিভের অর্থ পৌঁছে দেওয়া হবে। প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ ধলাই জেলার সালেমা টাউন হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। কর্মশালায় বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি বৈঠকে শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় থাকবে 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026 ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পরীক্ষার্থী ছিল 94,901 জন, এর মধ্যে সফল হয়েছে 92,753 জন প্রার্থী। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে 9 কোটি কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 103 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ জি মহারাজ। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান পার্সন চপলা রানী দেবরায়, ভাই চেয়ারম্যান নীতিশ দেব।

0: বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় আজ খোয়াই জেলা সভাপতি পদে সমীর দাস ও সিপাহী জেলা দক্ষিণাংশ জেলা সভাপতি পদে প্রসেনজিৎ ঘোষকে নিযুক্ত করেছেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা আজ এখবর জানিয়েছেন। সিপিআইএম রাজ্য কমিটি দুদিনব্যাপী বৈঠক আজ থেকে আগরতলায় দশরদেব স্মৃতিভবনে শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য স্মৃতি ভট্টাচার্য, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পায়। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী কৌশল নিয়েও বৈঠকে আলোচনার কথা রয়েছে। বর্তমান এনডিএ সরকারের শাসনে বিগত বারো বছরে ভারতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আটটি রাজ্যকে চিহ্নিত করেছেন অষ্টলক্ষ্য হিসেবে একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অন্য প্রান্তের মতোই সমহারে বিকাশের ভাবনায় বিশেষ মর্যাদার জায়গায় রেখেছেন দেশের উত্তর পূর্বাঞ্চলকেও। আর সেটাকে মাথায় রেখেই সম্ভাবনার অফুরান সম্ভার এই আট রাজ্যকে তিনি একযোগে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। বিগত বারো বছরে যোগাযোগ, পরিকাঠামো, শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরো দৃঢ়ভাবে যুক্ত করেছে। এগিয়ে চলার এই যাত্রায় শুরু হয়েছে পিএমডিওয়াই প্রকল্প। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ উন্নয়নমূলক প্রকল্প, জীবিকা বৃদ্ধি, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অষ্টলক্ষ্মীর সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরিত করে উন্নয়নকে পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। নতুন ভারত শক্তিশালী উত্তর পূর্ব উন্নয়নের এই অগ্রযাত্রায় এনডিএ সরকারের বারো বছরের প্রতিশ্রুতি ও প্রয়াস। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ রাজ্য সভায় এসেছেন। এনএফ রেলওয়ের বাণিজ্য বিভাগের মুখ্য পরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব আজ আগরতলা রেল স্টেশনের ডেমো শেড, ভারত বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন, শেখেরগোট রেল স্টেশনে নির্মীয়মান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন। আগরতলা থেকে শীঘ্রই বৈদ্যুতিক যাত্রী ট্রেন অর্থাৎ মেমো ট্রেন চালানোর প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানী সহ অন্যান্য কর্মকর্তাও রয়েছেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠনের তিন দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 52 মিলিমিটার এবং খোয়াই জেলায় প্রায় 60 মিলিমিটার। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 পরাজিত হয়েছে উজবেকিস্তান। এর মধ্য দিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই হয়ে উঠবে নকআউট পর্বে উঠার দৌড়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30 চেকিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এরপর রাত 12:30 সুইজারল্যান্ড খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। আগামীকাল ভোর 3:30 কানাডার প্রতিপক্ষ কাতার আর আগামীকাল সকাল 6:30 মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকার উৎসাহ বর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। মানব সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষায় প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্যসভায় এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। আজকের মতো খবর এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

নমস্কার প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে খেলতে খেলতে অনুষ্ঠান। আপনারা তো জানেন, খেলতে খেলতে অনুষ্ঠান এখন মানেই কিন্তু বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা। চলুন আজ আমরা ফিরে দেখব গত 11 জুন থেকে গতকাল 17 জুন পর্যন্ত বিশ্বকাপের প্রথম সপ্তাহের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, চমক, হতাশা এবং আলোচিত মুহূর্তগুলো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো দারুণ শুরু করেছে। দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে তারা 3 পয়েন্ট তুলে নেয়। একই গ্রুপে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেকিয়াকে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান জানিয়ে দেয়। এখানে আমরা দেখলাম যে মেক্সিকোর অভিজ্ঞতা কাজে লেগেছে এবং দক্ষিণ কোরিয়া আবারও দেখালো তারা বড় আসরে চমক দিতে জানে। গ্রুপ এ কিন্তু এখন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তর আমেরিকার শক্তি কিন্তু বাড়ছে আস্তে আস্তে। কানাডা প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার সাথে 1-1 গোলে ড্র করলেও যুক্তরাষ্ট্র কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিল প্যারাগুয়েকে। 4-1 গোলে উড়িয়ে দিয়ে তারা গ্রুপ ডির অন্যতম দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের আক্রমণ ভাগ ছিল ভয়ঙ্কর। স্বাগতিক দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী শুরু কিন্তু যুক্তরাষ্ট্রের। আর এদিকে ব্রাজিল কিন্তু ধাক্কা খেল। বিশ্বকাপ মানেই ব্রাজিল। যে কোনো ফুটবলের আয়োজন বিশ্বকাপের মতো ব্রাজিল ছাড়া কিন্তু অসম্পূর্ণ। কিন্তু প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে কিছুটা চাপে পড়ে গেছে কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মরক্কো আবারও প্রমাণ করেছে 2022 সালের সাফল্য কোনো দুর্ঘটনা ছিল না এবং নেইমারের অভাব কিন্তু বুঝতে পারছে ব্রাজিল। নেইমার কি পরের ম্যাচে মাঠে নামবেন দেখা যাক। আর ব্রাজিলের আক্রমণে ধার থাকলেও কিন্তু ফিনিশিংয়ে ঘাটতি আমরা দেখলাম। মরক্কো রক্ষণ ভাগ কিন্তু অসাধারণ সংগঠিত। তারপরে আসবো জার্মানি। প্রথম সপ্তাহের সব থেকে বড় জয় এসছে জার্মানির কাছ থেকে। কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকাপে কিন্তু শক্ত বার্তা দিয়েছে জার্মানরা। আক্রমণ এবং মাঝমাঠ দু বিভাগই কিন্তু জার্মানরা দুর্দান্ত পারফরমেন্স করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকাটাও কিন্তু পরবর্তীতে গুরুত্বপূর্ণ হতে পারে। আর এদিকে ইউরোপীয় জায়ান্টদের কী অবস্থা দেখে নিই। স্পেন প্রথম ম্যাচে কেপে ভার্দোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। বেলজিয়াম মিশরের ম্যাচ 1-1 গোলে ড্র। পর্তুগাল এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে কিন্তু 1-1 গোলে ড্র করে বড় ধাক্কা খেয়েছে। এখানে একটা জিনিস এই বিশ্বকাপে দেখতে পাচ্ছি, প্রথম রাউন্ডের খেলায় আন্ডারডগ দলগুলো কিন্তু ইতিমধ্যে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। ফ্রান্স এবং আর্জেন্টিনার কথা আমি বলবো। ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে। মেসি ভয়ঙ্কর, ওইদিকে ফ্রান্সের এমবাপেও কিন্তু জানান দিয়ে দিয়েছে যে গোল্ডেন বুটের দাবিদার মেসির সাথে এমবাপেও কে রাখতে হবে। আর ফ্রান্সের আক্রমণ ভাগ কিন্তু আগের মতোই ভয়ঙ্কর দেখলাম। আর তবে সব থেকে টিম গেমের কথা যদি বলি, আর্জেন্টিনা একটা ভারসাম্যপূর্ণ ফুটবল খেলেছে। আর প্রথম সপ্তাহের সব থেকে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি ছিল ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। ইংল্যান্ড 4-2 গোলে জয় পেয়েছে। অধিনায়ক হ্যারিকেন 2টি গোল করেছেন, এছাড়া জুড বেলিংহাম এবং মার্কাস রাশফোর্ডও গোল করলেন। আক্রমণে দুর্দান্ত ইংল্যান্ড, তবে রক্ষণ ভাগ নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। কেইন নিজের বিশ্বকাপে গোল সংখ্যা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছেন। প্রথম সপ্তাহের সেরা মুহূর্তগুলো যদি বলি আমার মতে ব্যক্তিগত

ভাবে প্রথম সপ্তাহের পাঁচটি বড় ঘটনা। জার্মানির 7-1 জয়, যুক্তরাষ্ট্রের 4-1 জয়, আর্জেন্টিনার আত্মবিশ্বাসী সূচনা, ব্রাজিলের অপ্রত্যাশিত ড্র, পর্তুগালের বিরুদ্ধে ডিআর কঙ্গোর চমক। এদিকে প্রথম সপ্তাহের খেলা শেষ, এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড, যেখানে অনেক দলের জন্যই হবে বাঁচা মরা লড়াই। ব্রাজিল কি ঘুরে দাঁড়াবে? মেক্সিকো দক্ষিণ কোরিয়ার লড়াইয়ে কে এগিয়ে যাবে? ইংল্যান্ড কি তাদের আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।

একসময় বিশ্বকাপ মানিয়ে ছিল ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার আধিপত্য, কিন্তু এবারের বিশ্বকাপে এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার দলগুলিও কিন্তু দারুণ লড়াই করছে। এশিয়ার দক্ষিণ কোরিয়া জয় পেয়েছে, মরক্কো ব্রাজিলকে আটকে দিয়েছে, ডিআর কঙ্গো পর্তুগালের বিরুদ্ধে ড্র করেছে, ঘানা জিতেছে পানামার বিরুদ্ধে। এতে বোঝা যাচ্ছে বিশ্ব ফুটবলের মান আগের চেয়ে অনেক বেশি সমতা ভিত্তিক হয়ে উঠেছে। তা প্রিয়সুত, আপনাদের কি মনে হয় এবারে বিশ্বকাপে সব থেকে শক্তিশালী দল কোনটি মনে হলো আপনাদের এই প্রথম রাউন্ডের খেলা দেখার পর? আচ্ছা, ব্রাজিল কি এবারেও শিরোপার দাবিদার? ব্রাজিলের খেলা থেকে কিন্তু মন ভরল না, যারা নাকি ব্রাজিল বনাম মরক্কোর খেলা রাত জেগে 3:30 থেকে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় অনুসারে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে উঠে খেলা দেখেছেন।

সত্যি কথা বলতে কি মনঃপূত হয়নি। তবে হ্যাঁ, আর্জেন্টিনা কিন্তু অসাধারণ শুরু করেছে। মেসি তো অনবদ্য, মেসির প্রথম গোল এবং তৃতীয় গোল সত্যি মানে বাঁধিয়ে রাখার মতো। মেসি কিছু একটা করবেন বিশ্বকাপে, কারণ পুরো দলটাই কিন্তু একটা মসৃণ তেল খাওয়া মেশিনের মতো খেললো। আর্জেন্টিনা শিরোপা দখল করে রাখতে পারবে কি পারবে না সেটা সময় বলবে, কিন্তু এবারে বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা এই অসাধারণ শুরু তাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। হ্যাঁ, আর জার্মানির কথাও বলবো, জার্মানি 7 গোল দিয়েছে প্রথম ম্যাচে, এটা কিন্তু তাদের প্রকৃত শক্তির পরিচয় দেবে কি দেবে না এটাও সময় বলবে। তবে ইংল্যান্ড কিন্তু অসাধারণ খেলেছে, ক্রোয়েশিয়ার মতো দলকে, ইউরোপিয়ান সার্কিটে ক্রোয়েশিয়া একটি অন্যতম সেরা দল, বিশ্বকাপে ওরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছিল। ক্রোয়েশিয়া মদ্রিচের মতো খেলোয়াড়, যিনি নাকি বিশ্ব ফুটবলের একটি মানে বিখ্যাত ফুটবলার বলতে গেলে, এবং ক্রোয়েশিয়ার অনেক ফুটবলার, লুই ফিগোর দেশের ফুটবলার, ক্রোয়েশিয়ার কিন্তু অনেক ফুটবলার বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেন, সেই দলকে 4-2 গোলে হারানো কিন্তু মুখের কথা নয়। আর বিশ্বকাপে অবশ্য একটা জিনিস দেখা যায়, প্রথম ম্যাচে হোঁচট খাওয়া দলই পরে অনেক দূর এগিয়ে যায়। 2010 সালে স্পেন প্রথম ম্যাচ হেরেও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, আর 2022 সালে গত বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায়, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছে। তাই ব্রাজিল, স্পেন বা পর্তুগালের সমর্থকদের এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে এখন সবার নজর থাকবে পরবর্তী রাউন্ডের যে ম্যাচগুলোর দিকে। আমি বলে দিচ্ছি আপনাদের, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার খেলা 19 জুন শুক্রবার সকাল 6:30। অবশ্যই দেখবেন। যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া, এটা খুব জমজমাট একটা ম্যাচ হবে, 20 জুন শনিবার 12:30 রাত। ব্রাজিল বনাম হাইতি, ব্রাজিলের কাছে কিন্তু এই ম্যাচটা খুব প্রেস্টিজিয়াস এবং খুব গুরুত্বপূর্ণ, শনিবার 20 জুন এই টাইমটা ভালো দিয়েছে, সকাল 6:00। জার্মানি বনাম আইভরি কোস্ট, 21 জুন রবিবার 1:30, এই টাইমটা একটু অসুবিধাজনক, 1:30-3:30 এই টাইমটা। যাই হোক, যারা ফুটবল ভালোবাসেন এই সময় কোনো ফ্যাক্টর না। আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যে ম্যাচ 22 জুন সোমবার রাত 10:30। ইংল্যান্ড বনাম ঘানা 24 জুন বুধবার রাত 1:30 থেকে। তা আগামী কয়েকদিনে বিশ্বকাপের গ্রুপ পর্ব কিন্তু আরও উত্তপ্ত হতে চলেছে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হতে পারে, ব্রাজিলের সামনে হাইতির বিরুদ্ধে জয়ের বিকল্প কিন্তু নেই, ব্রাজিলকে জিততেই হবে। জার্মানি এবং ইংল্যান্ড তাদের দুর্দান্ত শুরু ধরে রাখতে চাইবে, আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতে নক আউট পর্বের পথ আরও সহজ করতে চাইবে। ফুটবল প্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে কিন্তু দারুণ কয়েকটি লড়াই। সুতরাং প্রিয় শ্রোতা, যেটা বলবো, কুর্সিকা পেটি বাঁধ লিজিয়ে, মৌসুম বিগাড়নে বালা হে। আর খেলার কথা আমি আরও আসছি বিশ্বকাপ ফুটবল নিয়ে, আপনাদের জানিয়ে দেব যে বিশ্বকাপ ফুটবলের যে টুকিটাকি খবরগুলো যেগুলো রয়েছে সেই খবরগুলো কিন্তু আপনারা পাবেন অবশ্যই আমার কাছ থেকে। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলটা দেখবেন, আপনারা কেউ মিস করবেন না, কেননা বিশ্বকাপ ফুটবলের যে খেলাগুলো হচ্ছে আবার 4 বছর পরে কিন্তু আপনারা দেখবেন। আর আজকের যে খেলাগুলো, আজকের বলতে কি মানে আজ তো বৃহস্পতিবার, রাত 12:00 পর শুক্রবার হয়ে যাবে, 12:30 থেকে রাত 12:30 থেকে সুইজারল্যান্ড বনাম বসনিয়ার খেলা লিখে রাখুন, 3:30 কানাডা বনাম কাতার, এবং ভোর 6:30 মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ, যেটা 19 তারিখ বলবো। 19 তারিখের এই 3টি ম্যাচ কিন্তু রয়েছে, আমি ভারতীয় সময় এবং খেলার চার্ট আপনাদের দিয়ে দিলাম, আরও খেলার বিস্তারিত আমি আসছি আপনাদের কাছ থেকে, আপনাদের শোনাবো। সাথে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্তীর।

0: நாங்கள்.
1: গোলাপি রংটাকে সবসময় একটা মেয়েলি, গোলাপি রংটা মেয়েরা পছন্দ করে বেশি গোলাপি রংটা, এবং এই রংটাকে মেয়েলি বলে অনেকেই বলেন বা সমাজও এটা বলে। আসলে এই যে ধ্যান ধারণাটা মহিলাদের বোঝাতে গোলাপি রঙের ব্যবহার, এটা যেন একটা অলিখিত নিয়ম চলে এসেছিল, কিন্তু এবারের বিশ্বকাপ সেই পুরনো ধ্যান ধারণায় কিন্তু আঘাত হেনেছে, এবং সেই আঘাতটা হেনেছেন কিলিয়ান এমবাপে থেকে ক্রিশ্চিয়ান রোনাল্ডো। কেন? গোলাপি বুট পরেই ওরা মাঠে নেমে পড়েছেন,

চলতি বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্বসেরা যে ব্র্যান্ডগুলো রয়েছে, যারা নাকি এই বুট তৈরি করছে, জুতো তৈরি করছে খেলোয়াড়দের জন্য, তারা কিন্তু এবারের বিশ্বকাপে ওই সব ব্র্যান্ডের জুতো পরে তারকা ফুটবলাররা খেলছেন। তাদের মধ্যে কিন্তু অধিকাংশই পরছেন নিয়ন পিঙ্ক রঙের জুতো। প্রিয় শ্রোতা, আপনারা যখন টিভিতে খেলা দেখবেন, আপনারা খেয়াল করবেন দুদলের যে ফুটবলাররা অধিকাংশই, এবং বিশেষ করে তারকা ফুটবলাররা কিন্তু নিয়ন পিঙ্ক রঙের বুট পরে খেলছেন। এবং ব্যতিক্রম এখানে লিওনেল মেসি, উনি আর্জেন্টিনার জাতীয় রং যেটা নীল সাদা জুতো পরেই খেললেন প্রথম ম্যাচটা। কিন্তু প্রশ্নটা হলো, সবাই একসাথে গোলাপি জুতো পরতে শুরু করলেন কেন? শুধু ফ্যাশন নয়, নেপথ্যে রয়েছে কিন্তু অনেক যুক্তিও। বিশ্বকাপ ফুটবল তো ফিফার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে, বা ফিফার সূত্র ধরে যেটা জানানো হয়েছে যে, ফুটবলারদের দাবি মেনেই কিন্তু এই গোলাপি বুট তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন আসবে, কেন এই দাবি? আসলে নিয়ন পিঙ্ক রংটা বেশ উজ্জ্বল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ায় এই ধরনের উজ্জ্বল রঙের পোশাক জুতো, এবং সেই দাবি থেকেই গোলাপি জুতো তৈরির কিন্তু ভাবনা। মাঠে সবুজ ঘাসের মধ্যে খুবই স্পষ্টভাবে চোখে পড়বে গোলাপি রং। জুতো তৈরির নেপথ্যে এটাও একটা বড় কারণ। আর বিখ্যাত ব্র্যান্ডগুলো কিন্তু বুঝেছে, জুতো যত বেশি স্পষ্ট দেখা যাবে ততই পরিচিতি বাড়বে তাদের। তাই বিশ্বকাপ উপলক্ষে গোলাপি রঙের জুতোর বিশেষ সম্ভার কিন্তু বিভিন্ন বিশ্বখ্যাত ব্র্যান্ডের জুতো নির্মাতারা নিয়ে এসছেন। বিশ্বকাপের এক সপ্তাহের মধ্যেই কিন্তু রীতিমতো চর্চায় উঠে এসছে এই গোলাপি জুতো। গোলাপি রঙটাই জুতোই থাকবে। বেশ কয়েকটি রঙকে সবুজ ঘাসের মধ্যে ফেলে দেখা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে গোলাপি রঙটাই সব থেকে বেশি স্পষ্ট হচ্ছে ঘাসের আড়াল থেকে। তাছাড়া এবারে বিশ্বকাপে কোনো দলের জার্সিতেই গোলাপি রঙটা নেই, তাই বিশ্বকাপে নতুন কিছু করার ভাবনা থেকেই এই গোলাপি বুটের কিন্তু সূচনা। পাশাপাশি মার্কিন মুলুকে তীব্র গরমের মধ্যে খেলতে হচ্ছে ফুটবলারদের, সেখানে গাঢ় রঙের জুতো পরলে সূর্যরশ্মি বেশি লাগার সম্ভাবনা, কিন্তু গোলাপির মতো হালকা রঙে আলো প্রতিফলিত হয়ে যায়, তার ফলে ফুটবলাররা কিছুটা আরাম পাবেন, পা হালকা লাগবে, তাদের পারফরমেন্সও উন্নত হবে এই হালকা রঙের জুতো পরলে। তাই বিশ্বকাপে গরমের কথা মাথায় রেখেই গোলাপি জুতো বানানো হয়েছে। তবে ফুটবলাররা গোলাপি জুতো পরলেও কিন্তু রেফারিদের পায়ে থাকবে কালো জুতো। এছাড়া নীল সাদার উপর গোলাপি বর্ডার দেওয়া জুতো পরছেন মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিশ্চিয়ানো পুলিসিচের বুটে রয়েছে মার্কিন পতাকার তারা, এবং এটা জানা গেছে বিশ্বকাপের মধ্যে রোনাল্ডোর জন্য একটা বিশেষ সোনালি বুট কিন্তু রিলিজ করতে চলেছে এই রোনাল্ডোর জুতোর স্পন্সর। ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন CR7, সেটাকে সম্মান জানাতেই কিন্তু এই উদ্যোগ। সুতরাং এবারে বিশ্বকাপের ফুটবল যখন আপনারা দেখবেন, তখন দেখবেন ম্যাক্সিমাম ফুটবলারদের পায়েই কিন্তু গোলাপি রঙের জুতো। কেন, সেটা তো বললামই আপনাদের।

বর্তমান বিশ্বকাপের কথা তো বললাম, আর বিশ্বকাপের কথা যখন হয় তখন বিশ্বকাপ নিয়ে গল্প করতে ইচ্ছে করে। প্রথম ফুটবল বিশ্বকাপের কথা উঠলেই উরুগুয়ের চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস সামনে আসে। কিন্তু প্রিয় শ্রোতা, আপনারা জানেন কি, সেই ইতিহাসের আড়ালে লুকিয়ে অবিশ্বাস্য এক মানুষের গল্প, হেক্টর কাস্ত্রো। প্রথম বিশ্বকাপের কথা উঠলেই এই ব্যাপারটা কিন্তু চলে আসে, অর্থাৎ হেক্টর কাস্ত্রোর কথা চলে আসে। ছোটবেলায় দুর্ঘটনায় ডান হাত হারিয়েছিলেন, সেই তিনিই 1930 সালের প্রথম বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের জার্সিতে গোল করেছিলেন। উরুগুয়ের রাজধানী মন্টেভিউর এক দরিদ্র পরিবারে তার জন্ম হেক্টর কাস্ত্রোর। দিন আনি দিন খাই সংসার, অভাব এতটাই প্রখর, অন্য শিশুদের মতো খেলাধুলো করে সময় কাটানোর সুযোগ হয়নি কাস্ত্রোর, তাই অল্প বয়সেই বড় হয়ে ওঠা। বয়স যখন মাত্র 10, কাঠ কাটার কাজ শুরু করেন। 3 বছর যেতে না যেতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে কাঠ কাটতে গিয়ে ডান কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত, এক মুহূর্তেই বদলে যায় জীবন, ভেঙে যায় গোলরক্ষক হওয়ার স্বপ্ন। অনেকে হয়তো এমন পরিস্থিতিতে স্বপ্ন দেখা ছেড়ে দিতেন, কিন্তু হার মানেননি কাস্ত্রো। সেই লড়াই তাকে পৌঁছে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। উরুগুয়েতে হেক্টর কাস্ত্রোর পরিচিতি ছিল একটা নামে, কি নাম? এল ডিভিনো মানকো, অর্থাৎ এক হাতের দেবতা।

এক হাত নিয়েও যে 15 বছরের বর্ণাঢ্য কেরিয়ারে তিনি এমন সব কীর্তি গড়েছিলেন যা রূপকথাকেও হার মানায়। উরুগুয়ের ফুটবলের কিংবদন্তিদের অন্যতম কাস্ত্রো, বিশ্বকাপ ছাড়াও জিতেছেন কোপা আমেরিকা, অলিম্পিক স্বর্ণপদক, ক্লাব কেরিয়ারে অসংখ্য ট্রফি তো রয়েছে। মাত্র 17 বছর বয়সে অ্যাথলেটিক ক্লাব লিটোতে যোগ দিয়ে প্রতিভার ঝলক দেখান। 19 বছর বয়সেই সুযোগ পান উরুগুয়ের অন্যতম সেরা ক্লাব নাসিনালেতে। 1923 সালে নাসিনালে যোগ দিয়েই উনি লীগ শিরোপা জেতেন। একই বছর জাতীয় দলেও অভিষেক হয় তার, যদিও 1924 সালের অলিম্পিক দলে জায়গা হয়নি। 4 বছর পর 1928 সালে অলিম্পিকে তিনিই ছিলেন উরুগুয়ে দলের অন্যতম সদস্য। সেই আসরেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে সোনা জেতে উরুগুয়ে। কাস্ত্রো অর্জন করেন নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা। ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে। 13 থেকে 30 জুলাই এই প্রতিযোগিতা চলেছিল। অলিম্পিকে পরপর 2 বার সোনা জয়ের সাফল্য এবং স্বাধীনতা শতবর্ষ উদযাপনের আবহকে সামনে রেখে আয়োজক হওয়ার অধিকার পায় দক্ষিণ আমেরিকার এই দেশটি। রাজধানী মন্টেভিউতেই হয়েছিল টুর্নামেন্টের সমস্ত ম্যাচ। আর ফুটবলের মহাযুদ্ধের সেই সব আসরই কাস্ত্রোকে পৌঁছে দিয়েছিল কিংবদন্তির মর্যাদায়। 1930 সালে বিশ্বকাপে পেরুর বিরুদ্ধে উরুগুয়ের প্রথম ম্যাচে একমাত্র গোলটি আসে তার পা থেকেই। দেশের ইতিহাসে বিশ্বকাপের প্রথম গোলদাতা তিনি। তবে পরের ম্যাচে সুযোগ মেলেনি, তার জায়গায় দলে আসেন জুয়ান পেরেগ্রিনো আলসেলমো। রোমানিয়া এবং যুগোস্লাভিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন, এটা তারই পুরস্কার। যদিও সেমিফাইনালে আলসেলমো চোটের কবলে পড়লে ফাইনালে ফের সুযোগ পান কাস্ত্রো। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে উরুগুয়ের শেষ গোলটি আসে কাস্ত্রোর পা থেকে। প্রিয় শ্রোতা, এই কাহিনী কি রূপকথা থেকেও কোনো অংশে কম? 1936 সালে বোর্জোরা তিনি তুলে রাখেন। ফুটবল জীবনের পাশাপাশি কোচের ভূমিকাতেও তিনি সফল। খেলোয়াড় হিসেবে 3 বার উরুগুয়ের জাতীয় লীগ জিতেছিলেন। 181টি ম্যাচে 107 গোল করে অবসরের সময় ছিলেন প্রিমেরা ডিভিশনের চতুর্থ গোলদাতা। অবসরের পর কোচিংয়ে এসে নাসিনওয়ালকে নতুন উচ্চতায় নিয়ে যান কাস্ত্রো, এবং তার অধীনে 1940 থেকে 1943 সাল পর্যন্ত টানা 4 বার এবং 1952 সালে আরও একবার লীগ শিরোপা জেতে ক্লাবটি। 1959 সালে উরুগুয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেও অল্প সময়ের মধ্যেই পদত্যাগ করেন। 1960 সালের 15ই সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বিখ্যাত ফুটবলারের, যার নাম এল ডিভিনো মানকো বা এক হাতের দেবতা। ফুটবল বিশ্ব তাকে চিনত হেক্টর কাস্ত্রো হিসেবে।

এই প্রথম তিন দেশে বিশ্বকাপ, তাও কানাডা আমেরিকার মতো ভৌগোলিকভাবে বড় দেশ আয়োজকদের তালিকায়। স্বাভাবিকভাবে অন্যান্য বিশ্বকাপের তুলনায় 2026 ফুটবল বিশ্বকাপে বহু দেশকে অংশগ্রহণ যারা করছে বড্ড বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, কারণ বিশ্বকাপে বহু দেশকে স্রেফ গ্রুপ পর্বেই হাজার হাজার কিলোমিটার কিন্তু সফর করতে হচ্ছে। আমেরিকার বিশ্বকাপে বহু দেশকে বিভিন্ন ধরনের সমস্যার মুখে কিন্তু পড়তে হচ্ছে। জার্মানির অনুশীলনে হঠাৎ করে সাপ এসে হাজির হয়, ইংল্যান্ড দলের টিম কিট থেকে জুতো চুরি হয়ে যায়, ইরান দলকে রোজ মেক্সিকো থেকে আমেরিকায় গিয়ে খেলতে হচ্ছে, একাধিক দেশের ফুটবলারদের ভিসা পেতে সমস্যা হয়েছে। তবে এই বৃহৎ আকারের বিশ্বকাপের সব থেকে বড় যে সমস্যা সেটা হলো জার্নি। বসনিয়া হার্জেগোভিনাকে যেমন বিশ্বকাপে 5,000 কিলোমিটারও বেশি সফর করতে হচ্ছে, একাধিক দেশকে 3,000 কিলোমিটার বেশি সফর কিন্তু করতে হচ্ছে। আমি যদি হিসেব করে বলি, বসনিয়া ও হার্জেগোভিনাকে 5,039 কিলোমিটার, আলজেরিয়াকে 4,840 কিলোমিটার, চেকিয়াকে 4,526 কিলোমিটার, ডিআর কঙ্গো 3,658 কিলোমিটার, কানাডা 3,359 কিলোমিটার কিন্তু এই জার্নিটা করছে। এবং ফেভারিট যারা রয়েছে অর্থাৎ তারকা দেশগুলো, ইংল্যান্ড 2,799 কিলোমিটার অলরেডি করে ফেলেছে, জার্মানি 2,644 কিলোমিটার, স্পেন 2,367 কিলোমিটার, ব্রাজিল 1,776, পর্তুগাল 1,557, আর্জেন্টিনা 731, ফ্রান্স 566। এবং এই দলগুলোর মধ্যে ইংল্যান্ডকেই সফর করতে হচ্ছে সব থেকে বেশি, 2,799 কিলোমিটার। ফেভারিট দলগুলির মধ্যে তৃতীয় ব্যস্ততম দল কিন্তু জার্মানি, গ্রুপ পর্বে তাদের সফর করতে হবে 2,644 কিলোমিটার, স্পেনকেও প্রায় 2,367 কিলোমিটার সফর করতে হবে, ব্রাজিল পর্তুগালও 1,500, অর্থাৎ প্রথম রাউন্ডের কথা কিন্তু বলছি, 1,500 কিলোমিটার বেশি সফর করবে গ্রুপ পর্বে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড মিলিয়ে। ফেভারিট দলগুলোর মধ্যে সবথেকে কম সফর যারা করছে তারা হলো গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা এবং ফ্রান্স, আর্জেন্টিনা 731 কিলোমিটার এবং ফ্রান্স 556 কিলোমিটার। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এই সফর অর্থাৎ যাতায়াতের পরিমাণটা যত বেশি হয় ততই কিন্তু সমস্যা বাড়ে দলগুলোর, কারণ দীর্ঘ বিমানযাত্রা অনেক সময় ফুটবলারদের ক্লান্ত করে দেয়, ফলে যে দল কম জার্নি করেছে তারা কিছুটা হলেও কিন্তু অ্যাডভান্টেজ পাবে। যাই হোক, সব কিছুর পরেও আমরা একটা দুর্দান্ত ফুটবল কম্পিটিশন দেখতে পাচ্ছি এবং সেকেন্ড রাউন্ড থেকে কিন্তু মারমার কাটকাট খেলা হবে। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যখন আমি আবার আসবো দ্বিতীয় রাউন্ডের খেলাও মোটামুটি অনেকটা হয়ে যাবে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আমরা কিন্তু এখানেই শেষ করব খেলতে খেলতে অনুষ্ঠান।

রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ার সততা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026-এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পরীক্ষার্থী ছিল 94,901 জন, এর মধ্যে সফল হয়েছে 92,753 জন প্রার্থী। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ রাজ্য সফরে এসেছেন। এনএফ রেলওয়ের বাণিজ্য বিভাগের মুখ্য পরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব আজ আগরতলা রেল স্টেশনে ডেমো শেড, ভারত বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন, শেকেরকোট রেল স্টেশনে নির্মীয়মান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের 3 দিনব্যাপী প্রদর্শনী এবং সাংস্কৃতিক কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরে 26,000 কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা নির্মাণ করবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং গ্রামীণ সংযোগ সংক্রান্ত অন্যান্য উদ্যোগের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য 18,900 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 গোলে পরাজিত হয়েছে উজবেকিস্তান। এর মধ্যে দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই হয়ে উঠবে নকআউট পর্বে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম। প্রিয় শ্রোতা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান রঙ্গোলিতে, যেখানে আমরা গজল এবং কাওয়ালি গান শুনব। প্রথম গজলটি অনুপ জালোটার কণ্ঠে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, এখন সময় সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত

রঙ্গলি অনুষ্ঠানের শেষ গানটি একটি কাওয়ালি রাহাত ফতেহ আলী খার কণ্ঠে।

থেকে আমচুরি, পুজুর ফুল চুরি, মায়ের রান্নাঘর থেকে মাংসের টুকরো চুরি, দুধের কৌটো থেকে গরুদুধ চুরি, বাবার পকেট থেকে দু এক টাকা সরিয়ে নারকেল আইসক্রিম খাওয়া, বন্ধুর টিফিন থেকে এক কামড় চুরি, ঘরে পুজুর প্রসাদ আগে খেয়ে ফেলা, আচার, কিশমিশ, বিস্কুট, লিচু, জাম, পেয়ারা, কত ছোট ছোট দুষ্টুমি। আর এইসব গল্পের মধ্য দিয়েই আমরা আজ ফিরে যাব সেই শৈশবে, যেটাকে আজ সময় নামের সব থেকে বড় চোরটা চুরি করে নিয়ে গেছে। প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় শৈশবের চুরি।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ রাতে আমাদের আজকের বিষয় শৈশবের চুরি। এই চুরি কিন্তু থানার মামলা নয়, এ সেই চুরি যা আমরা প্রায় সবাই কখনো না কখনো করেছি। সেই পাড়া রামগা

আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান আজ রাতের বিষয় শৈশবের চুরি। প্রিয় শ্রোতা ফোন করুন 0381-232-6253 ফোন নম্বরে। আজ আমরা খুঁজব সেই সব অপরাধীদের যারা এক সময় ফুল চুরি করেছে, আম চুরি করেছে, আচার চুরি করেছে, টিফিন চুরি করেছে, আর সুযোগ পেলে বাবার পকেট থেকে দু এক

টাকা সরিয়ে আইসক্রিম আচার খেয়েছে। আর যদি আপনিও এমন কোনো অপরাধী হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠান আপনার জন্য। প্রিয় শ্রোতা, ফোন করুন 03812326253 এই ফোন নম্বরে, এবং আপনার জীবনে প্রথম চুরি কি ছিল সেটা আমাদের সাথে শেয়ার করুন, এবং আমিও শেয়ার করব। আমি জীবনে ছোটবেলায় কি চুরি করেছিলাম, কি হয়েছিল সেই ঘটনাগুলো।

0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: দাদা ভাই।
0: হ্যাঁ বলুন, অম্বিকা মণ্ডল।
1: হ্যাঁ দেখুন, বিষয় খুব সুন্দর, মজার বিষয়, ছোটবেলার চুরি। তো অনেক কিছুই চুরি করতাম, লোকের বাগানে আম চুরি, সরস্বতী পূজার সময় ফুল চুরি, অনেক কিছুই করতাম, ধরাও পড়তাম, বাড়িতে মারও খেতাম। আবার শীতকালে যখন ওই মাঠে কলাই লাগাতো, গ্রামের বাড়ি ছিল, ছোলা কলাই, মুসুরি কলাই, এসব ওইগুলোও চুরি করে মাঝে মাঝে খেতাম। আর বেশি চুরি করতাম মায়ের রান্নাঘর থেকে, গুঁড়ো দুধ খুব চুরি করে করে খেতাম আমরা দু ভাই বোনে। মা যখনই অন্য জায়গায় যেত, ওই দুধ, তারপর মা এসে যখন দেখতো যে কম, তখন জিজ্ঞাসা করতো, হ্যারে দুধটা তো কম লাগছে কেন?
0: চুরি করতে গিয়ে ধরা পড়েছেন? চুরি করতে গিয়ে ধরা পড়েছেন?
1: হ্যাঁ ধরা পড়েছি, ধরা পড়েছি বলি তো, একবার ওরকম খাচ্ছিলাম, খেতে খেতে দেখছি মা চলে এসছে, তাড়াতাড়ি করে ঢাকনাটা লাগিয়েছি, এবার ভালো করে তো লাগানো হয়নি, কোন রকমে লাগিয়েছি। তারপর মা বলছে, এই কি করছিস দেখছি, মুখটা তাড়াতাড়ি করে মুছেছি, হাতে তো লেগে আছে দুধটা। মা বলছে, হ্যাঁ ঠিক ধরেছি, দুধ চুরি করে খাচ্ছিলিস তোরা। তো এইভাবে অনেক বার চুরি করে খাওয়া, তারপর আচার চুরি করা, এগুলো আছেই, অনেক কিছুই মজার আছে। তো এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন,
0: ধন্যবাদ। অনেকের জীবনে প্রথম চুরি শুরু হয়েছিল ভোরবেলায়, সরস্বতী পুজো, হাতে ঝুড়ি, চোখে ভয়, আর লক্ষ্য ছিল পাড়ার সবচেয়ে সুন্দর ফুল গাছটা। আজও হয়তো সেই ফুল গাছ আছে, কিন্তু সেই ভোরবেলায় অভিযাত্রী দলটা আর নেই। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো বলুন, কে বলছেন?
2: দেবেন্দ্রদা, নমস্কার।
0: নমস্কার,
2: আমি রামনগর থেকে রাজু।
0: রাজু দাস?
2: না না, রাজুলুদ,
0: রাজুলু, সরি। হ্যাঁ বলো।
2: প্রথম বলে আপনি, আপনার যে প্রসঙ্গগুলো আনেন, এটা খুব ভালো এবং খুব ইজি।
0: আচ্ছা,
2: আমরা বুঝতে খুব সুবিধা, তাড়াতাড়ি প্রথমবার বলছেন বলে আমরা বুঝতে পারছি।

0: চুরির ঘটনা, শৈশবকালে চুরি, মজার
1: চুরি ঘটনা, 40-45 বছর আগে একটা ঘটনা বলি। তখন বাবা চাকরি করত, বাবা দুপুরে ভাত খেতে হয়েছে বাড়ির, তখন বাবা তো করতে 50 টাকা নিয়ে আগেছি
0: পকেট থেকে,
1: আমার দইটা বাড়ি চলে গেছে
0: ওই দোকানদার,
1: আর কি তখন তো 50 টাকার দাম মানে বহুত, মনে করো এখন কাছে করিব আর কি, মানে একদম বাচ্চা ফুলাবে না স্যার, এতগুলো টাকা থাকলে কি হয় অবস্থা বুঝলি না। আর আমি তো কানতেছি সাইডে আড়াই তো তখন না তোর বাড়ির মধ্যে হয়ে যাবে তোর বাড়ির যে আমার বিরাজ আছে ওই দেখেন 50 টাকা লিয়ে বস্তু চকলেট আনতো, তখন একটা সরো চকলেট আমি 10 টাকা করে চকলেট থাকতো 500 দাম আসতো। এখন এই স্বর্ণের ঘটনাটা মনে আছে।
0: অনেক ধন্যবাদ, মজার ঘটনা, এবং এই ঘটনাগুলো কিন্তু এখন আজকালকার যুগের বাচ্চারা কিন্তু এটা চিন্তাই করতে পারবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজু,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন।
0: হ্যাঁ ধন্যবাদ। পাড়ার সব ছেলেমেয়েই জানত পাড়াতে কোন গাছে সব থেকে বেশি মিষ্টি আম ধরে, গাছের মালিকও জানতেন, তবুও প্রতি বছর একই খেলা চলতো, ফল পাকতো, পাহাড় অবস্ত আর অভিযানের পরিকল্পনা হতো। নমস্কার। নমস্কার, কে বলছেন? নীলমণি দেব বর্মা। হ্যাঁ বলুন।
2: আর ছোটবেলা তো কিছু না কিছু চুরি করতাম।
0: হ্যাঁ
2: আমার মায়ের ডিম পাখি আসতো, মায়ের মা না থাকলে আমি ডিমটা কিছু চলে যায় চুরি খেয়ে খাইতাম।
0: আচ্ছা।
2: আর শুনেন মজার কথা, যে ঠাকুর দাদা মিষ্টি কাজ করতো, ওনার একদিন আমি ওনার না থাকাতে তার ওনার পকেট থেকে তারা চুরি করছিলাম, নাকি দেখা যায় আবার চুরি করা আবার আরো বেশি লক্ষ হয়, সেখান থেকে আমি প্রত্যয় করলাম না আমি আর চুরি করবো না, এবারে প্রত্যয় করছি।
0: চার চুরি করেননি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নীলমণি বাবু। প্রিয় শ্রোতা, আমরা এই চুরির গল্পগুলো শুনতে চাই। আর আমাদের সময় একটা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান ছিল, এখানে সবাই যেমন বলছেন বাবার পকেট, সেখান থেকে 1 টাকা বা 2 টাকা তুলে নিয়ে নারকেল আইসক্রিম বলি বা কুলবড়ি বলি, আচার বলি, চিটগুড় বলি, সেই সুখের বাজার দর কিন্তু আজও বাড়েনি, তাই না প্রিয় শ্রোতা? নমস্কার।
3: হ্যালো।
0: হ্যালো বলুন, কে বলছেন?
3: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
3: আমি রিপন দেব বর্মা কইছি কমলাসাগর থেকে।
0: রিপন দেব বর্মা কমলাসাগর থেকে। হ্যাঁ রিপন।
3: এই ছোটবেলাতে আমরা, আমার বয়স 36 তখন, এই আমি ছোটবেলা থেকে অনেক চুরি করছিল, ওই গরুর দুধ চুরি করে ধরা পড়ছিল।
0: হ্যাঁ গরুর দুধ। আচ্ছা কিভাবে চুরি করেছিলে? কার কাছে?
3: বাবু।
0: বাবুর কাছে। আচ্ছা আচ্ছা, গরু কি নিজেদের ছিল নাকি অন্যের গরু?
3: অন্যের গরু, ওই দুধ দোয়াছে গোশ নিয়েছিল কি রু।
0: যারা নাকি দুধ কিনে ওদের থেকে দুধ চুরি করে খেয়ে নিয়েছিলে। আর এখন এই কথাটা মনে পড়লো আবার অনেকদিন পরে। না অনেক ধন্যবাদ রিপন, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এই যে এত বছর আগে সেই গরুর দুধ চুরি করা, বাবার পকেট থেকে টাকা নিয়ে চুরি করা, দুধের দুধ চুরি করার ব্যাপারটা কিন্তু অনেকটা কমন হয়ে গেছে না? আমিও খেয়েছি, আমার দুধ চুরি

0: একটু অন্য টাইপের আমি বলবো। নমস্কার,
1: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন?
1: আমি চারপাড়া থেকে লিটন দাস বলছি।
0: লিটন দাস চারপাড়া থেকে? হ্যাঁ লিটন, বলুন।
1: লিটন না, মিটন।
0: মিটন মিটন মিটন
1: একটা কথা।
0: হ্যাঁ মিটন,
1: আমি একটা কথা মনে হলো, আমার স্কুল লাইফে আমি যখন ক্লাস সিক্সে উঠলাম প্রথমবার, তখন আমরা তিন বন্ধু মিলে আমাদের এখানে বসা হয়েছিল। একটা নৌকা ছিল, সরকারি নৌকা, এটা ছয় নম্বর নৌকা ছিল। আমরা তিন বন্ধু মিলে একটি মুড়া থেকে এক নৌকা কাঁঠাল চুরি করলাম। কাঁঠাল চুরি করার পরে সেগুলো এখানে বিক্রি করলাম। বিক্রি করার পরে পরে যে টাকাগুলো পেলাম সে দিয়ে ফুটবল কিনে আনলাম।
0: আচ্ছা,
1: তারপরে আমরা খেললাম। যার গাছ থেকে সেটি চুরি করলাম তাদের বাড়ি ছেলে পেলে লগিয়ে আমরা ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম। তারপর কিছুদিন পর যখন জানাজানি হয়ে গেল, তখন ওই ভদ্রলোক এসে বললো, কি রে তুই অতগুলো কাঁঠাল নিয়ে নিলি আমাদের কাছ থেকে, আমাকে বললিও না। আমি কি খুব, আমরা তো এগুলাম ঠিকই, এটা নিয়ে তো আমরা কিছু করলামও না, শুধু ফুটবল কিনে আনলাম। আপনি যে টপিকে রাখলেন, এটা অনেকদিনের স্মৃতি আমার, ওখান এখন মনে হলো আমি না কথাটা একদম শেয়ার করি।
0: তা কাঁঠালে একটাও খাননি আপনারা? সব কাঁঠাল বিক্রি করে?
1: না না না, আমরা কাঁঠাল খাইনি।
0: আর যাদের বাড়ির থেকে কাঁঠাল চুরি করলেন ওদেরকে নিয়েই ফুটবল, ওই বাড়ির ছেলেদের নিয়েই ফুটবল খেলেন? ওরা জানতো না?
1: জানতো না, জানতো না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মজার চুরি। অনেক ধন্যবাদ মিটন।
1: ধন্যবাদ।
0: দেখলেন তো প্রিয় শ্রোতা, আর মায়ের রান্নাঘর ছিল আমাদের একটা বড় রহস্যের জায়গা, তাই না? আসছি, মায়ের রান্নাঘর থেকে কি কি চুরি হতো সেটা এবার জানবো। নমস্কার, হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ আশিস বাবু, বলুন।
2: দেখেন আমার ছোটবেলা বলতে ক্লাস এইট থেকে কলেজ অব্দি তিনটা চুরির রেকর্ড আছে, বুঝলেন তো?
0: আচ্ছা, তিনটা চুরি? বাহ,
2: তিনটা চুরি, তিনটা। একটা চুরি হচ্ছে আমাদের গরু ছিল, গাড়ি গরু ছিল, বুঝলেন তো? যখন গাড়ি গরু প্রথম সেই সময় সন্তান দিত, গাড়ি গরু বাচ্চা দিত, সেই সময় এক মাস কেরোলে মা কি করতো, চাষবাগানি দুধ জমিয়ে ক্ষীর করে সন্দেশ করে বয়ম ভর্তি করে রাখতো, এরপর কলকিনি নানটা করে পূজা দিত, বুঝলেন তো? সেই একবার করেছিলাম, তখন সম্ভবত ক্লাস এইটে, হ্যাঁ এইটেই পড়ি, ঠিকই আছে। ডিসেম্বর মাস ছিল, পরীক্ষার ঠিক চার পাঁচ দিন আগে ঘোষণা হয়েছিল, খুব মেরেছিল মা আমাকে। তখন এই সন্দেশকে তাকের মধ্যে করে রেখে দিয়েছিল। হ্যাঁ, ক্ষীরের সন্দেশ, বুঝলেন তো? ক্ষীরের সন্দেশ কে না খেতে চায়?
0: আমি, আমার এখন লোভ লাগছে, আমার ক্ষীরের সন্দেশ খুব প্রিয়।
2: এই মা এই পিতলের কড়াইয়ের মধ্যে ক্ষীরের সন্দেশ করতো, জাল দিয়ে রাত্রে বেলা করতো, মা জমে জমে প্রায় চল্লিশ পঞ্চাশটা করতো, এরপর তার নির্দিষ্ট দিকে কলকাতা ঠাকুরের পূজা দিতেন সেই সন্দেশ। হ্যাঁ,
0: পুজোর আগে খেয়ে নিতেন,
2: স্কুলে যাওয়ার সময় প্যাকেট করে নিয়ে যেতাম, বুঝলেন তো? আর একদিন ধরা পড়ে গেছে, এরপর এইগুলি দিয়ে পূজা দেয়নি, আর খুব মেরেছিল মা। এই একটা স্মৃতি। আর একটা স্মৃতি হচ্ছে, তখন ক্লাস ইলেভেনে পড়ি, বুঝলেন তো? ইলেভেনে যখন পড়ি তখন যে আমাদের লক্ষ্মী পুজো যে একটা পিকনিক হয় না, আমাদের একটা গ্রুপ ছিল, আসলে গ্রুপটা খুব দুষ্টি ছিল, আবার কিন্তু পড়াশোনায় ভালো ছিল, আমরা ছয় সাতজন পাড়ার। এবার পিকনিক করবো না, চুরি করে মাংস খাবো, বুঝলেন তো? এই আমাদের আরেকটা গ্রুপ রান্না বান্না করছে, রাত্রে একটা বাজে, একদম স্পষ্ট মনে হচ্ছে আজকে। হ্যাঁ, বালতি করে ঢেলে নিয়ে এসেছিলাম, পুরো মাংস, মাংস ঢেলে বালতি মধ্যে করে নিয়ে এসেছিলাম, ধরতে পারিনি।
0: আচ্ছা,
2: হ্যাঁ, আমরা ভাত রান্না করছি, মাংস যেখান থেকে মাংস চুরি করে খাবো।
0: আচ্ছা আচ্ছা,
2: এটা প্রকাশ পেয়েছিল, কিন্তু শেষ চুরিটা বিচার হয়েছিল, বুঝলেন তো?
0: আচ্ছা,
2: ওখানে কলেজে ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে অপশন,
0: মানে ধারাবাহিক ভাবে চুরি করতেন
2: না,
0: ছোটবেলায় ক্লাস ইলেভেন পড়েছে,
2: চুরি করিনি, বুঝলেন তো?
0: আচ্ছা আচ্ছা,
2: তখন কুড়ি একুশ হবে, হ্যাঁ বাবা বাবা বলতো, বুঝলেন তো? বিকম ফাইনাল পরীক্ষা দিয়ে অপশন, মানে স্পষ্ট

0: তোমার হচ্ছে গরমের দিন কাল বছর আড্ডা আছে, চল আজকে ইয়ার বিষ্ণুপুর গেছে, ঠিক আছে ডাব করবাম যে চল। এরপর আমরা তার জন্য সেটিং হয়েছে যে গাছ বেয়ে উপরে উঠতে পারে তাকে দড়ি দিয়ে উপরে দা দিয়ে তুলে দিয়েছি। সে চার ছড়া, চার ছড়া মানে সম্ভবত ৩৫টা দাঁত কেটেছিল বুঝলেন তো। শেষবার, হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি,
0: হ্যাঁ শেষবারে আমরা তো নিচে আছি বাড়ির মালিক, তখন যাতে নটা বাজে তো ইউরিন ফিউরিন বা লেট্রিন টেট্রিন যাতে আসলে কে রে নারিকেল গাছের নিচে, আর আমরা তো দৌড়ে পালিয়েছি
1: যে গাছে ছিল সে নামতে পারিনি,
0: কিন্তু এই বটুলু গাছের উপর আছে আমার লোকের বন্ধু, তার সুশীল ছিল গাছের উপরে, সে তো হেসে গেছে, সে তাকে নামিয়ে এনেছে, এনে কে কে আছে বল, এক নম্বর প্ল্যানার আশিস দেব, দুই নম্বর বুঙ্কেশ চৌধুরী, সিরিয়াল নাম বলে দিয়েছে বুঝলেন তো, পরের দিন মেম্বার সব বাড়িতে গার্জিয়ান তো মেরেছি, হ্যাঁ প্রত্যেকটা নারিকেলের দাম ডাবের দাম ২ টাকা করে দেওয়া হয়েছিল, কাকা জেঠারা বাবা খুব মেরেছে, আবার ২ টাকা না ৪ টাকা জরিমানা
1: দিয়েছে
0: চুরির ইতিহাস।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, লাইভ ফোনের অনুষ্ঠান। আজ রাতে শৈশবের চুরি নিয়ে কিন্তু আমরা গল্প করছি, রান্নাঘরের কথা বলছিলাম। মায়ের রান্নাঘরের সব থেকে বড় রহস্য, মাংস 10 টুকরো রান্না হয়েছিল কিন্তু খাওয়ার সময় 8 টুকরো হলো কীভাবে? মা

0: জানতেন, আমরাও জানতাম, শুধু কেউ মুখে বলতো না কিছু। নমস্কার। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি অস্ট্রেলিয়ার প্রান্তোষ দেব বলছি।
0: প্রান্তোষ দেব,
1: হ্যাঁ
0: বলুন।
1: খুব একটা ভালো টপিক নিয়েছেন স্যার, আরে আমি এতে খুশি। জানেন তো আমার মা এই চৈত্র মাসের লাড়ু বান্ধে, লাড়ু বান্ধ চৈত্র, লাড়ুর বান্ধিত, লাড়ু শ্যামাই

0: 90. জানেন তো আমার মা এই চৈত্র মাসে নাড়ু বান্ধে, নাড়ু বান্ধ পরব, নাড়ু বান্ধিত, নাড়ু সেমাই আপনার আচার মানে ক্ষীরের সেবাই বান্ধিত। তো আমি কি করতাম বুঝেছেন, যখন আমি ক্লাস পড়তে করতাম তখন মা নাড়ু বান্ধ ক্ষীরের নাড়ু ওই মা আমি বইমে বসে রাখতো ডিব্বা ভিতরে, ডিব্বাতে নাড়ু নিয়ে ক্ষীরের সন্তান ডেলি চুরি খাইতাম। তো একদিন চুরি করে খাইতাম, আরেকদিন আমি ধরা পড়ে গেছি।
1: আচ্ছা,
0: আমি তো কই নাড়ু এরকম আরেকবার চুরি করছি বুঝলি, আরেকবার চুরি হয়েছে। আমার দিদিমা ক্ষীর বানায় রাখতো, ক্ষীর ক্ষীর ক্ষীর বানায় রাখতো, তো মামার জন্য তো ক্ষীর বানার জন্য সন্দেশ বানাতো, ক্ষীরের সন্দেশ
1: আর এখন ক্ষীরের সন্দেশ দেখলে ওই গল্পগুলো মনে পড়ে না?
0: গল্প ক্ষীরের সন্দেশ দেখলে খুব গল্প মানে রাতে ক্ষীর দেখি না।
1: অনেক ধন্যবাদ।
0: বুঝলেন তো, লক্ষ্মী পূর্ণিমা করতাম আমরা, আমরা ডিম টিম একদিন বন্ধুর সঙ্গে মিলে বলে আজকে সবজি চুরি করুম। তো আরেকবার একদিন লাউ গাছ ভোট ছিল, তো লাউ গাছ লাউ আনতাম গিয়ে ঘাস কেটে ফেলেছি। তো পরের দিন যেন বেঁধে বগাইতে পারছে, তো আমাদের লোকে একটা বন্ধুকে দেখে ফেলেছে, আমি আমার শুনে খুব খুশি হলো, এগুলো আমার মনে পড়েছে।
1: ধন্যবাদ।
0: এতে কি বললাম আপনার দাদা, শুভরাত্রি।
1: শুভরাত্রি। রান্নাঘরের, মায়ের রান্নাঘরের আরেকটি জিনিস কমন, যে জিনিসটা খুব চুরি হতো, আমিও চুরি করেছি। আমি কিভাবে চুরি করেছি বলছি, গুরু দুধের কৌটো, এমন একটা জিনিস যা যতই লুকিয়ে রাখা হোক চোররা তো খুঁজে বের করবেই, তবে চামচ দিয়ে নয়, সরাসরি, যাতে প্রমাণও কম থাকে। আপনাদের মনে আছে টিনের কৌটোয় দুধ থাকতো, এক ধরনের কনডেন্স মিল্ক, আমি নিজে মুখ লাগিয়ে টান দিতাম, পুরো মুখটা ভেতরে ভরে যেত এই দুধটায়। একটা দুধ মোটামুটি যতদিন যাওয়ার কথা তার থেকে অনেক কম যেত, কিন্তু ধরা পড়তাম না আর কি। কিন্তু একদিন ধরা পড়ে গেলাম, মুখে দুধ গিলতেও পারছি না, মা ধরে ফেলেছে, কি আর করি, মার সবার মতোই। যাই হোক, এই স্মৃতিগুলো সবার শুনবো আমরা। নমস্কার। হ্যালো।
2: হ্যালো, নমস্কার, আমি হারাধন দত্ত মাতৃবল্লির থেকে বলছি।
1: হারাধন দত্ত মাতৃবল্লি, বলুন বলুন।
2: সেই ছোটবেলার অনেক স্মৃতি তো মনে আছে,
1: চুরি মনে আছে, স্পেশাল হলো চুরি, ছোটবেলার চুরি।
2: হ্যাঁ,
1: ছোটবেলার চুরিটা আমাদের আজকে আলোচনার টপিক।
2: ও, চুরি। চুরি বলতে খেলাধুলার মধ্যে আমি তো এমন তেমন চুরির মধ্যে জড়িত ছিলাম না, তবে ওই আমার বাড়িতে আমার মানে সঙ্গী আমরা দুই তিনজন মিলে আমাদের বাড়ির ওই আরেকজনের আম গাছে বসে বসে আম খাচ্ছিলাম আর কি। তো আমার জ্যেষ্ঠ ভাই আমাকে ধরে নিয়ে আমার বড় দাদার কাছে দিল, আমাকে কোপ মেরেছিল। অথচ কিন্তু আমার তেমন কোনো অপরাধ আমি খুঁজে পাই না, এখনো সেই স্মৃতিটা আমার মনে পড়ে এই আর কি।
1: অনেক ধন্যবাদ হারাধন বাবু, অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ,
1: ভালো থাকবেন। আমাদের সময়ে বা যারা শ্রোতারা আছেন তাদের সময়ে টিফিন বক্স, যেটা নাকি স্কুলে নিয়ে যাওয়া হতো, টিফিন বক্স ছিল বন্ধুত্বের পরীক্ষাগার। নিজের টিফিন ভালো লাগতো না, অন্যেরটাই বেশি সুস্বাদু লাগতো, বিশেষ করে যদি ডিম সেদ্ধ থাকতো, তাই না? আরেকটা ছিল আচারের বয়াম, শৈশবের

0: ব্যাংক লকার, মা যত উঁচুতেই রাখুন আমরা ঠিক পৌঁছে যেতাম সেই আচারের বয়ামের কাছে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছিলেন?
1: আমি আগরতলা থেকে রীনা পাল
0: বলছি। রীনা পাল, বলুন রীনা দেবী।
1: চুরি
0: শৈশবে,
1: চুরি করা মহাপাপ।
0: যদি চুরি করা মহাপাপ,
1: তবুও আমি পাপ করেছি।
0: তার
1: জন্য, ঠাকুরের জন্য। তো ছোটবেলা কি আমার ফুল চুরি করার একটা অভ্যাস ছিল।
0: আচ্ছা,
1: একদিন হলো কি জ্যোৎস্না রাত্রি, আমি তো বুঝতে পারিনি রাত দুটোর সময়। রাত আমি পরে এসে যখন দেখলাম, মা দেখলো আমি ঘর বেরিয়ে দিয়ে ঠাকুর সাজি নিয়ে কুড়োচ্ছি, তখন তো বেড়াটা ছিল না আগের দিনে, তো ফুল কুড়োচ্ছি কুড়োচ্ছি কুড়োচ্ছি, খুব ফর্সা ফুলও দেখা যাচ্ছে। ফুল যখন চুরি করে একদম একদম সাজিয়ে ভর্তি করে ঘরে আনলাম, মা বললো কি আরে তাই কোথায় গেল? দেখো দেখে গেছে ফুলের ঠাকুর করে ফুলের সাজিনি, ও মামা তাই দিয়ে সাজিয়ে চলে গেছে। আরে সব কই জানি গেছে, তাই কই জানি গেছে। আসি আমি ফুল টুল নিয়ে, অনেক ফুল নিয়ে একদম ঘরে ঢুকেছি। কি তুই সকালও চিনিস না রাত্রিও চিনিস না? আমি বোমার খুব সকাল, আমি যে মনে হচ্ছে সকাল ভোর হয়ে গেছে, আর একটু মাথা খারাপ, রাত বাজে দুটো, সকাল হয়নি। তোর যে
0: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। ফুল চুরির অনেক গল্প আছে, আরো শুনবো আমরা আমাদের শ্রোতাদের থেকে। দিদার মিষ্টির ডিব্বা, ঠাকুমার কোচায় রাখা খুচরো পয়সা, ফ্রিজের রসগোল্লা, কাজু বাদামের কৌটো, এগুলো ছিল আমাদের শৈশবের গুপ্তধন, তাই না? আজ যদি আমরা একদিনের জন্য শৈশবে ফিরে যেতে পারতাম, প্রিয়শ্রোতা একটা বলুন তো, আজ যদি আবার একদিনের জন্য শৈশবে ফিরে যেতে পারতেন টাইম মেশিনে চড়ে, কোন চুরিটা আবার করতেন? নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন বলুন।
2: শুরুর সময় চুরি, ছোটবেলায় চুরি, মা দুধ কড়াই লোহার কড়াইয়ের মধ্যে দুধ জাল দিত, আর শর্ত একদম লালুয়া পড়ে গেছে, কোনো ভাবে সরে গেলে গাছ মাটির চুলা, তো সরে গেলে সরকার খাইয়া বাস আই করতাম। আই বলে কি সর খেয়ে খাইছে, আমি পিড়ালে খেয়ে নিয়েছে, কিভাবে সর খেয়ে নিয়েছে না গরম দুধের থেকা, এমন যে কত চুরি করতাম দাদা।
0: নমস্কার নমস্কার। আজ আমরা অনেক চোরের গল্প কিন্তু শুনছি, ফুল চোর, আম চোর, লিচু চোর, টিফিন চোর, আচার চোর, আইসক্রিম চোর, দুধের শর চোর, আর সব থেকে বড় চোরের কথা কি আমরা বলেছি এখনো? হ্যাঁ প্রিয় শ্রোতা, সব থেকে বড় চোর সময়, যে আমাদের শৈশবটাকেই চুরি করে নিয়ে গেছে, তবুও স্মৃতিগুলো রয়ে গেছে। হয়তো আজ রাতের আমাদের এই গল্পগুলো শুনে অনেকেই আবার ছোট হয়ে গেছেন কিছুটা হলো। নমস্কার।
3: হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
3: আমি আমি চন্দ্রপুর থেকে রুবি চক্রবর্তী বলছি।
0: রুবি চক্রবর্তী, হ্যাঁ বলুন।
3: ভালো টপে কিনেছেন,
0: এটাই মজা করার বাড়িতে, মাঝে মাঝে তো মজা করতে হবে।
3: তো আমি বলছি কি, আমাদের বাড়িতে আপনার হাঁস ছিল, মানে তিনটি হাঁস আর কি, তো হাঁস ছিল পরা, তারপর মানে হাঁস গুলি মানে ডেলি মানে রোজ ডিম পারত, আর আমরা সকালবেলা

0: আমি আর আমার মেজদি বলে মেজদি আমরা দুই বোন মানে সকালবেলা ভোর বেলা মানে উঠে ডিমগুলি নিয়ে আসতাম, হ্যাঁ তুলে নিয়ে আসতাম, তো নিয়ে এসে মানে পুতুলের বাক্স আছে না, পুতুল বাক্সর মধ্যে রেখে দিতাম, তারপর এইগুলি আমরা সিদ্ধ করে করে খেতাম। মা বলতো কি এই হাঁসগুলি মানে ডিম পারে না, ডিম পারে না, তো আমি বলছি কি জানি মা কি কি করে বলবো আমরা, ওরা ডিম পারে না কেন, ওরা ডিম পারে না আমি কই না। তারপর আমরা দিল্লি ডেলি কিন্তু তিন ওটা ডিম নিয়ে আসতাম, নিয়ে মানে পুতুল বাক্স মানে পুতুলের মধ্যে পুতুলের বাক্সর মধ্যে মানে ভরে ভরে রেখেছি, মানে তিন আলি হয়ে গেছে, হ্যাঁ বা বারোটা ডিম হয়ে গেছে। তারপর একদিন মা বললো কিরে এবারে, তারপর মা মানে ঘর দুয়ার ঝাঁপ দিতে গেল, মানে আমরা মানে পুতুলের বাক্সটা আছে না খাটির নিচে রেখে দিতাম, তো খাটির নিচে রেখে দিতাম, পরে তো মা খাটির নিচে ঝাঁপ দিতে গেছে, আমরা তো জানি না কিরে, আমি কি মেজদিকে বলছি মেজদি মা তো খাটির নিচে ঢুকেছে, হ্যাঁ তো খাটির নিচে ঢুকে মা তো ঘাট ঝাঁপ দিচ্ছে, তারপর দেখছে মানে পুতুলের বাক্সটা এত ভারী কেন,
1: আচ্ছা
0: হ্যাঁ এত ভারী কেন, তারপর মা কি করলো পুতুলের বাক্সটা খুলে দেখে ডিম সব বোন আস, তারপর মা কি করলো মা মা বলছে কিরে এই ডিম গুলো কোথায় কোথা থেকে আসলো, তোরা না বললি ডিম পারে না হাসে ঘুরতে ঘুরতে হাসি ডিম পারে না, এ তার তারপর আমরা কি করবো, আমি মেজদি বলছি মেজদি এখন কি হবে, মেজদি বল চুপ করে থাক দেখি না কি করে মা, তারপর মা মানে এমনি আমাদেরকে মানে মারেটা দিনি, তারপর কেন মিথ্যে কথা বললি ডিম পারেনি, এই যে দেখি কত ডিম,
1: মানে চোর ধরা পড়ে গেছে, চোর চোর ধরা পড়ে গেছে, মাও মাও বুঝতে পেরেছে কে চুরি করেছে, চোররাও বুঝতে পেরেছে আজ তো মা ধরে ফেলবেই।
0: আমরা কি করতাম মানে মেজদি তো রাত্রেবেলা ভাত রান্ধত, মানে মেজদির দায়িত্ব ছিল যে তুমি রাত্রে ভাত রান্ধবে, তরকারি মার মানে রান্না করে রাখতো দিনের বেলা, তো মা বলতো তুমি রান্না করবে, ভাতের মধ্যে মেজদি কি করতো ডিম দিয়ে দিত, আমরা দুজনে দুইটি ডিম, আর আমরা এগুলি চুপ চুপি মানে চুপি চুপি খেয়ে ফেলতাম ডিম গুলি, আর মা বলতো হাঁসগুলি পেলে কি না হাঁসগুলি পাওছি মানে
1: ডিম তো দিচ্ছে না,
0: তো মা তো ধরা পড়ে গেল, এখন আর কি করবে, সত্যি আমার এই কথাটা এখন মনে পড়ছে আনার মানে আনার কারণে। তারপর এই মানে দুধ, হ্যাঁ দুধ মানে মা জাল দিতাম, তো গরু পালতো, গরু পালতো করে দুধ গুলি মানে দুধ জাল দিত, প্রথম মানে সকালে দুধটা মানে দিয়ে দিত মানে নিয়ে যেত, আর বিকেলের দুধটা থাকতো এটা জাল দিত, জাল দিতে পরে সর গুলি আছে না ওই যে কিছুদিন আগে কতক্ষণ আগে যে বন্ধু বললো
1: দুধের সর,
0: দুধের সর গুলি আমরা খেয়ে ফেলতাম নিয়ে, আর মা বলতো কি সর পরিনি, আমি তুই কি জানি মা দুধে কেন সর পরিনি, আমরা কি করে বলবো,
1: এদিকে তো
0: জল বেশি দিয়েছো দুধের মধ্যে,
1: একজন শ্রোতা আমার শ্রোতা বন্ধু বললেন বেড়াল খেয়ে নিয়েছে, আর
0: আপনার মা বললো আরে কি জানি হো হতে পারে, এই দুধের মানে খবরটা আর মা ওই যে করতে পারলো না, ডিম ডিম যে চুরি করেছি এটাই মা ধরে ফেলল, তারপর থেকে আর ডিম চুরি করি, তারপর থেকে রুশ ডিম পাচ্ছে,
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রুবিদি, খুব ভালো বললেন,
0: ধন্যবাদ,
1: মজা লাগলো,
0: ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন?
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি দাদা।
0: হ্যাঁ বলুন।
1: বিষয়টা এমন একটা বিষয় দিয়েছেন যে শৈশবে ফিরে গিয়ে বাবা মায়ের যে পুঁথির ছবি সেটা কিন্তু উপলব্ধি করতে পারছি, বুঝলেন। আর সেই সঙ্গে বলি ওই মাটির হাড়িতে দুধ সেদ্ধ হতো, বুঝলেন,
0: মাটির হাড়িতে
1: এই দুধের
0: দুধ
1: দুধ
0: হ্যাঁ হ্যাঁ
1: সেদ্ধ হতো, যে মোটা মতো শরটা পড়তো, ওই শরটাকে তুলে মেরে নিতাম। চুড়ির মধ্যে পড়ে। আর সেই সঙ্গে বাড়িতে যদি মাংস রান্না হতো কোনোদিন, আমি ঢুকতাম বেরোতাম আর মাংসটা ঠিক খেয়ে নিতাম, মানে বড় ধরনের চোর ছিলাম, বুঝলেন।
0: ধরা পড়েছেন কখনো?
1: সুন্দর রেখেছেন। ধরা পড়েছে বলতে মা বাবার আদরের সন্তান ছিলাম, ধরা পড়লেও হয়তো কিছু হতো না, কথা শোনাতো না বা কিছু কথা শুনতে হতো না। হ্যাঁ, বুঝিয়ে বলতে যে বাবা খাস না, ওগুলো ঘি করে বলে রেখেছি, আমি আমরা খেয়ে নিতাম, বা যথেষ্ট আদর আপ্যায়ন পেয়েই মানুষ হয়েছি, বুঝলেন। আর সব থেকে যেটা হচ্ছে যে বাবা মায়ের যে পুঁথির ছবিটা ওই শৈশবের, সেটা কিন্তু আপনার এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে ভেসে উঠছে জগজগ করে, যে মা কেমন ছিলেন, বাবা কেমন ছিলেন।
0: হ্যাঁ, এটাই শৈশবের ছবি তো বাবা মাকে ঘিরেই।
1: হ্যাঁ হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ
1: দাদা। আমি বারবার আপনাদের বেতারে বলেছি, মা অনেক আগেই মারা গেছে, বাবা ছাড়া আমি পৃথিবীতে কিছু বুঝতে পারলাম, বাবার যথেষ্ট আশীর্বাদ পেয়েছি, আমি জীবনে প্রতিষ্ঠিত বাবার আশীর্বাদে।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: আমি বললাম ভালো থাকবেন, ধন্যবাদ
0: ধন্যবাদ। এক সময় পাড়ার সব বাচ্চা মিলে একটা আম চুরি করত বা দুটো আম চুরি করত। আজ আমরা একটা দুটো বা চারটা বা ছটা আম কিনতে পারি, কিন্তু সেই দলটাকে তো আর জোগাড় করতে পারি না। শৈশবে চুরি করা জিনিসের দাম কম ছিল, কিন্তু দেখুন স্মৃতির দাম সব থেকে বেশি। সবাই স্মৃতিচারণ করছেন শৈশব নিয়ে। নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন?
2: আমি বর্তমানে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন বলুন।
2: আমি ছোটবেলা যে চুরি করেছি আমার এখনো মনে পড়ে, এবং চুরিটা আমি আজও করি।
0: আজও?
2: হ্যাঁ আজও করি।
0: কি চুরি?
2: আমি বলছি 1984 সালে আমার দাদুর পকেট থেকে 25 পয়সা চুরি করেছিলাম।
0: আচ্ছা,
2: 25 পয়সা চুরি করেছিলাম চকলেট খাওয়ার জন্য, কিন্তু দাদু প্রথমে দাদুর কাছে টাকা পয়সা চেয়েছিলেন, দাদু বলেছিল আমার কাছে পয়সা নেই। এরপরে আমি ওই এরপরে দাদুর পকেট থেকে 25 পয়সা চুরি করে আমি 25 পয়সা চানাচুর কিনেছি।
0: আচ্ছা,
2: চানাচুর চুরি করে আমি এক দোকানের পেছনে লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, এক নম্বর। এরপরে 1987 সালে তখন বাবার পকেট থেকে 2 টাকা চুরি করেছিলাম, 2 টাকা ওই যে হরেক মানুষটিকে গুলতি কেনার জন্য 2 টাকা চুরি করেছিলাম।
0: আচ্ছা,
2: তখন বাবা পরের দিন তো বাবা স্কুল চাকরি করতো,

0: যে বাবা পরের দিন আমার পকেট থেকে দুই টাকা কে নিয়েছে, আমরা তিন ভাই ছিলাম, তিনও ভাইকে কেউ স্বীকার করেনি। মানে আমাকে একটা টার্গেট করেছিল, ওই ভুলটি যে কিনেছিলাম ওই টার্গেটটা আমার ধরে ধরেছে, তুই ভুলটি কোথায় টিকা পাইলি? তখন আমি কইলাম আমি বাকি কিনেছি, তোরা আবার বাকি দিতে কেনা দোকানদার বাকি দিচ্ছি, তো এমনি এমনি আমি ধরা পড়ছি আর কি। তখন খাইলাম একটা গরু পিঠা,
1: গরু পিঠা,
0: গরু পিঠা আর কি,
1: হ্যাঁ,
0: এই টাকা চুরি করেছি। তারপরে তারপরে স্কুল থেকে আমি সবসময় বই চুরি করতাম,
1: বই চুরি, আচ্ছা,
0: বই চুরি আমার সব সময় থাকতো, আমি ক্লাস 9 10 অবধি পর্যন্ত বই চুরি করতাম,
1: মানে স্কুল থেকে না বন্ধুদের থেকে?
0: হ্যাঁ, বন্ধুদের কাছ থেকে। কিন্তু কেউ মানে স্কুলে কইতো যে বই স্কুলের কাছে হেডমাস্টারের কাছে কইতো স্যার আমার বইটা চুরি হয়ে গেছে, বইটা তো পাই না। আমি বইটা সঙ্গে সঙ্গে চুরি করে বইটা সঙ্গে সঙ্গে লুকিয়ে রাখতাম, সবাই সবার বই খাতা ব্যাগ চেক করতো, বই আর পাস। তারপরে এই বইটা আমি চুরি করে একটাই কারণে চুরি করেছি, মানে প্রশ্নের উত্তর গুলি খোঁজার জন্য, বাইর করার জন্য আমি উত্তর গুলির জন্য বইটা তৈরি করতাম।
1: আচ্ছা,
0: যে আবার এই যে লিখে টিখে চাইলা আমি পরের দিন গিয়ে আবার যার বই তার বইয়ের ব্যাগের ভিতরে নিয়ে বইটা বইটা দিয়ে রাখতাম।
1: আচ্ছা,
0: এই চুরিটা আমার আজও আছে,
1: আজও
0: যে কোনো বই যদি আমার দরকার লাগে আমি এটা চুরি করি, যেখান থেকে সংগ্রহ করে চুরি করি, কোথায় না এটা দেখে আবার জায়গা থেকে দিয়ে রাখি।
1: আবার জায়গায় মানে চুরি করার সময় ধরা না পড়লো, যদি রাখার সময় ধরা পড়ে যান?
0: না, আমি ধরা খাইনি তো।
1: আচ্ছা, কনফিডেন্স আছে।
0: হ্যাঁ, তো যে সময় রাখি যখন দেখি কেউ আছে কি না, বা সুযোগ পেলে আমি জায়গা জায়গা পৌঁছে রাখি।
1: আচ্ছা,
0: আরেকটা চুরি কথা, এখনো আমি ঘরের মধ্যে দুটা চুরি করি খাই, এখনো এখন এই সব আমার এখনো যায়নি।
1: কি চুরি?
0: এখনো
1: দুধ দুধ দুধ। এখন বয়স কত আপনার? মেয়ের কাছে ধরা পড়ে যাওয়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, একটা অন্য ধরনের ব্যাপার শুনলাম অনিমেশ বাবু আপনার কাছ থেকে, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। দেখুন, দুধ চুরিটা এই বয়সেও আমরা করি না, 51 ইয়ার্স অফ এজ, কিন্তু দুধ চুরি মেয়ের কাছেও ধরা পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। সত্যি আজকের এই স্মৃতিচারণগুলো শৈশবের চুরি আমাদের কিন্তু একটা অন্য জগতে নিয়ে যাচ্ছে প্রিয় শ্রোতা।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমাদের লাইফ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে কথা বলছি শৈশবের চুরি নিয়ে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: আমি জয়নগর 101.6 থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: বলুন।
1: শৈশবের চুরি মানে লক্ষ্মী পূজার রাত্রে পিকনিক করব আমরা 4-5 জন মিলে, ঘর থেকে চাল ডাল তেল মার অজান্তে বাবার অজান্তে মার অজান্তে চুরি করে সব নিয়ে একটা গোয়ালঘরের মধ্যে ছোট্ট ঘর ছিল জয়নগরে, ছোট্ট মানে মালিকের একটা ছোট্ট ঘর ছিল, এটার মধ্যে চুপ করে রেখে দিতাম। তারপর 8-9-10 থেকে উনান জ্বালিয়ে কাঠ ঘর পুড়িয়ে মুরগির মাংস পয়সা জমিয়ে সবাই 2-1 টাকা করে দিয়ে মাংস ভাত করলাম, আর রাত্রে ভাত করে রেখে ওই ঘরটাতে চুরি করতে বেরিয়ে পড়তাম। শশা, ছোট ছোট শশা ধরে আছে কারুর বাড়িতে, কারুর বাড়িতে কলার চুরি ঝুলে আছে, কাঁচা কলাই দাও দিয়ে পেরে নিয়ে আসতো ছেলেরা, 7-8 পড়ি তখন। আর মানে খাওয়ার পরেও চুরির মাল দিয়ে কি করবো, চুরির মাল তো ঘরের মধ্যে রয়েছে, পরে যার যেমনি নিয়ে শশাটাকে পাতে খেয়ে ফেলতো। আচ্ছা, এটা গেল এক চুরি। আর স্কুলে মানে যাওয়ার সময় না তো স্কুলে পড়তাম, ভোরবেলা মা হয়তো সবজি রুটি খাইয়ে দিল সবাইকে, ভাই বোন সবাইকে, আমি কমরে গুজে গুড়া দুধ, আমি যে বললেন গুড়া দুধ আমার এখনো প্রিয়, শুনছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: গুড়া দুধ কোমরে গুজে নিয়ে গেছি, আর ক্লাসের মধ্যে পরে
0: পড়ে গেছে সব কোমর থেকে,
1: কোমর থেকে খুলে গেছে, সব বান্ধবীরা বলছে কি জানো তোর কোমর থেকে কি সংস্কৃত ভবনে পরে যাব, আর ছেড়ে টেড়ে স্কার্ট ঝেড়ে ফেলতে পারছি না, কোমর থেকে খুলে কারোর সুন্দর করে পড়তে পারবে, তুমি দেখতে ফেলে আসছো, একটার কোমরে গুজে নিয়ে গেছে, আর ওই যে একটা বললেই ছুটে ছুটে গেত। আপনার এমন একটা টপিক তুলছেন আজকে মানে আনন্দের, শৈশব বিপুলের তুলনা আসছেন,
0: সবকিছুর পরে একটু হাসি, একটু খুশি, একটু আনন্দ। হ্যাঁ, চেষ্টাটা তো থাকে এটাই যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে, এবং এইটার জন্য যতটুকু করা যায় আর কি, একটু মুখে হাসি ফোটানোর জন্য। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি স্যার।
0: আতিকুর রহমান।
2: হ্যাঁ, আতিকুর রহমান বলছি।
0: হ্যাঁ, বলুন বলুন।
2: দেখুন, আমাদের বাড়িতে আখ চাষ হতো, বুঝলেন তো, আগে হতো এখন হয় না, সেই গুড় দিয়ে মা অনেক রকম নাড়ু তৈরি করতো, বিভিন্ন কম্পো

0: কিসেন দিয়ে নাড়ু তৈরি হতো, সেগুলো খুব ফেভারিট।
1: আচ্ছা,
0: তো সেইগুলো পকেটে ভরে স্কুলে নিয়ে চলে যেতাম বা অন্যান্য সময় খেলাধুলো করতাম তখন নিয়ে যেতাম। তো স্বাভাবিকভাবে মায়ের সন্দেহ হতো যে আমি ছাড়া কেউ নিয়ে নেই, মানে অন্য দাদা আর দুই তিন ছিল তারা এইসব করতো না, এসব আমার কাজ ছিল, বুঝলে, আমি ধরা পড়ে যেতাম, সত্য কথাও বলতাম। আর একটা জিনিস, এই বর্ষাকালে করকড়া ভাজা, বুঝলেন, করকড়া ভাজা আমাদের ত্রিপুরাতে,
1: চালকলাই,
0: গম, তিল ইত্যাদি দিয়ে ভাজা, আমাদের বাড়িতেই হতো এইসব সবই। হ্যাঁ হ্যাঁ, গম কলাই সবই বাড়িতেই আমাদের। তো সেই সব গুলো দু পকেটে ভরে আমি নিয়ে চলে যেতাম, বয়ম থাকতো বা হাড়িতে থাকতো করে সেগুলো ভরে নিয়ে, তো মায়ের কাছে এইগুলো ধরা পড়তাম এবং বকুনি খেতাম এইগুলো। তারপরে দুধের সত্ত্বে অনেকজন বলে আমাদের বাড়িতেও অনেক গাই খেয়া থাকতো, সেটাও আমি অনেকবারই খেয়েছি চুরি করে, মিথ্যা কথা বলবো না, প্রবীণ বয়সে এসে। তো এই বললাম আপনার সাথে শেয়ার করলাম, অনেকদিনের কথা, ভালো লাগলো, নস্টালজিয়া কথা একটা। ভালো থাকবে, নমস্কার।
1: নমস্কার। আমরা ফল চুরি করতাম, ফুল চুরি করতাম, কিন্তু দেখুন আজ সময় আমাদের বিকেলগুলো চুরি করে নিয়েছে। গাছের মালিক রাগ করতেন, কিন্তু আজ দেখা হলে সেই ঘটনাগুলো নিয়েই কিন্তু খুব হাসাহাসি হয়। অনেকের প্রথম প্রেমের চেয়েও প্রথম আম চুরি বা ফল চুরির স্মৃতিটা কিন্তু বেশ স্পষ্ট, তাই না? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
2: আমি রাজু রায় বলছি, আগরতলা থেকে।
1: বলুন বলুন।
2: দেখুন, আপনি যে আজকে বিষয়টা রেখেছেন শৈশবের চুরি, সত্যি একটা মানে নস্টালজিক ভাইব ভীষণ ভাবে জাগ্রত হয়ে পড়েছে মনে। দেখুন, আমি আমার ওই ছোটবেলায় সেই শৈশবের চুরি তো অনেকগুলি আছে, ইভেন
1: স্পেশাল কোনটা?
2: হ্যাঁ স্পেশাল বলছি, হ্যাঁ, এর মধ্যে ছোট্ট পরিসরে এক দুটো বলিনি। এই যে মানে কি বলবো, তখন মাটির চোলার পাশে শীতকালে ওই যে মিষ্টি আলু পোড়া, সেইগুলো পোড়া দিয়ে মা রাখতো, এবং কোন ফাঁকে গিয়ে মা তো গুনে রাখতো কোন ফাঁকে এগুলি পকেটে করে নিয়ে চলে যেতাম খেলার মাঠে। তারপরে সেই মালপোয়া পিঠা গুনে কুড়ি হিসাবে গন্ত গনে রেখে দিত, সেটা কোন ফাঁকে নিয়ে চলে যেতাম। এই ধরনের চুরি অনেকগুলি ছিল, কিন্তু স্পেসিফিক একটা চুরি যেটা এখনো আমার বারবার মানে স্মৃতিতে উস্কে দেয়, আপনার সাথে এটা শেয়ার করছি।
1: বলুন।
2: তখন আমরা সেই ইয়ারটা ছিল 1980, আমরা মানে আমি তখন শিবনগর আমরা ভাড়া থাকতাম, আমি ছোট ছিলাম। আমার দাদু পূর্ববঙ্গ থেকে এসেছিল, এসেছে দাদুর যে পায়জামা সেটার ভিতরে কিছু খুচরা পয়সা ছিল, সেই পয়সাগুলি কি এক ফাঁকে আমি হাত পুড়ে নিয়ে গেলাম নিয়ে, কিন্তু তখন তো আর বুঝি না যে এই পয়সাগুলি তো অন্য একটা দেশে, সেটা এখানে চলবে না,
1: চলবে না।
2: আমার পাশের ঘরে আরেকটা ভাড়াটিয়া ছেলে, সে সুব্রত, ওকে বললাম চল অনেকগুলি পয়সা পেয়েছি পাউডার দুধ খাবো। তখনকার সময় আমার মনে আছে এখানে স্বপন দুধ বিখ্যাত একটা ব্র্যান্ড ছিল পাউডার দুধ। আমাদের পাশ মানে সেই বাড়ির পাশে একটা মুদি দোকান ছিল, এবার পয়সাটা নিয়ে ওকে 10 পয়সা আমি 10 পয়সা নিয়ে দুধ খাবো। এখন দুধ যে খাবো, ও বলছে যে না এই পয়সাটা চলবে না, তাহলে কি করা, ওই দোকানটায় যে যাবো আমরা যাব ঠিক সন্ধ্যার আগে। আমি বললাম সন্ধ্যার আগে কেন, বলল ওই যে দোকানদার এমন কাকুর বাবা এসে সন্ধ্যার সময় দোকানে বসে। এইবার যেহেতু বুড়ো মানুষ, ওনাকে গিয়ে পয়সাটা দিতাম 10-10, 20 পয়সা 10 পয়সা 10 পয়সা করে কাগজে মুড়ে পাউডার দুধ দিয়ে দিত। এবার দুজনে চেটে কুটে খেতাম, এইভাবে চললো বেশ কয়েকদিন, দুটো পয়সা তো আর শেষ হচ্ছে না, অনেকগুলি পয়সা তো ওনাকে দিয়ে দিয়ে আসতাম, উনি দুধ দিত। এবার একদিন উনি বললো যে কে এত পাউডার দুধ খাস নেই, তিনি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার কি হলো, ওই যে নিতনিত চুরির একদিন ধরা একটা প্রবাদে আছে, একটা সময় কি হলো, উনার ছেলে ওই যে মানে আগে এক ধরনের কাঠের ক্যাশ বাক্স ছিল, এগুলির মধ্যে তো পয়সাগুলি রাখতো, উনি এবার মালপত্র কিনতে যাবে, এবার পয়সাগুলিকে হয়তো বা গুনার তাক অনুভব করলো যে অনেকগুলি পয়সা, পয়সা গুনতে গিয়ে উনি যখন সর্ট আউট করলো দেখে অনেকগুলি এই পূর্ববঙ্গের পয়সা মানে বাংলাদেশ, তখন উনার মাথায় তো চড়ক গাছ, এতগুলি পয়সা তৎকালীন সময় এটা 4-5 টাকার মতো সমকক্ষ হয়ে যাবে, উনার মাথায় চড়ক গাছ যে এতগুলি পয়সা কোথায় থেকে আসলো। এবার কিভাবে জানি উনি একটু মানে সেই ওনার মতো করে তদন্তই করলো, করে ধরা পড়লো যে হ্যাঁ এমুক বাড়িতে তো এমুকের এমুক দাদার শ্বশুর এসেছে ও থেকে,
1: বাংলাদেশ
2: থেকে পয়সাগুলি
1: এসছে।
2: তারপরে যাই হোক, আমার বাবাকে

0: আপনার যে আমরা শিউর না, কিন্তু ভাবছি এতগুলি পয়সা আমার দোকানে কিভাবে হবে। আর বাবা একদিন বলেছে যে ওরা বলে সুব্রত আর ও এসে প্রতিদিন ধূপ খেত, তখন বাবা কথাটা শুনে এসে মাকে জানালো। এবার এই কথাটা শুনে ফেলেছে আমার মামা, তখন আমার মামা ছোট্ট অবস্থায় আমার মার কাছেই কুলে দিতে মানুষ হয়েছিল। তা আমরা যতটুকু না মা বাবাকে মাকে ভয় পেতাম, মামাকে রিসিভ পেয়েছে। মামা তো আমাকে ঘরে রেখে নিয়ে গেলো, কিরে সত্যি করে বলবি তুই কি প্রতিদিন গিয়ে ওদের দোকানে দুধ খেতে? আমি মাথা নিচু করে চুপ করে কথা বল, হ্যাঁ পয়সা কোথায় থেকে পেয়েছ? তখন তো আর কোন উত্তর নেই। এইবার মামাই বললো, পয়সাগুলি কি বাবা যে এসেছিল বাবার পকেট থেকে নিয়েছিস না? তুই জানিস বাংলাদেশের পয়সা এখানে চলে না, তুই তো এই চালাকি তোর মধ্যে কত কখন থেকে তৈরি হলো, হ্যাঁ এত ছোট বলেছে। তখন তো আমাকে দু গালে দু কষিয়ে মারলো। যাই হোক, এই জ্বরটা এখনো মনে আছে। আর যাই হোক, তো 46 ইয়ার্স ব্যাক এই যে ইনসিডেন্টটা কোনোদিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সত্যি এটা মানে একটা দারুণ একটা মানে নস্টালজিক ফিল আমার মধ্যে ক্রিয়েট হয়েছে। ধন্যবাদ মধ্যন্তকে, আপনাকেও ধন্যবাদ এই বিষয়টা চুজ করার জন্য।
1: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমি খুব ভালো শুনলাম। আসলে দেখুন, ধরা পড়ার পর, এই যে আমার প্রিয় শ্রোতা রাজুবাবু ধরা পড়লেন, ধরা পড়ার পর সব ক্ষেত্রেই যে নির্দোষ মুখ বানানো হতো সেটা আজকের অভিনেতারও কিন্তু পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি। এত দুর্দান্ত অভিনয়, এত নির্দোষী চেহারা। নমস্কার।
2: হ্যালো দাদা।
1: হ্যালো,
2: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: বলুন।
2: হ্যাঁ বলি, যে দেখুন ছোটবেলাকার চুরিটাই বেশি আনন্দ পায় আর কি। হ্যাঁ, ওইটার কথাই বলছি আমি। মোটামুটি প্রথমে চুরি করতাম, ওই আমুল দুধ, হ্যাঁ চুরি করে খেতাম। বাড়িতে অনেক গাই গরু থাকতো, তো মনটা করে রাখতো মা ওখান থেকে আলমারি থেকে ভরে, তখন তো ফ্রিজ ছিল না, আলমারিতে কোটো মধ্যে ভরে রাখতেন, ওখান থেকে আমি খেয়ে নিতাম। আর একটা বলি, হাসি পাবে আমার বাবা একটু ধূমপান করতেন বুঝলেন, এবার বাবা বিড়ি রেখে দিতেন তো পকেটে, তো আমি কোনোদিন নেশা আজও পর্যন্ত করিনি, কোনোদিন আমার নেশা একমাত্র চা ছাড়া কোনো নেশা নেই। আপনাকে বলি বাবার পকেট থেকে কি করে পয়সাটা ইয়ে করতাম সেটা দেখুন, ওই বিড়ি রেখে দিত, এবার বিড়িতে তোমার বান্ডিল ছিল 25টা করে, হ্যাঁ এবার আমি ওই 2-10টা 5টা করে সরিয়ে সরিয়ে রেখে দিতাম, এবার বাবা তো বুঝতে পারতো না। এবার রেখে দিয়ে আমি অন্য জায়গায় তাকে আলাদা করে রেখে দিতাম, কেন জানেন? যে বাবা বলতো যে আমাকে যে বাবা এক কাজ করতো, 10 টাকার বিড়ি এনে দিত, এবার করতাম কি 5 টাকা ওর মধ্যে, আমার তো বিড়ি আগে থেকে জোগানো ছিল।
1: ও আচ্ছা আচ্ছা, ওই জমানো জমানোগুলো দিয়ে ছেড়ে ও টাকাটা নিয়ে নেওয়া না?
2: হ্যাঁ, টাকাটা 5 টাকা ভরে নিলাম, এবার ওই 5 টাকাটা আমাকে স্কুলে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে।
1: এটা লেটেস্ট স্টোরি,
2: হেভি ছিল প্রথম থেকে।
1: এটা লেটেস্ট,
2: 5 টাকার বিড়ি, 10 টাকার বাবা জানলে বিড়ি 10 টাকা দিয়ে এলো। আগেকার যে জোগানো বিড়ি ছিল সেটা বাবাকে পূরণ করে দিলাম, ওই করতে করতে এমনি করে 1-2-5টা করে এমনি করে রেখে রেখে দিতাম, জানো তো।
1: এটা এটা লেটেস্ট। অনেক ধন্যবাদ গৌতম বাবু, অনেক ধন্যবাদ,
2: ভালো থাকবেন,
1: ভালো থাকবেন। মানে এই চুরিটা, এই যে চুরিটা শুনলাম যে বাবার থেকে জিনিস নিয়ে, বাবা থেকে টাকা দিয়ে ওই জিনিসই বাবাকে দেওয়া, এটা কিন্তু লেটেস্ট চুরি, সত্যি অনবদ্য। নমস্কার। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার, কে বলছিলেন?
3: আমি শৈশবে আমার একটা ঘটনা, একবারেতে যে লক্ষ্মী পূজার সময় চুরি করতে গিয়েছিলাম বন্ধুদের সাথে মিলে, তো তখন কি হলো, নারকেল চুরি করতে গিয়েছিলাম, যখন মালিক আসলো সবাই চলে গেছে বন্ধুরা, আমাকে ছেড়ে আমি ছিলাম গাছের উপরে, নামতে পারিনি। তো তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তো মালিক নিচে ঘুরাঘুরি করলো, কাউকে দেখতে পারে না। যখন মালিক আবার ঘরের ভিতরে গেল, তখন আমি আস্তে আস্তে গাছটা নেমে কোনো মতে এলাম আর কি।
1: মালিক উপর দিকে তাকায়নি?
3: নেই নেই, মানে তাকায়নি, চারদিকে লাইট মেরে
1: দেখতে ছিল, কিন্তু গাছের উপর টর্চটা মারলেই তো ধরা পড়ে যেতেন।

0: নিজেকে আড়ালে রাখার চেষ্টা করছিলাম,
1: দেখা যাবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই নারকেল চুড়ি, ডাব চুড়ি, লক্ষ্মী পুজোর সময় ফুল চুড়ি, এগুলো কিন্তু একটা দারুণ, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা না? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যালো, বলুন, কে বলছেন?
2: আমি স্টেমিনেন্টিলে থেকে পিনুকিল বলছিলাম।
1: কি নাম?
2: পিনুকিল।
1: পি
2: স্টেমিনেন্টিলা থেকে, জিবি স্টেমিনেন্টিলা থেকে পিনুকিল বলছিলাম।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
2: ছিলাম যে আজকে টপিকটা তো হচ্ছে চুরি নিয়ে, তাই না? আমার একটা কথা শুনুন, যখন আমার 6 থেকে 7 বছর ছিল তখন আমার একটু চুরি বিদ্যা অভ্যাস ছিল।
1: আচ্ছা।
2: যেমন আমার বাবা তো বিএসএফ চাকরি করতেন, তখন মা থাকতো ঘুমিয়ে, বাবা যখন ডিউটিতে চলে যেত এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে রেখে যেত।
1: আচ্ছা।
2: আমার তো প্রায় সময় আমার পেট খারাপ হতো, বাবা কি করতেন, আগে যে ছিল চিক্কা, চিক্কা ছিলেন তো উপরে যে টাঙিয়ে রাখে ডেক কড়াই এগুলো, চেয়ার এনে চেয়ারের উপর মোড়া দিয়ে এরপর পিড়ি দিয়ে
1: পিড়ি
2: উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ডেক থেকে আমি হাত দিয়ে নিয়ে নিয়ে খেতাম।
1: আচ্ছা।
2: বাবা যখন আসলো চট করে নেমে যেতাম, বলতো কি করিস কি করিস, তোকে আমি না করেছি খেতে, তোর তো পেট খারাপ হবেই, আর বাবা আমাকে খালি বকুনি দিতেন। এই আমার চুরির অভ্যাসটা ছিল, খাওয়ার মানে চুরি করে খেতাম আর কি।
1: অনেক ধন্যবাদ, শুনলাম, একটা দারুণ লাগলো। এই ধরনের চুরি কিন্তু মানে অনেক, মানে কি করব আর কি বলবো, এটা মানে বিশাল ব্যাপার। অনেক ধন্যবাদ।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, আমি দেবাশিস আপনাদের সাথে রয়েছি। আজ রাতে অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম শৈশবের চুরি নিয়ে। আমাদের ছোটবেলায় সিসিটিভি ছিল না, যদি সিসিটিভি থাকতো কি হতো? যেহেতু সিসিটিভি ছিল না, তাই অপরাধের রোমাঞ্চ কিন্তু খুব বেশি ছিল, তাই না? নমস্কার।
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি জিরানিয়া এসএন কলোনি থেকে দিলীপ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ দিলীপ বাবু বলুন।
1: হ্যাঁ, আজকে এই বিষয়টা খুব সুন্দরই, কিন্তু ছোটবেলার তো চুরি তো বহুত কিছু, আমরাও অনেক কিছু ইয়ে করছি, তখন আমরা নাবালক। তখন আমি যখন 10 বছর প্রায় 9 বছরের আসছিলাম, তখন আমার বাবা হাঁস পালন করতো আর।
0: আচ্ছা।
1: হাঁস পালন যখন খাঁচার ভিতরে রাত্রে বেলা আসতো, দিনের বেলা কুয়ারে থাকতো, আর রাত্রে বেলা মনে করেন খাঁচার ভিতরে থাকতো। আমি আমি কি করতাম তখন তো আর আমি বুঝি না, একদম মানে ডিম পাওয়ার জন্য একটা উৎসাহ আসতাম, মানে হাঁস আমার বাবু পালে আমি ডিম পাইলে আমি আনন্দ হই বলে ভোর বেলা আমি উঠতাম। মা বাবা তো তখন উঠে না, তাই 7টা-8টার দিকে উঠতো, আর আমি একদম ভোর বেলা উঠতাম, হাঁসে ডিম পারতে নি খাতা দিতে করতাম। এটা মানে আমার এখনো এটা তার মনে পড়ে আর কি।
0: আচ্ছা।
1: বলে কোনো কোনো খাঁচার ভিতরে ডিম পাওয়া যেত, আবার কোনো কোনো খাঁচার ভিতরে ডিম নাই, ডিম ডিম গুলি সেটি সব দিয়ে আমি লুকিয়ে রাখতাম আর কি।
0: কেন
1: চলে আমার লুকিয়ে রাখতাম, এরপরে মা বাবা যখন ঘুমের থেকে উঠে তখন খাঁচা চেক করে, তার হাঁস তো আমি পালন করি ঠিকই, কিন্তু একটা ডিমও পারে না। আর আমি মনে মনে হাসি, স্যার আমার এখনো এই কথাটা মনে হয়। তো এইভাবে মানে প্রায় সময় আমি ডিম গুলি লুকাইয়া রাখতাম।
0: তারপর দিতেন ঘরে নাকি নাকি এগুলি বিক্রি করে দিতেন?
1: না না, ঘরেই রাখতাম স্যার।
0: আচ্ছা।
1: ঘরে লুকিয়ে রাখতাম, তাহলে আমি মার কাছেও বলি না, বাবার কাছেও বলি না, আমি পারাকালি বলতো যে আমার মা বাবা যে ডিম গুল ডিম পারে না কেন।
0: তারপর ডিমগুলো দেননি ওদেরকে পরে?
1: না, ডিমগুলো যে আমি যা লুকিয়ে রাখছি, আমি আমার মা ও জানে না, বাবাও জানে না।
0: ওরা পরে দেখেনি, খোঁজ করেনি বা পাইনি খুঁজে?
1: না, আমি এমন জায়গাতে রাখছি, এরা এরা মানে মানে খুঁজবো কেমনে স্যার, এরা তো ডাইরেক্ট কইতাছে আমার মা আর বাবা কইতাছে ডিম।
0: না, যখন ডিমগুলো জমিয়ে জমিয়ে আপনি কি করতেন?
1: না, ডিমগুলো আমি জমিয়ে রাখতে আমি আমি বলতাছি স্যার, ডিমগুলো বলেছে তো একদিন কি হলো এমন করতে করতে কয়েকদিন আমি ডিম মানে জমিয়ে রাখতে দিচ্ছি ঘরো। তো একদিন মা আমার আমাকে বলে, বাবু আজকে কি খাওয়াবো, আজকে তো ঘরে কোনো কিছু নাই। আমি কই, মা কোনো কিছু জ্বর নাই, তুইলে ডিম রান্ধ, তুই তো রোজা করস না, তুই বাচ্চা ছেলে 8-9 বছরের, তুই ডিম করতে হিন না দিবি। আমি কই, তখন আমি বলছি স্যার, আমি কই এই ডিম গুলি ডেলি আসে ডিম পারে, আমি লুকিয়ে রাখছি। তখন আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিল। এইভাবে ডেলি ডেলি আমরা খাঁচা বিচারি, আর তুই এতদিন পরে কস ডিম ডিমগুলি।

0: কোথায় যাবে সবটি বাইজিরা দিছি। তারপরে মা একটা হাসি দিল, বাবা একটা হাসি দিল, মানে এই হাসি যে আনন্দটা কখনো আমার মনের ভিতরে মানে জাগ্রহ হয় আর।
1: যারা আজ ফোন করছেন তাদের অনেকেই, তাদের প্রায় সবাই নিজেদের সন্তানদের কাছে আদর্শ মানুষ, কিন্তু ছোটবেলা সবাই কম বেশি বিশেষ দক্ষতা সম্পন্ন ছিলেন। আসলে শৈশবের সবথেকে সুন্দর ব্যাপার হলো সেখানে ছোট ছোট দুষ্টুমিও আজীবনের গল্প হয়ে যায়, তাই না? নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছিলেন?
2: আমি আগরতলা থেকে রঞ্জিত আচার্য বলছি।
1: বলুন।
2: হ্যাঁ স্যার, একটা নস্টালজিয়ার বিষয়ে আলোচনা করছেন, ভালো লাগলো। ছোটবেলার বিষয়ে আমি একটা বলছি, ছোটবেলা থেকে আমাদের পাড়াতে এক ধরনের লোক আসতো, তারা আপনি ধার নিয়ে আসতো, টিন, পুরাতন টিন বা লোহা এগুলা বিক্রি করে, মানে কিনে নিত, আমরা বিক্রি করতাম। তখন এগুলা পুরাতন টিন কেজি হিসাবে নিত, ঠিক কত টাকা তার দাম মনে নেই, কিন্তু মাপার পর আমাদেরকে একটা শিখ গুড় বলে, যে পুরাতন গুড় দিয়ে আসে এগুলাকে বানানো হতো শক্ত করে, তারপর একটা কাটার দিয়ে কেটে দিত। যখন মাপার পর দিত তখন আমরা তখনকার সময় আপনার যে প্লাস্টার ভাঙ্গা, এই প্লাস্টার ভাঙ্গা এই ঢুকিয়ে তারপর এটাকে চেপটে করে মুড়িয়ে তারপর দিয়ে দিতাম, তো ওয়েট বেড়ে যেত,
1: ওয়েট বেড়ে যেত। হ্যাঁ
2: হ্যাঁ, ওয়েট বেড়ে যেত। তারপর নিত নিত, আমরাও তো খুব খুশি, মানে শিগগুর অনেকটি পেতাম। তারপর হঠাৎ একদিন যখন আমরা এইভাবে দিলাম, তখন না আমি এইভাবে নিবো না, তোরা একটি খুল, না তুমি নিয়ে নেও না, না না খুল। তারপর একদিন এইভাবে কি ধরা খেলাম আমরা, এই চুরির ফলটা কি।
1: ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই ছোটখাটো চুরিগুলো, আরেকটা চুরি কিন্তু অনেকে বলেননি, এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আছে, পূজোর প্রসাদ ঠাকুরের সামনে সাজানো, কিন্তু পূজো শেষ হওয়ার আগেই দুটো বাতাসা গায়েব। রহস্যের সমাধান অনেক অনেক পরে হয়েছিল।

আজ আমরা অনেক চোরের গল্প শুনলাম, দুধ চোর, শর চোর, খিচুড়ি চোর, ডিম চোর, টিফিন চোর, আচার চোর, কিন্তু সব থেকে বড় চোর কে? সব থেকে বড় চোর সময়, যে আমাদের সেই শৈশবটাকেই চুরি করে নিয়ে গেল। তবু স্মৃতিরা রয়ে গেছে, হয়তো আজ রাতের গল্পগুলো শুনে অনেকে আবার ছোট হয়ে গেছেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে শেষ করবো। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বন্ত থেকে প্রচারিত আজ রাতে অনুষ্ঠানে শৈশবের চুরি নিয়ে অনেক গল্প, অনেক ফোন ধরতে পারিনি, অনেকের সাথে কথা বলা হয়নি, যারা ফোন করলেন, যাদের সাথে কথা হলো, যারা ফোন করতে পারলেন না বা যারা ফোন করলেন আমি ধরতে পারলাম না, আপনাদের সবাইকে 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। পরবর্তী সময় অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো নতুন প্রসঙ্গ নিয়ে কথা হবে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, এখন সময় আবহাওয়ার খবরাখবর দেওয়ার। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকাল অর্থাৎ 19 জুন 2026 শুক্রবার 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে এবং নিউজ অন এআইআরে, এছাড়াও ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও আমাদের লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনুন আর যে অপরাজিতার সঙ্গে, 11:00 ককবরক অনুষ্ঠান এলএম খোরাং, 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, 3:00 সাফারনামা, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সিনেমা শুনবেন আর জে সুয়েতার সাথে, 5:00 জলসাঘর, 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, 8:05 আমিও পরিচ্ছন্ন, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শনে, 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনবেন আর জে নিবেদিতার সাথে। এবং আজকের আগামীকালের আজ রাতের বিষয় না, আগামীকালে আজ রাতে বিষয়টা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আগামীকাল সিনেমা অনুষ্ঠানটা আপনারা শুনবেন 4:00 আপনাদের সাথে থাকবে আর যে অপরাজিতা। রাত 9:02 রবি শনে, 9:30 আজ রাতে অনুষ্ঠান আর যে নিবেদিতার সাথে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন আগামীকালের 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত অনুষ্ঠান, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:30। প্রিয় শ্রোতা, আমি দেবাশীষ আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।